সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26শে মে 2026 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

0: এতক্ষণ শুনলেন বন্দনা অনুষ্ঠানটি। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন সুবিনয় রায়। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ 26শে মে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই এই সতর্কতা জানানো হয়েছে যে যেসব ধান 80% পেকে গিয়েছে তারা ধান কাটতে শুরু করুন। আর মুগ ডালের ক্ষেত্রে বলা হয়েছে যে চোষক পোকার এই সময় আক্রমণ হতে পারে, তাই মুগ ডালকে রক্ষা করবার জন্য কীটনাশক প্রয়োগ করুন। এছাড়া ঢেঁড়সের ক্ষেত্রে এবং মরিচের ক্ষেত্রে বলা হয়েছে যে অতিরিক্ত বৃষ্টির জন্য পচন রোধ করতে হবে এবং পচন রোধ করবার জন্য কার্বনডিজম 25.5 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করুন। এবং অতিরিক্ত বৃষ্টির জন্য গো খাদ্য যেমন আলফা আলফা ঘাসের যত্ন নিন। এবং মৎস্যের ক্ষেত্রে বলা হয়েছে এই সময় নতুন পুকুর বা জলাশয় খনন করে তার রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এই সময় মৎস্যচাষী ভাইদের জানানো হয়েছে নতুন পুকুর খনন করে পুনরায় পুকুরের যত্ন নিন এবং খনন সংস্কার করুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাসটি। শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন মাটি পরীক্ষা কীভাবে, এ নিয়ে বলবেন ডক্টর সন্দীপ হেমব্রম।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন মাটি পরীক্ষা কিভাবে, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: মাটি পরীক্ষার জন্য প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে, তারপরে সেই জমির থেকে আমি মাটি নমুনা সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করার জন্য আমার 2-4টা জিনিস লাগে। সেই সরঞ্জামগুলো হচ্ছে কোদাল, ডট প্যান, প্লাস্টিক চাদর আর হচ্ছে বালতি। যে জায়গার থেকে আমি মাটি নেব সেই জায়গার জমিতে গিয়ে জমির উপরের যে স্তর মানে ঘাস যেগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর কোদাল বা খুরপি দিয়ে আমি এক সাইড থেকে একটা কোপ মারব, তারপরে অপর সাইড থেকে আর একটা কোপ দেব। সেই কোপ যেটা দেব সেটার গভীরতা মোটামুটি 6 ইঞ্চি হওয়া চাই। মাঝখানের যে মাটি সেটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠানোর পর দেখা যাবে যে ভি আকৃতির একটা শেপের গর্ত হয়ে গেছে। এই যে ভি আকৃত শেপের যে গর্ত হয়েছে সেই গর্তর 2 সাইডে 1/2 ইঞ্চি করে আমি মাটির 2 সাইডের আস্তরণ আমি তুলে নেব। সেটাই হচ্ছে আমার কিন্তু মাটির নমুনা। এবার দেখা গেল মাটির নমুনা সংগ্রহ করা 2-4 কিলো হয়েছে। এই 2-4 কিলো যখন মাটি হয় সেটাকে কিন্তু একটা কম্পোজাইট স্যাম্পেল বানাতে হবে। কম্পোজাইট স্যাম্পেলটা যেটা 2 কিলো থাকে, 2 কিলোটাকে যখন আমি কমাবো, সেই 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর জন্য একটা সহজ সিস্টেম আছে। ওই মাটির উপরে যোগ চিহ্ন টানবো, যোগ চিহ্ন টেনে আমি 2 সাইডে 2 ভাগের মাটি আমি ফেলে দেবো, তারপরে আবার 2 সাইডের 2টো মাটিকে একত্রিত করব। এরকম বারবার করার পর মাটি যতক্ষণ না 500 গ্রামের মতো হচ্ছে ততক্ষণ মাটিটাকে এরকম কমাতে কমাতে আমি 500 গ্রামে নিয়ে আসব। এবার সেই মাটিটাকে সুন্দর ওই যে প্লাস্টিক চাদর নিয়ে গেছি সেই প্লাস্টিক চাদরের উপরে ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু আমি শুকোতে দেব। তারপরে মাটি শুকিয়ে গেলে সেই মাটিটাকে কোনো পলিথিন ব্যাগের উপর রেখে তার মাঝখানে একটা জমির দাগ ও খতিয়ান, মোজা নাম্বার, তারপরে মাটির গঠন বা সেচের ব্যবস্থা আছে কিনা, সেই সব ডিটেলস দিয়ে আমি কিন্তু সেটাকে ল্যাবে আমি পাঠাবো।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন মাটি পরীক্ষা কিভাবে, এ নিয়ে বললেন ডাক্তার সন্দীপ হেমব্রম। এবারে কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিমের অধিকাংশ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের কিছু স্থানে হালকা বৃষ্টিপাত এবং কোথাও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে সিকিমের এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় এবং আলিপুরদুয়ার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। এই অনুষ্ঠানে আজ শুনবেন হাড়ের ক্যান্সার, এ নিয়ে বলবেন ডাক্তার অরূপ কুমার শাসমল।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে এখন হাড়ের ক্যান্সার এ সম্পর্কে বলছেন ডক্টর অরুণ কুমার শাসমল।
5: হাড়ের ক্যান্সারকে বয়স অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ছোটদের যেসব ক্যান্সার হয়, প্রথমে বলি ইয়ংস টিউমারের কথা। এটা 10 থেকে 20 বছরের মধ্যে বেশি হয়। এটা রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়ায়। এছাড়াও লসিকা বা লিম্ফ্যাটিক্স দিয়ে অন্য হাড়ে গিয়ে ছড়াতে পারে। লম্বা হাড়গুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়, ব্যথা হয়, বাচ্চারা খোঁড়াতে থাকে, জ্বর হয়, খুব অসুস্থ হয়ে পড়ে, উঁচু জায়গাটায় ব্যথা থাকে, ধকধক করে, হাড়ের মধ্যে পুঁজ জমে ঘা হয়ে গেলে যেমন লাগে, এটা খানিকটা সেরকম লাগে। এক্স রে বা রক্ত পরীক্ষা দিয়ে এই হাড়ের ঘায়ের সঙ্গে এটা তফাত করতে হয়। রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে হয়। এরপরে আসছি অস্টিওসারকোমার কথায়। 10 থেকে 20 বছরেও এটা হয়। সাধারণত লম্বা হাড়ের একদিক বা মেটাফিসিসে হয়, হাঁটুর হাড়কে বেশি ধরে। অনেক সময় বাচ্চারা পড়ে যাওয়ার পরে হয়েছে এরকম একটা হিস্ট্রি দেয়। খুব ব্যথা হয়, উঁচু জায়গাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা সাধারণত রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়াতে পারে। এক্স রে এবং বায়োপসি দিয়ে এই রোগকে নির্ণয় করা হয় এবং চিকিৎসা হচ্ছে অ্যাম্পুটেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি। এই অস্টিওসারকোমা খুবই খারাপ রোগ এবং খুব ভালো চিকিৎসা করলেও 5 বছরের বেশি রোগীরা বাঁচতে পারে না, কেবলমাত্র 20% পেশেন্টের ক্ষেত্রে এটা। এরপরে আসছি আমরা বড়দের হাড়ের ক্যান্সারের কথায়। যেমন লেট অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ফাইব্রোসারকোমা, এইসব ক্যান্সারগুলো, এগুলো অনেক দিনের পুরনো বোন টিউমার। যেমন অস্টিওকন্ড্রোমা বা কন্ড্রোমা, যেগুলো আগে বিনাইন অর্থাৎ যার ক্যান্সার ছিল না, সেটা পরে ক্যান্সার ধরে গেছে, এরকম হয়ে যায়। যদি হাড়ের পুরনো উঁচু জায়গাটা হঠাৎ করে বড় হয়ে যায় তবে খুব সাবধান হতে হয়, এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব থাকে। এরপরে আসছি বেশি বয়সের ক্যান্সারের কথায়। সাধারণত দু রকমের হাড়ের ক্যান্সার আমরা বেশি বয়সে পেয়ে থাকি। একটা হচ্ছে মাল্টি মাইলোমা, যেটা 45 থেকে 65 বছরে বেশি হয়। দুর্বলতা, হাড়ের ব্যথা, অল্প চোটে ভেঙে যাওয়া, কোমরে ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, এগুলো হচ্ছে মাল্টিপল মাইলোমার লক্ষণ। এক্স রে করলে কিংবা মূত্র পরীক্ষা করলে কিংবা হাড়ের মজ্জার ভেতরটা যদি বা ওই যাকে বলে বোন ম্যারো সেটা যদি পরীক্ষা করা হয় তবে এটা ধরা যেতে পারে। মাল্টিপল মাইলোমার চিকিৎসা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে করা হয়। এরপরে আসছি সেকেন্ডারি ডিপোজিটের কথায়। এগুলো হচ্ছে অন্য জায়গার ক্যান্সার কিন্তু সেখান থেকে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে। এগুলো কোন জায়গা থেকে আসছে সেগুলো বোঝা যায়। যেমন স্তন বা প্রস্টেট থেকে আসে 2/3 ভাগ, এইসব জায়গা থেকে। এছাড়া বৃক্ক বা কিডনি, ফুসফুস, মূত্র, যৌনতন্ত্র আর পেটের অন্ত্র থেকে আসে 1/6 কেস, আর বাকি 1/6 ক্ষেত্রে কোন জায়গা থেকে এটা আসছে তার কোনো হদিসই পাওয়া যায় না। সাধারণত 50-70 বছর বয়সে এগুলো হয়। মাথা, সিদ্ধারা হাড়, পেলভিস বা কোমরের হাড়, রিব, বুকের হাড়, এইসব জায়গাগুলোতে এগুলো বেশি পাওয়া যায়। এছাড়াও রোগীরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে অল্প একটুখানি চোট লাগলেই সেই জায়গাটা ভেঙে যায়। ভালো করে খুঁটিয়ে রোগীকে দেখলে তবে এই প্রাইমারি সাইডটা পাওয়া যায়। এছাড়াও এক্স রে স্ক্রিনিং করা উচিত আর রক্ত পরীক্ষা। এছাড়াও আজকাল অনেক সব নতুন সব পরীক্ষা নিরীক্ষা এসে গেছে, সিটি স্ক্যান, MRI, এইসব রোগের চিকিৎসার জন্য এইসব পরীক্ষাগুলো খুব দরকারি। ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা খুব তাড়াতাড়ি ধরে আর চিকিৎসা করতে পারলে রোগীকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখা যায়, এমনকি পুরোপুরি সুস্থও করে তোলা যায়। যে জন্য কোনো অস্বাভাবিক ব্যথা হলে বা অস্বাভাবিক ফোলা দেখা গেলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশি বয়সে কোমরে ব্যথা হলে এটাকে সবসময় বাদ বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
4: আরোগ্যতে আজ হাড়ের ক্যান্সার এ সম্পর্কে বললেন ডক্টর অরুণ কুমার শাসমল। আরোগ্য এখানেই শেষ হল।
0: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন ভাওয়াইয়া শিল্পী সোমা রায়।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন সোমা রায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন দুপুর 1:50 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্ঘ্য সেন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 10:10। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখেছেন এই কটি পংক্তি অন্নদাশঙ্কর রায়। আজ 11ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মদিবস। তিনি বাংলাদেশের জাতীয় কবি, দুই বাংলাতেই তাঁর লেখা সমাদৃত। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত এই বিদ্রোহী কবি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদাই ছিলেন সোচ্চার। ব্রিটিশ সরকার বারবার তাঁর লেখাকে নিষিদ্ধ করেছেন। আজ এই অগ্রণী বাঙালি কাজী নজরুল ইসলামের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। মে মাসের বিষয় ভাবনা রবি কিরণে নিয়ে এবারে আপনারা কে কি লিখছেন দেখে নেওয়া যাক। লিখছেন শিলিগুড়ির হাকিমপাড়ার রজনীকান্ত সরণী থেকে তৎসৎ চাকি। প্রিয় প্রত্যুষা, রবি কিরণ বলতে আমি আকাশের রবির কথা বলছি। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য। কবি কথায় সূর্য অস্ত গেলে সারা দুনিয়া অন্ধকারে ডুবে যায়, মানুষ লতা বৃক্ষ সকলেরই খাদ্য তৈরি বন্ধ থাকে। অন্ধকার রাত দেখে মনে হয় সমস্ত সভ্যতা যেন ঘুমিয়ে পড়েছে। ঠিক আমাদের রবি কবি তাই। তাঁর লেখায় আমরা জানতে পারি জ্ঞানের কথা, বুদ্ধির কথা, আনন্দের কথা। তিনি তাঁর কবিতায়, গানে, উপন্যাসে, নাচে, নৃত্যনাট্যে বাংলা তথা ভারতের ছেলে মেয়েদের সাহিত্যের কাজে সকলকে ব্যস্ত করে দিলেন। এইভাবে বাংলা তথা ভারতবর্ষ, সারা পৃথিবীর দেশ বিদেশের মানুষ তাঁর সাহিত্য চর্চায় মানুষের মতো মানুষ হয়ে সকলকে রবীন্দ্রনাথে যুক্ত করে রেখেছে। 25শে বৈশাখ কবির জন্মদিনে আমরা এই আনন্দের ঝলক পেয়ে থাকি। রবীন্দ্রনাথের ব্যারিস্টার হওয়া হল না বটে, নিজেই শিখেছিলেন তা নয়, বড় হয়ে তাঁর কবিতায় বক্তৃতায় সারা পৃথিবীর মানুষকে কবি এই কথাটাই শিখিয়ে গেছেন। একদিন যে শিশু রূপকথার কল্পনার রাজ্যের রাজপুত্র হওয়ার স্বপ্ন দেখত, বড় হয়ে তিনি পৃথিবীর দেশে দেশে সাধারণ মানুষের মনে এক নতুন রূপকার দেশ খুঁজে পেলেন। সকলকে প্রণাম জানিয়ে তৎসৎ চাকি, রজনীকান্ত সরণী, হাকিমপাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন মঞ্জুশ্রী কর, 10নম্বর বৈষ্ণব খাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এবারের বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। রবি কিরণে প্রকৃতি, জীবকুল, প্রাণীকুল নবজন্ম লাভ করে। এক রবি সমস্ত বিশ্বকে আলোকিত করে। এই রবি রশ্মিতে পৃথিবীর রূপে, রসে, বর্ণে, গন্ধে সেজে ওঠে। বৈশাখ মাস রবীন্দ্র মাস হিসেবেই পূজ্য। বাঙালির 12 মাসে 13 পার্বণ, 25শে বৈশাখ আমাদের কাছে আর এক পার্বণ। উৎসব দিয়েই এই পার্বণের সূচনা হয়। রবি কিরণে সমস্ত ব্যর্থতা, গ্লানি, ভেদাভেদ মুছে গিয়ে আমাদের মন প্রজ্ঞার দীপ্তিতে উজ্জ্বল হয়। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেড়িয়া। রবীন্দ্রনাথ মর্তপটে সুন্দরের প্রতিমূর্তি। তাঁর সাহিত্য সৃষ্টি ঋষি সুলভ প্রজ্ঞা, দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ তাঁকে আলোকিত করেছে। সেই রবি কিরণে আমরা পথ খুঁজে পাই। রবীন্দ্রনাথের সুরে সুরে প্রেম, বিরহ, মিলন, সেবা ও মানবতাবাদ ঝরে পড়ে। গ্রামের মাঠে ঘাটে একতারা হাতে যে বাউল গান গেয়ে চলেছে, সেও রবি কিরণে পুষ্ট। রবি কিরণ ভারতীয় আধ্যাত্মিকতার আলোকে আলোকিত। তিনি উপনিষদীয় দর্শনে বিশ্বাসী ছিলেন, তাই তিনি বললেন, অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা। রবি কিরণে আমাদের দৃঢ় আত্মপ্রত্যয় ও অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটুক। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব খাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারে ভাবনা লিখছেন অমিয় রঞ্জন ঘোষ, শারদাপল্লী শিবমন্দির কদমতলা দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, আমার একটি মাত্র পরিচয় আছে, সে আমি কবি মাত্র, বলেছেন রবীন্দ্রনাথ। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বর্তমান বিশ্বের এক বিরাট বিস্ময়। কেবল কবিশ্রেষ্ঠ হিসেবেই নয়, সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও তিনি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত। মানব জীবনের এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি বা নতুন দিগন্তের উন্মোচন করেননি। তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ ও আনন্দ বেদনার পারাগান রচনা করে গিয়েছেন। তাঁর কাব্যে ব্যথা হত পাবে ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ। এক কথায়, এই দুঃখ দ্বন্দ্বময় নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। আমরা রবীন্দ্রনাথের ভাব তরঙ্গে অবগাহন করি, তাঁর চিন্তাধারায় চিন্তা করি, তাঁর সুরে গান গাই, তাঁর ভাষায় কথা বলি, আমরা রবীন্দ্রনাথে মরি ও বাঁচি। বাংলা কাব্যের প্রথম রূপ শিল্পী তিনি। হৃদয়ের গভীরতম অনুভূতিগুলিকে মানুষের সুখ দুঃখ ও আনন্দ বেদনার ভাষায় তিনি রূপ দিয়েছেন। যৌবনের প্রথম প্রভাতে তাঁর কাব্যের যে উৎস মুখ খুলে গিয়েছিল, তার মর্মরিত কলতানে ঝংকৃত হয়ে উঠল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, ভানুসিংহের পদাবলী, মানুষী ও সোনার তরী। বীরভূম জেলার বোলপুরে ভারতীয় আদর্শ তিনি শান্তিনিকেতন নামে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করে সেখানে স্বয়ং শিক্ষাদানে ব্রতী হন এবং কালক্রমে সেখানে বিশ্বভারতী নামে এক বিরাট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাছাড়া শান্তিনিকেতনের অদূরে দেশীয় কৃষি ও শিল্পের উন্নতি বিধানের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি আদর্শ প্রতিষ্ঠান স্থাপন করেন। রবীন্দ্রনাথ সকল দেশের, সকল কালের, সকল মানুষের তীর্থভূমি। ধন্যবাদ আন্তে অমিয় রঞ্জন ঘোষ, শারদাপল্লী শিবমন্দির, কদমতলা, দার্জিলিং। মে মাসের বিষয় রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখছেন রঞ্জন কর্মকার, আমবাড়ি ছোট আটিয়াবাড়ি দিনহাটা কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, প্রভাতে রবির কিরণে জাগিল পরাণে কবি রবি, আকাশের রবি আকাশে উজ্জ্বল, চিন্তনে উজ্জ্বল মানুষ রবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চিন্তা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ছড়া, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, সঙ্গীতের মাধ্যমে তিনি যেভাবে নিজ প্রতিভাকে বিকশিত করেছেন, সাহিত্য জগতে তা দুর্লভ। শুধু কবি নন, তিনি একজন আধ্যাত্মবাদী দার্শনিকও বটে। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে মানব মনে যে কিরণ ছড়িয়েছেন, তাঁর উষ্ণতা সূর্যের কিরণের চেয়েও বেশি নয় কি? প্রিয় প্রত্যুষা, রবি কিরণ পড়েছিল শৈশবে, যখন হ্যারিকেনের আলোয় উচ্চ স্বরে পড়ে যেতাম, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, আজকের নির্মল বিদ্যালয়, স্বচ্ছ ভারত, সেই রবি কিরণের আধুনিক রূপ। প্রত্যুষা, পথে যেতে যেতে যখন শুনতে পাই, আমারও পরাণ যাহা চায়, তুমি তাই গো, তখন মন তাকে পেতে চায়। তার সন্ধান করে চলেছি, কিন্তু সে যে অথরা, সে বিমূর্ত, সে নিরাকার, সে রয়েছে আকাশ ভরা সূর্য তারার মাঝে। আজ জীবন সায়ান্নে মনে পড়ে গীতাঞ্জলির সেই ভিক্ষুকের কথা, যে রাজাকে ক্ষুদ্র এক কণা শস্য উপহার দিয়েছিল, বিনিময় পেয়েছিল ক্ষুদ্র এক কণা স্বর্ণ। রবি ঠাকুর যেন বলতে চেয়েছেন, ভালোবেসে যত দেবে পাবে তার শতগুণ। প্রত্যুষা, দিনের শেষে ক্লান্ত শরীরে যখন কেউ গেয়ে ওঠে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, তখন মনে হয় এই জীবন গোধূলির রবি কিরণ, কিরণ আছে কিন্তু তীব্রতা নেই, উজ্জ্বলতা নেই। সে অস্ত যাবে কিন্তু সে নিত্য, সে অবিনশ্বর। শুভেচ্ছান্তে রঞ্জন কর্মকার, আমবাড়ি ছোট আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার। রবি কিরণ নিয়ে এবারের ভাবনা লিখছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। তিনি লিখছেন ছন্দাকারে, প্রিয় প্রত্যুষা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা জীবন আমি যেন রবির আদর্শে চলি। সৌর জগতের রবি পূব আকাশ থেকে পশ্চিমে চলে, জোড়া সাঁকর রবি ধরা পড়ে রহে সতত জল জলে। বিশ্বকবি নোবেল জয়ী, সাহিত্য সৃষ্টির জনক, তাঁর রচিত গীতাঞ্জলি চির জাজ্জল্যমান থাকুক। বৈশাখে আকাশের রবির কিরণ হয় অতিপ্রখরতর, বাংলার রবির জন্মমাস বৈশাখ রহে আনন্দে ভরপুর। আকাশের রবি যেমন সদা সর্বদা উদীয়মান, বিশ্বকবির রচনা তেমন অনন্ত জাজ্জল্যমান। নোবেলজয়ী রবি ঠাকুরের কত রকমের সাহিত্য সৃষ্টি, অনন্তর স্নিগ্ধভাবে বরিশে সদা মধুমাখা বৃষ্টি। রবির স্থাপিত বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান বিশ্বভারতী, যুগ যুগ ধরে মহাজ্ঞানী সৃজনী রহে অক্ষয় কীর্তি। আকাশের রবি সদা সতত বা চির জাজ্জল্যমান, বিশ্বকবি যুগ যুগ ধরে থাকুন চিরকীর্তিমান। শুভেচ্ছা সহ সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন রমা দাশগুপ্ত, কবিগুরু সরণি, সুভাষ পল্লী মেইন রোড, শিলিগুড়ি থেকে। সুপ্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নবযুগের স্রষ্টা ও দ্রষ্টা, বাংলা সাহিত্য আকাশে এক আলোকবর্তিকা। রবিরশ্মি অর্থাৎ সূর্য যেমন পৃথিবীতে জীবকুল প্রাণীকুল গাছপালাকে আলো ও তাপ দিয়ে বাঁচিয়ে রাখে, সেরকম রবি ঠাকুর কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান রচনা করে কবিরশ্মির ন্যায় আলোয় আলোকিত।

নিক্ষিপ্ত করে রেখেছেন, সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম বিরহ যা আমাদের হৃদয়কে স্পর্শ করে রেখেছেন, তাঁর বহুমুখী প্রতিভার মূল্যায়ন করা সত্যিই দুঃসাধ্য। সাহিত্যে তাঁর অবদান অজস্র, সাহিত্যের সমস্ত শাখায় তাঁর অবদান। গীতাঞ্জলি মহাকাব্য সং অফারিংস অনুবাদ করে নোবেল পুরস্কার পান, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, বিদেশে ভ্রমণকালে তিনি শান্তির বাণী প্রচার করেছেন, হিংসায় উন্মত্ত পৃথিবীকে তিনি সুন্দরের উপাসনার পথ দেখিয়েছিলেন, তাঁর কাছে দেশপ্রেম ছিল মানবপ্রেম। বোলপুরে ভারতীয় সংস্কৃতির ব্রহ্মাচর্যাশ্রম আদর্শে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, আরেকটি শ্রীনিকেতনের পল্লী সংগঠন ভাবনা। রবীন্দ্রনাথ এই দুইটি স্থাপনের সাধনার কথা উল্লেখ করেছিলেন। আকাশে সূর্যদেব না থাকলে পৃথিবী থাকত অন্ধকারময়, দিন বলে কিছু থাকত না। রবি ঠাকুরের সাহিত্য সৃষ্টি না থাকলে আমরা সঞ্জীবনী সুধা পেতাম না, তাই তো তিনি আমাদের বিশ্বকবি। নমস্কার আন্তি, রমা দাশগুপ্ত, কবিগুরু স্মরণে, সুভাষপল্লী মেইন রোড, শিলিগুড়ি। রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখছেন তাপস মালাকার, নিশিগঞ্জ কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, তাঁর সৃষ্টি আজও মানুষের মনকে আলোকিত করে চলেছে। তাই রবির কিরণে বলতে রবীন্দ্রনাথের সেই জ্ঞান মানবতা ও সৌন্দর্যের আলোককে বোঝায় যা যুগের পর যুগ মানুষকে পথ দেখিয়ে আসছে। রবীন্দ্রনাথ ছিলেন কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার ও শিক্ষাবিদ। বাংলা ভাষাকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দেন। তাঁর লেখা গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন, যা সমগ্র ভারতবাসীর গর্ব। তাঁর কবিতা, গান ও গল্পে মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য এবং স্বাধীনতার চেতনা ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের রচিত রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আনন্দ, বেদনা কিংবা দেশপ্রেম সব অনুভূতির প্রকাশ তাঁর গানে পাওয়া যায়। শুধু সাহিত্য নয়, শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তিনি মুক্ত ও মানবিক শিক্ষার আদর্শ তুলে ধরেছিলেন। আজকের সমাজে হিংসা, বিভেদ ও অস্থিরতার মধ্যে রবীন্দ্রনাথের আদর্শ আমাদের নতুন পথ দেখাতে পারে। তাঁর মানবতাবাদ, উদার চিন্তা ও সৌন্দর্য বোধ আমাদের জীবনকে সমৃদ্ধ করে। তাই বলা যায় রবীন্দ্রনাথের সৃষ্টির আলো আজ রবির কিরণের মতো আমাদের হৃদয়ও সমাজকে আলোকিত করে চলেছে। নমস্কার আন্তি, তাপস মালাকার, নিশিগঞ্জ, কোচবিহার। এবারে ভাবনা লিখছেন ধূর্যটি চট্টোপাধ্যায়, শিউড়ি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, রাত্রি অবসানে উষা যখন এসে পূর্ব দুয়ার খোলে, দিনের প্রথম রবিরশ্মি তখন ছড়িয়ে পড়ে জগৎ জুড়ে, ভাঙে ঘুম, আধার ভাঙা আলোক স্পর্শে আনন্দ তরঙ্গ বয় সকল প্রাণে, এরই সাথে গোপনে চলে অনন্ত চেতনার প্রবাহ। এমনইভাবে নিরন্তর বিরাজমান রবি কিরণ আমাতে, ফেলে আসা সেই ছেলেবেলায় কত না রূপে সাজাতাম নিজেকে, দইয়ের বাঁক কাঁধে হাঁকতে হাঁকতে চলে যেতাম দূর পাহাড়ের কোলে, কখনো বা বীর পুরুষ সেজে করেছি লড়াই ডাকাতের সঙ্গে, কল্পলোকের পথে পেয়েছি অনাবিল আনন্দ, বিষয়েন্দ্রীয় যোগে সে আনন্দ মরেছে কোন পথে কে জানে, দুঃখের ছায়ায় সব গেছে মিলিয়ে, আঘাতে ভুলেছি তখন পথ, নিরাশ্রয় পথচারী হয়ে বসেছি পথপাশে, দ্বন্দ্ব দীর্ণ এ প্রাণে কে যেন কানে কানে বলে গেল, সংকোচের বিফলতা নিজেরই অপমান, প্রবল ঝড়ের রাতে ঘন আধারে সহসা দেখি দাঁড়িয়ে আছেন তিনি, আমার নয়নে স্নিগ্ধ নয়ন দুটি রেখে ঋষি পুরুষ বললেন গাও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, অন্তর গুহার আঁধারে আজও পরে রবি কিরণ, বিশ্বাস করি সময় হলে খোলা পাব দুয়ারখানি, এবার দিনের আলো টানছে আড়াল, নামবে চির আঁধার, রবি কিরণ স্পর্শে শুদ্ধ অন্তরে বাজে মহামন্ত্র, আমার সকল

0: এই আলো ভালোবাসতেন, তাই গোধূলি পার করে সূর্যাস্ত, সব কালো রাতের আঁধার পার করে আবার পূবাকাশ লালে লাল, ধীরে সূর্যের কিরণ মানে আকাশের রবি কিরণে পৃথিবীর আলোয় আলোকময়, পাতায় পাতায় সাড়া জাগানো অনুভূতি। জল ছাড়তে হবে, খাদ্য তৈরি করতে হবে, খাদ্য তৈরি না হলে মানুষসহ জীবজগৎ বাঁচবে কেমন করে? কোনো চিন্তা নাই, প্রকৃতি মা জেগে উঠেছেন, তাই পাতায় পাতায় আলোর নাচুন। ঠিক সেই রকম যখন পরাধীন ভারত, ভারতবাসীর সব রকম স্বাধীনতা হারিয়েছে, লেখকগণের কলম থমকে গেছে, দুঃখ কষ্টের শেষ নাই অন্ধকারময় ভারতবর্ষ, এই অন্ধকার আর অরাজকতার মধ্যে জেগে উঠলেন আমাদের প্রাণের কবি, গানের কবি, রবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কলমে বেরিয়ে এলো কবিতা, গান, নৃত্যনাট্য, উপন্যাস প্রভৃতি। প্রতিবাদী লেখক হয়ে দেখা দিলেন আমাদের রবি কবি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির নারী পুরুষ সকলে রবি ঠাকুরের লেখা নিয়ে মেতে উঠলেন। তাঁর লেখায় মানুষ প্রাণ খুঁজে পেল, মানবিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। বিদেশি শত্রু কোনো কিছুই করতে পারল না, রবি ঠাকুরের সেই কিরণ ছটায় আজও ভেসে চলেছে ভারত তথা বাংলার সাহিত্য সমাজ। রবি ঠাকুরের সেই কিরণ ছটায় শুধু রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ নয়, সারা বছর জুড়ে আমরা তাঁর রচনায় মগ্ন হয়ে থাকি। রবি কিরণে আত্মনিয়োগ করে ভাসছে মানুষ, যতদিন যাচ্ছে আরও বেশি বেশি করে জড়িয়ে জড়িয়ে আছে বিশ্ব মানবিকতায় তাঁর বন্ধনে আবদ্ধ হয়ে। এ রবি অস্তা চলে যাবে না কখনো। শুভেচ্ছান্তে গীতা চাকি, সৌম্য সূচি, রজনীগন্ধ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে খুব দ্রুত ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 রয়েছে নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, 9:00 আধুনিক গান শুনবেন মান্নাদের কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খান রাগটোরি, 10:00 শ্যামা সঙ্গীত পান্নালাল ভট্টাচার্য, 10:20 মজদুর মণ্ডলী অনুষ্ঠানে শুনবেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন দীপন ভক্ত, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCRT, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 1:00 মহিলা মজলিশ, মহিলা মজলিশ এই অনুষ্ঠানে আজ শুনবেন নতুন দিশার খোঁজে, যুব অনুষ্ঠানে আজ শুনবেন চেতনায় রামমোহন, 4:00 গ্রামেগঞ্জে অনুষ্ঠানটিতে শুনবেন কংক্রিটের শহরে কৃষি, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন দেবাশিস ঘোষ, 4:30 সবুজ সোনার দেশে অনুষ্ঠানটি শুনবেন নিপানিয়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 6:05 মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান, রাত 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান। আজ রাত 8:00 রয়েছে বীরভূমের শিউরিপাতলি এবং চন্দ্রাবতী মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী ছাত্র শুভায়ুন মণ্ডলের সাক্ষাৎকার, রাত 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল, রাত 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, রাত 10:30 মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

এবারে 101.4 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:30 হামহামের আইপিআরকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, সকাল 9:00 ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 11:00 চয়নিকা, 12:05 ইয়াদকি মাহফিল, 1:00 রয়েছে সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 সদাবাহার নকবে, 3:00 সখি সহেলি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 রয়েছে ছায়া গীত, 5:30 তারানি ন্যায় পুরানি, 6:05 গানের ভেলা, 8:00 হাওয়া মহল, 9:00 আপকে লিয়ে, 10:00 ছায়া গীত, 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন 101.4 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ 26 মে 2026 মঙ্গলবার শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজের জন্য যানজটের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, 7:00 থেকে বিভিন্ন ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে, তাই ডুয়ার্স, সিকিম ও কালিম্পং গামী যাত্রীদের রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরা ফাঁসি দেওয়া আন্ডারপাস হয়ে নৌকাঘাট তিনবাত্তিম্ম আর ক্যানেল রোড হয়ে গাজলডোবা ওদলাবাড়ি গরুবাথান এবং কালিম্পং যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আজকের ট্রাফিক বুলেটিন সম্পর্কে জানানো হল আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফের প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফের বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে।

0: আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।
1: Maybe for the Abraham Accords. I don't want to get ahead of myself on this one, but they say for the Abraham Accords, and we're going to be filling it up. A lot of countries want to come into the Abraham Accords. You know, we have four, but they're great countries, and they were brave doing it, and it's worked out very well, and we're going to be filling up the Abraham Accords. They're going to be, filling it up.
0: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দুই দলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে 3 জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ রাজ্য সরকারের কাছে 10,000-এর বেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 জেলার বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করাও বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি 3 জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই কল্যাণী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে গতকাল বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল

0: মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের কর্মসূচির আওতাতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। রাজ্যে সরকার বদল হতেই কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে লালবাজার। জানা গেছে 10,000-এর বেশি নিয়োগের অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কনস্টেবলে প্রচুর শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রথম দফায় 7,000 পদ পূরণ করা হতে পারে। এসআই এবং এএসআই পদেও শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে 2,000-এর বেশি। এইসব শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে লালবাজার। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন ক্যামেলিয়ার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। গতরাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22 ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রশান্ত। গত 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন 2 বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিজয় বিষ্ণবের বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি, মাঝে বেশ কয়েকবার নিউটাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গেছে। সোনা পাপ্পু ও শান্তনু সিনহা বিশ্বাসের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে আরও 30 জন পুলিশ আধিকারিক। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার উৎস খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি। দেখা হচ্ছে শান্তনুর সম্পত্তির পরিমাণও। ইডি সূত্রে খবর, জমি দখলের চক্রে জড়িত কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার এই আধিকারিকদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসের 2টি মোবাইল ফোনের সন্ধান মেলেনি বলে ইডি আদালতে জানিয়েছে। ওই ফোনগুলিতে দুর্নীতির একাধিক তথ্য থাকতে পারে বলে তদন্তকারী সংস্থার অনুমান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠানে এবং যথাযোগ্য মর্যাদায়। দুখুমিয়া বা তারা খেপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতে এ উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938-এ তিনি হারামনি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942-এর 9ই জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠ করার সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর জন্মদিন স্মরণে আকাশবাণী সংবাদ কলকাতার একটি বিশেষ শ্রদ্ধার্ঘ।
1: ইংরেজি 1922, ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16ই জানুয়ারি এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21শে মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ কলকাতা।
0: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক্সহ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, সামান্য এই কাজ তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তা করতে দেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পরই এই কাজ শেষ করে সময়ের 3 ঘন্টা আগেই যান চলাচল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভ পড়ে মৃত শিশু গুড়িয়া খানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গতরাতেই শিশুটির বাবা এস কে ফিরোজের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, পূর্বতন সরকারের গাফিলতির কারণেই শহরের নাগরিক পরিকাঠামো ভেঙে পড়েছে।
2: যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং শিশুর মৃত্যু এইভাবে এটা খুবই মর্মান্তিক। যারা এই কাজ করেছেন, কারা এই সব বাতিস্তম্ভ ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন, কারা এইখানে পরিষেবা দিতেন, কারা তাদের নিয়োগ করেছিলেন, আদৌ নিয়োগ ঠিকঠাক হয়েছিল কিনা, এগুলো অনেক প্রশ্ন থেকে যায়। সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমি আশা রাখব রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা এই নিয়ে এক তদন্ত করবেন।
0: জীববৈচিত্র্য গবেষণায় বড় সাফল্য অর্জন করেছেন ভারতের বিজ্ঞানীরা। আরশোলার জন্য প্রথম তৈরি হয়েছে বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি। গুরুত্বপূর্ণ এই গবেষণায় স্বল্প পরিচিত অথবা নথিভুক্ত না হওয়া গোষ্ঠী এবং অনেক দেশীয় প্রজাতির সন্ধান মিলেছে, যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৈচিত্র্যময় কীট পতঙ্গগুলির মধ্যে অন্যতম আরশোলা জৈব পদার্থ প্রচিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে অবশ্য সেখানে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাম ছাত্র সংগঠন এসএফআই আসন্ন ফুটবল বিশ্বকাপ দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করার দাবি জানিয়েছে। গতকাল সংগঠনের তরফে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ সংক্রান্ত এক চিঠি দেওয়া হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে 3 জেলা আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আজ 11ই জ্যৈষ্ঠ। কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়া ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31শে মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের প্রথম পর্বে সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারিঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করবার জন্য অনুগ্রহ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে নজরুল গীতি। এই অনুষ্ঠানে প্রথম শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এই নজরুলগীতিটি, আর এর সাথে শেষ হল আজকে নজরুলগীতির এই অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবাড়ি, স্কুল ফিস সব হয়ে গেছে, বাজেট বানানো শেষ। হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি, নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা, না আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো, খালি লেকচার। তুমি যাও তো এবার।
1: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
3: পুলিশ?
4: মিস সীমা
3: বলুন,
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
3: হাই।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি হ্যালো আকাশবাণী, লাইভ ফোন ইন অনুষ্ঠান।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। ঘড়িতে এখন সকাল 8:33। আর জ্যৈষ্ঠের এই সকালের আবহাওয়া উত্তরবঙ্গে অবশ্যই

0: একটু স্বস্তিদায়ক, দক্ষিণবঙ্গে একটু অস্বস্তিকর আবহাওয়ায়। তবে ইতিমধ্যেই শুরুতেই হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে জানাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আর ইতিমধ্যে শ্রোতা বন্ধুরাও কেউ কেউ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, আবার কেউ কেউ সকাল সকাল উঠে যোগ ব্যায়ামে ব্যস্ত, তাই তো? নাকি জিম, লাফিং ক্লাব, মেডিটেশন এসবে ব্যস্ত, আবার কেউ শান্ত ভ্রমণেও বার হন, যার যেমনটি সুবিধে। আসলে বর্তমান দিনে সকলেই, মানে আমরা সকলেই একটু বেশি স্বাস্থ্য সচেতন। প্রতিদিন ভোরবেলায় প্রচুর মানুষের উপস্থিতি জানান দেয় যে প্রাতঃকালীন ভ্রমণের সচেতনতা কতটা বৃদ্ধি পেয়েছে। আর যদিও আগের দিনে প্রাতঃকালীন ভ্রমণের কথা খুব একটা শোনা যেত না, কারণ তখন এতটা প্রয়োজনও পড়ত না, কারণ মানুষ সকাল থেকেই নানানভাবে শারীরিক কাজের সাথে সত্যি একটু বেশি যুক্ত ছিল। আজ শারীরিকভাবে তখন সচলও ছিল, কিন্তু আজ শারীরিকভাবে সক্ষমতা অনেকটাই কম, কারণ কাজের গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে, প্রযুক্তি এসে গেছে। আর তাই শরীরের বা শারীরিক কার্যক্রমের যে সক্রিয়তা তা আগের থেকে অনেকটাই কমে গেছে। এই জন্য ডাক্তাররাও বলছেন প্রাতঃভ্রমণের প্রয়োজনীয়তা। আর আজকের সকালের হ্যালো আকাশবাণীর এই কিছুক্ষণের আড্ডায় আমি রয়েছি বৈশালী আপনাদের সাথে, এই আড্ডাতে আপনাদের কিছু মতামত জানব বলে প্রাতঃভ্রমণ নিয়ে। আর তাই সরাসরি স্টুডিওতে ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদিভাই, খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দিদিভাই?
0: একদম ভালো আছি। আর এই যে সকালে আপনি কি হাঁটতে বেরোন?
1: হ্যাঁ সকালে আমার হাঁটা হয় না দিদিভাই, ওটা আমি বিকেলে করি।
0: আচ্ছা।
1: সকালে আমার ছাতে অনেক গাছ লাগানো আছে, তাতে পরিচর্যা করি, জল টল দিই।
0: আচ্ছা আচ্ছা।
1: আর এইটা করি, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই কালে গীতা পাঠটা করি আর কি। সকালে হয় না ওটা আর কি, ওই খাওয়া দাওয়ার পর, টিফিন করার পর ওই তখন হয়। হ্যাঁ যদি কাজ থাকে তাহলে কাজে বেরিয়ে যায়, বিকেলে করি।
0: বিকেলে হাঁটতে বেরুন তাহলে, বিকেলে দিকে।
1: বিকেলে হেঁটে এসে তারপরে আর কি। হ্যাঁ আর হ্যাঁ, হাঁটার থেকে সাইকেল নিয়ে বেরোই।
0: আচ্ছা, এও এক মানে মারাত্মক ব্যায়াম। হ্যাঁ
1: হ্যাঁ, সাইকেল নিয়ে প্রায় 10 কিলোমিটার আমি মানে পাক দিয়ে দিই।
0: আচ্ছা,
1: তারপরে
0: তাহলে মানে বাগান চর্চা, সকাল বিকে সন্ধ্যের দিকে হাঁটাহাঁটি, আর এই যে বাবার পরে গিয়ে গীতা পাঠ, মানে সব মিলে একবারে একটা মানসিক সুস্থতার মধ্যে রয়েছে।
1: আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন,
0: একদম 107তম জন্মদিন।
1: হ্যাঁ, শতকোটি প্রণাম দিদিভাই।
0: একদম।
1: এবং সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এইটা মানে ভূপেন হাজারিকা গানটা করেছিলেন, যদি আপনার সঙ্গে থাকে শোনাবেন দিদিভাই। আর নাহলে যেভাবে আপনি অনুষ্ঠান করছেন, আপনাদেরকেও শতকোটি প্রণাম দিদিভাই, আপনারা চালিয়ে যান, আমরা আছি সঙ্গে।
0: একদম, আপনারা আছেন বলেই তো আমরাও একটা এনার্জি পাই, মানে ইতিবাচক একটা প্রভাব পড়ে।
1: হ্যাঁ, আত্মার টান দিদিভাই, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, আপনি যতই ব্যায়াম করুন, যতই ইয়ে করুন, কিন্তু আত্মার টানটা আপনার সাথে আমার যে মধুর মিলন, মানে এই রেডিওর মাধ্যমে, তারবিহীন বেতারের মাধ্যমে, এটাও কিন্তু আমরা অনেক অনেক অনেক আপনাদেরকে সব প্রণাম দিদিভাই, শতকোটি প্রণাম যে আপনারা আছেন, আমরাও আছি। হ্যাঁ, কিন্তু এই যে এর মধ্যেও যে মিলনটা, এইটাই অনেক থাকবে দিদিভাই, অটুট হয়ে থাকুক, এটাই আমি চাই। হ্যাঁ, ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন, একদম একদম সঙ্গে থাকুন। সত্যি আমাদের সঙ্গে এবং শ্রোতাদের এই যে জুড়ে থাক

0: তা এতে একটা সারা দিনের যে লাইফ ফোনিং নানান ধরনের হয়ে থাকে, এতে একটা কাজে গতি পাওয়া যায়, এটা তো সত্যি কথা। রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে কলকাতা থেকে বলছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ, অবশ্যই, কলকাতা থেকে সৌভিক সরকার বলছিলাম।
0: হ্যাঁ সৌভিক বাবু, বলুন কেমন আছেন? সকাল কেমন আছেন?
1: অবশ্যই ভালো আছি, আপনিও ভালো আছেন দিদি?
0: একদম ভালো আছি। বললাম আজ অবশ্যই কাজী নজরুল ইসলামের জন্মদিবস, কিন্তু আমাদের যে আজকের সকালের বিষয় ভাবনা তা রয়েছে প্রাতঃভ্রমণ। আপনি কি বেরোন?
1: অবশ্যই আমি বেরোই সকালবেলা, আমি 6টার দিকে আর কি বেরোই আর কি
0: আচ্ছা,
1: সকালে। হ্যাঁ, বেরিয়ে আশেপাশে পুরো একটু হেঁটে আসি, অন্তত 2 কিলোমিটার হাঁটার চেষ্টা করি আমি।
0: হ্যাঁ তাহলে তো খুবই ভালো। হ্যাঁ
1: চারিদিকে পরিবেশটাও দেখা যায়, সবাই কি কি করছে না করছে, যেমন খবর কাগজ দাদের আমি দেখি যারা খবর কাগজ দিচ্ছে,
0: হুম
1: এবং তারা দুধওয়ালা কাকুদের
0: হুম
1: হচ্ছে চায়ের দোকান নতুন, অনেক কিছু দেখা
0: হ্যাঁ
1: যায়। এবং
0: হ্যাঁ
1: আমাদের
0: আর
1: ঘুর আছে,
0: সকালের যে বাতাসে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, সকালের হাঁটাটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর
1: হ্যাঁ
0: তাতে মানসিক একটা প্রশান্তিও আসে।
1: অবশ্যই,
0: হ্যাঁ
1: মানে একটা প্রশান্তি আসে এবং একটা মাইন্ডটা না একটা ফ্রেশ হয়ে যায় আর কি।
0: হ্যাঁ
1: আপনি
0: আর সারাদিনের কাজেও একটা গতি আসে।
1: অবশ্যই, আর মানে এখান থেকে আমরা আর কি গতিটা আর কি এখান থেকে আর কি আমরা পাই আর কি
0: হ্যাঁ
1: সারাদিন।
0: শুরুটা একদম। আর
1: আর একটা জিনিস
0: হ্যাঁ বলুন।
1: আমার হয় শনি রবিবার দিন আমার একটা জিনিস হয়,
0: হুম
1: সেটা
0: বলুন।
1: আমি অন্য জায়গায় ছবি, আমাদের কাছেই ঢাকুরিয়া লেক আছে,
0: আচ্ছা
1: ওই লেকেতে যাই। লেকেতে গেলে কি হয়, অনেক পাখি টাকি আমি দেখতে পাই আর কি,
0: আচ্ছা
1: পাখি দেখতে পাই নানারকম মানুষদের সাথে, এবং অচেনা মানুষের সাথে দেখা, অচেনা মানুষের সাথে না একটা বন্ধুত্ব হয়ে যায়। সেটা আমার থেকে বয়সে অনেক বড় হোক,
0: বাচ্চা।
1: আমার থেকে অনেক বয়সে বড়, ধরুন 60+ রয়েছে, দাদু দাদুদের মতন,
0: হুম
1: দিদাদের
0: হুম
1: মতন, অনেক
0: হুম
1: আর কি ঠাট্টা গল্প গুজব হয়,
0: হুম
1: খুব ভালো লাগে। মানে সময়টা না একটা খুব সুন্দর আমাদের কাটে আর কি ওই সময়টা।
0: হ্যাঁ হ্যাঁ
1: এই যে সময়টা প্রাতঃ ভ্রমণে গিয়ে শুধু যে হাঁটা না,
0: হ্যাঁ
1: মনও
0: ঠিক,
1: কিন্তু একটা কিন্তু আমাদের একটা ইয়ে হয় কিনা।
0: হ্যাঁ এটা তো ঠিক কথা বললেন, কারণ শুধু প্রাতঃভ্রমণে গিয়ে নয়, মানে গিয়ে একটা সামাজিক একটা সংযোগের মধ্যেও পড়ে, তাই কি না?
1: হ্যাঁ
0: হুম
1: একদম,
0: আর এতে শারীরিক সুস্থতা তো অবশ্যই, মানে যারা স্থূলতার দিকে রয়েছে তাদেরও অনেকটা সুবিধা হয়, অনেক ওজন কমে, নানান কিছু শারীরিক
1: অবশ্যই,
0: হার্টের ক্ষেত্রেও সুবিধা। হুম
1: হ্যাঁ সব দিক দিয়ে বলতে গেলে সুবিধা হয় আর কি। মানে আপনি যেমন বলে
0: একদম।
1: শারীরিক দিক দিয়ে
0: হুম
1: এবং
0: হুম
1: রয়েছে,
0: হুম
1: এবং আমি মনে করি মানসিক দিক দিয়েও কিন্তু একটা ইয়ে হচ্ছে সব দিক দিয়ে। মানে
0: হুম
1: আপনি যখন হাঁটতে যখন বেরোচ্ছেন সকাল সকাল
0: হুম
1: বেলাতে,
0: হুম
1: আর শরীরে যা যা প্রবলেম আছে অনেকটাই, যাদের সুগার আছে,
0: হুম
1: যাদের প্রেশার আছে, অনেকটাই দেখবেন লেভেলে কিন্তু সে সময় কিন্তু চলে আসে।
0: হুম
1: সকালবেলা হয়তো উঠতে হয়তো অনেকে হয়তো একটু পারে না, অনেক কষ্ট হয়, কিন্তু একটু কষ্ট করলে না হয়,
0: হ্যাঁ মানে সকালে শুরুটা বেশ একটা সুন্দরভাবে শুরু হচ্ছে একদম।
1: হ্যাঁ
0: আর আপনার
1: সকালে।
0: কি মনে হয় যে এই যে প্রযুক্তি এখন এসেছে, আগে যেটা খুব একটা মানুষ দেখা যেত না যে প্রাতঃভ্রমণে বেরিয়েছে, তো এখন খুবই দেখা যায় সব জায়গাতেই, তো এটা কি প্রযুক্তির হেরফেরের জন্যই?
1: অবশ্যই আমার মতে বলে সকালবেলা যে হাঁটাটা
0: হুম
1: আমার মতে বলে কিন্তু জরুরি। এখন যে জেনারেশন যারা সবাই আছে সকালবেলা উঠেই হয়তো দেখা যায় যে হয়তো
0: হুম
1: আস্তে ধীরে উঠছে, অনেক বেলাতে উঠছে,
0: হুম
1: কিন্তু আমার মতে বলে সকালবেলা কিন্তু হাঁটা কিন্তু জরুরি। হয়তো হ্যাঁ জিমে টিমে সবাই যাচ্ছে, ওদিক দিয়ে
0: হুম
1: একটা শরীরচর্চা হচ্ছে ঠিকই,
0: হুম
1: কিন্তু আমার মতে বলে সকালবেলা একটুখানি প্রাতঃ ভ্রমণে বেরোনো কিন্তু অবশ্যই কিন্তু দিদি জরুরি, এটাই আমি বলবো।
0: হুম প্রাতঃভ্রমণটা সত্যিই জরুরি একদম।
1: হ্যাঁ
0: যাই হোক, ভালো থাকবেন, সঙ্গে
1: অবশ্যই
0: সঙ্গে থাকুন।
1: অবশ্যই দিদি, ভালো থাকবেন, নমস্কার।
0: প্রাতকালীন ভ্রমণ নিয়ে কথা তো শ্রোতা বন্ধুদের সাথে হলো, তবে এই পর্বে রয়েছে কিছু হিন্দি গান, তো শুরুতে শুনে নি একটি গান অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, চলতে চলতে ছায়াছবি থেকে।

0: অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন চলতে চলতে ছায়াছবি থেকে এই গানটি। রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম।
0: হ্যাঁ আপনাদের তো ওখানে মানে খুবই গরম, তবে আমাদের একটু স্বস্তি, হ্যাঁ, কারণ বৃষ্টির একটা আবহাওয়া রয়েছে। আর এই সাথে আপনি কি প্রাতঃভ্রমণে বেরোন? মানে একে তো প্রচন্ড গরম, তো তা হোক, কিন্তু নিয়মিত কি বার হন?
1: হ্যাঁ আমি ভোর 5টায় উঠি প্রতিদিনই।
0: বাহ, তারপর?
1: একদম,
0: তারপর
1: একটু হাঁটাহাঁটি করি, একটু মর্নিং ওয়াক করি।
0: ওই হ্যাঁ, তারপর
1: সময় নেই তো, আমি তো কাজে ব্যস্ত থাকি, তো আধ ঘন্টা ধরে আমি হাঁটাচলা করি, তারপর আমি কাজে বসি।
0: আচ্ছা, আর তারপর মানে বিকেলের দিকে আর তাহলে হাঁটতে বেরোন না?
1: না বিকেলের দিকে হাঁটতে বেরোই না।
0: হ্যাঁ সকালের দিকেই। তাও কতক্ষণ হাঁটেন?
1: সকালের দিকে আধ ঘন্টা।
0: হ্যাঁ আধ ঘন্টা হাঁটাই ডাক্তাররাও বলে, অন্তত 30 থেকে 45 মিনিট হাঁটাটা সত্যি জরুরি।
1: হ্যাঁ আর ধরুন সকালের যে মুক্ত হাওয়া, সেই হাওয়াটা খুব সুন্দর লাগে, শরীরের পক্ষে খুবই ভালো।
0: হ্যাঁ আর মনটাও ভালো লাগে, বেশ
1: মনটাও ভালো লাগে। হ্যাঁ
0: একদম,
1: যা হোক ঠাকুর ইচ্ছায় আমার প্রেশার সুগার কিচ্ছু নেই।
0: বাহ বাহ, কিন্তু তবুও কিছুই না থাক, কিন্তু প্রত্যেকটা মানুষেরই মানে জরুরি যে কিছু না কিছু হয়, কোনো ব্যায়াম অথবা নিদেন পক্ষে হাঁটাহাঁটি সকালে। হ্যাঁ সকালে বা সন্ধ্যায়,
1: কারণ ঠিকই তো শরীরের জন্য ওইটা দরকার।
0: হ্যাঁ একদম দরকার, কারণ আমরা এখন ব্যস্ততাটা তো আগের মতো ওইভাবে তো কর্মব্যস্ত নই, যে শারীরিকভাবে প্রযুক্তি চলে এসছে, বসে কাজ হচ্ছে, তাতে হাঁটাহাঁটিটা অনেকটাই কম হয়।
1: কম হয়, হ্যাঁ।
0: তো সেক্ষেত্রে নিয়ম করে যদি প্রাতঃভ্রমণে বার হওয়া যায় তাহলে শরীরের পক্ষে সত্যিই ভালো। যাই হোক, ভালো লাগলো যে আপনি নিয়মিত বার হন এবং বাড়ি হন, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, ভালো থাকুন।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। আসলে আমাদের এই ব্যস্ত জীবনে নানান দুশ্চিন্তা, মানসিক চাপ তো অবশ্যই থাকে, সে কাজের হোক বা অন্যান্য কিছু। প্রাতঃভ্রমণ সেই চাপ কিন্তু কমাতে সাহায্য করে, আর সকালে কিছুটা সময় প্রকৃতির কাছাকাছিও থাকা যায়, তাই না? রয়েছেন শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি আপনাদের সুপারদের বলছি, সবচেয়ে বৃদ্ধা নিবেদিতা দত্ত বলছি।
0: কোথা থেকে বলছেন?
2: শিলিগুড়ি, শিলিগুড়িতে বলছি।
0: আচ্ছা, তো আপনি যেটা আজ যে বিষয় সেটা হচ্ছে আপনি হাঁটতে বেরোন সকালে?
2: হাঁটি।
0: হাঁট মানে বাড়ির সামনে?
2: বাড়ির সামনে, আমাদের এখানে দুটো বিরাট মাঠ আছে, দাদা ভাই আর ইয়ে তর মাঠ।
0: আচ্ছা,
2: শরীরটা মনটা ভালো লাগে।
0: আচ্ছা,
2: দুর্ভাগ্যক্রমে আজকে আমার 82 বছর পূর্ণ হলো।
0: বাহ, দুর্ভাগ্যক্রম কেন, সৌভাগ্যক্রমে অবশ্যই। হ্যাঁ মানে অনেক জন্মদিনের জন্য শুভেচ্ছা বার্তা রইল। আপনি আরো মানে দীর্ঘায়ু কামনা করি আমরা আকাশবাণীর পক্ষ থেকে আপনার শুভ জন্মদিনে। একদমই তা নয়, আপনি আরো বাঁচুন আর পৃথিবীকে আরো দেখুন। দেখুন মানুষের জন্ম এই একবারই, কিন্তু তাতে কি পৃথিবীটাকে দেখে যাব না, সুন্দর এই পৃথিবীটা? হ্যাঁ অবশ্যই, সুস্থ থাকুন, যেটা ঠাকুরের কাছে যেটা আমরা বলবো আকাশবাণীর পক্ষ থেকে, যে আপনি সুস্থ থাকুন একদম। তো যাই হোক, এই একদম একদম, তো আপনি এই জন্মদিনে যাই হোক, আপনি হাঁটাহাঁটি ছাদে হোক বা বারান্দায় হোক বা ঘরে হোক নিদেন পক্ষে শরীরের, আর না হলে যদি পারেন বাইরে একটু হাঁটাহাঁটি করুন, তাতে শরীর ভালো থাকবে।
2: ওই একটু রাস্তায় দাদাদের সামনে পর্যন্ত যাই আবার চলে আসি।
0: হুম হুম,
2: তো গাড়ি ঘোড়া থাকে, সমস্যা হয়ে গেছে, তুমি চেষ্টা করি নিজেকে ভালো রাখতে।
0: একদম ভালো থাকুন, ভালো থাকাটাই তো।
2: ভালো ভালো বই পড়ি, একটু হাঁটাহাঁটি করি, নিজে দুপুরে রান্না করি, এইটুকুন আমি করি।
0: বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনি মানে কর্মব্যস্ততার মধ্যেই থাকেন যতটুকু করেন। একদম ভালো থাকুন, নমস্কার। সত্যি ওই যে বললাম, প্রাতঃভ্রমণ শুধু শরীরের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর কি বলুন তো, যে ভোরবেলার দিকে সকালবেলার দিকে এই বিশুদ্ধ বাতাসে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকায় তা আমাদের শরীরকে সতেজ রাখে এবং কাজের শক্তি বাড়ায়। এবং নিয়মিত হাঁটলে ডাক্তাররাও যেটা বলেন যে হৃদযন্ত্র ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি পায়, এবং অতিরিক্ত ওজন যারা রয়েছে তাদের সেই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। রয়েছেন শ্রোতা বন্ধু একজন। হ্যালো, হ্যালো,
3: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
3: আমি মেঘলিমা ব্লকের রানীহাট থেকে বিকাশ বলছি।
0: হ্যাঁ বলুন বিকাশ বাবু, কেমন আছেন?
3: হ্যাঁ আছি।
0: আর
3: ভালো আছেন তো?
0: একদম ভালো আছি। আর আপনাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো বলে আরো বেশি ভালো থাকি।
3: একদম আমরা প্রত্যাশায় থাকি আপনাদের উপস্থাপনা, এই যে এত সুন্দর সুন্দর।
0: অনেক ধন্যবাদ।
3: তাহলে
0: বললাম যে প্রাতঃভ্রমণে বারহন।
3: হ্যাঁ প্রাতঃভ্রমণ,
0: বারহন মানে হাঁটতে বারহন সকালে?
3: হ্যাঁ অল্প স্বল্প হাঁটি, এই 6টার দিকে উঠি।
0: মানে হাঁটাহাঁটিটা কম হয় নাকি?
3: সূর্য দেবতাকে এই হাঁটি অল্প স্বল্প, বেশি না।
0: আর বিকেলের দিকেও হয় না?
3: চর্চা করি শরীর।
0: আচ্ছা আচ্ছা।
3: আর আমাদের সূর্য দেবতাকে শ্রদ্ধা করে জানাই সকলের মঙ্গল কামনা, এই আমার চলা।
0: আর এমনি অন্য কোনো ব্যায়ামেও আপনি যুক্ত নন তাই কি, নাকি যুক্ত আছেন?
3: হ্যাঁ হ্যাঁ। এবং আজকের দিনে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলামের, তাই না, জন্মদিন।
0: একদম একদম, তাকে আমাদেরও আকাশবাণীর পক্ষ থেকে অসংখ্য মানে বিনম্র শ্রদ্ধা প্রণাম।
3: হ্যাঁ শ্রদ্ধা করি আমরা সকলে, আমিও শ্রদ্ধা করলাম। এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কুপিনের কাছে, হ্যাঁ বলবেন,
0: একদম
3: উনি আমাদের বিশ্বকবি, তাই ওনাকেও শ্রদ্ধা করলাম তার সাথে।
0: একদম
3: কি দিদি,
0: একদমই একদম একদম ঠিক আছে। বিশ্বকবি, বিদ্রোহী কবি সবই মানে তাদের জন্মদিবসের মাস, তো সেক্ষেত্রে অবশ্যই তারা আছেন বলেই আজকের সাহিত্য এত উজ্জ্বল,
3: তাই না দিদি। ওনারা আমাদের সংস্কৃতি দেখিয়ে দিয়েছেন, সংস্কৃতির মাঝে বিচিয়ে রেখেছেন সকল জীবজাতিদের, জীব জনগণের, তাই না। যাক বলবো না,
0: না না
3: আমাদের একটা সমন্বয় করেন দিদি, আমরা যাতে শ্রোতা গুলো এক সমন্বয়ে থাকতে পারি আপনাদের আকাশবাণীতে।
0: রয়েছেন নানান লাইভ ফোন ইন অনুষ্ঠানের মধ্যে তো রয়েছেন আমাদের সাথে, সব সময় জুড়ে রয়েছেন সারাদিন। তো বিকাশবাবুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তবে অবশ্যই

যে বিদ্রোহী কবি এবং বিশ্বকবির জন্মদিবস আমরা পালন করলাম বা পালন করছি আজ। তো এই অনুষ্ঠানের শেষে এসে শুনিনি একটি গান সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন পরিণীতা ছায়াছবি থেকে এই গানটি। আর এর সাথে শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে শুনবেন জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার অভিযান ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস দক্ষতা সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে মান্য কার্যবিধি জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পশ্চিমবঙ্গে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আজকে বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছর পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়েও মন্ত্রীরা আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্ট স্কার্ফ পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গু লেখে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চো বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক

0: ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস, দক্ষতা, সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং সফলভাবে এই উদ্ধার অভিযান সম্পন্ন করায় যৌথ বাহিনীর প্রশংসা করেন। অভিযানে যুক্ত সকলকেই দায়িত্ববোধ এবং সেবামূলক মনোভাবের জন্য দেশ মনে রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগেই জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে গতকাল উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তাঁর হাতে তুলে দেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল বলেন, তাঁদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগামী দিনে তাকে আলোচনা হয়েছে। ভারত কানাডা সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সেপা দ্রুত সম্পাদনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
1: Very much doable given the sincerity of purpose, given the wonderful work both the negotiating teams have put in over the last 2.5 months since we signed terms of preference in March, and given the trust between the prime ministers of India and Canada and the warmth of that relationship, we feel empowered to be able to make rapid progress to deliver results not only to businesses but to the people of both countries.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারতের রূপান্তর পর্ব অমৃতকালের মধ্যে দিয়ে চলেছে, যেখানে শক্তি, উদ্ভাবন, যুব সমাজের কঠিন পরিশ্রম 2047-এর বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ইংরাজি দৈনিকে এক নিবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ন ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। গত রাতে নিউ টাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমের ওই ভিডিওয়ে হুমকি দিতেও দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আজ 11ই জ্যৈষ্ঠ প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938-এ তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942-এর 9 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠের সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। দুঃখুমিয়া বা তারাখ্যাপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে তাঁর জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গে বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রজাতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো, উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু। ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের কাছ থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীদের জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে সেই যাত্রীকে সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করতে হবে। দেশে ফেরার 21 দিনের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে চিকিৎসক

0: একটা পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। ত্রিস্তরীয় মাস্ক, ডিসপোজেবল গ্লাভস, পিপি কিট, হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে। লেবাননে আক্রমণের তীব্রতা বাড়িয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ানো হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। আইডিএফ জানিয়েছে, পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা সহ কয়েকটি জায়গায় হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সংঘর্ষ বিরতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হরমুজ প্রণালীর কাছে জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে কথা বলে ইউক্রেন সংঘাত এবং ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধরমশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও বিদর্ভে আজ পর্যন্ত রাতের আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগামী 2-3 দিন তাপপ্রবাহ বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বর্ষা এখনও পুরোপুরি না এলেও কোচবিহারে গরম সেভাবে দাপট দেখাতে পারেনি। গত প্রায় 2 মাস ধরে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হওয়ায় জেলার আবহাওয়া অনেকটাই শীতল রয়েছে। কখনো মেঘলা আকাশ, কখনো হালকা বা মাঝারি বৃষ্টি, আবার কখনো রোদের তেজে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের নিয়মিত বৃষ্টিতে স্বস্তি বজায় রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। এদিকে বিধানসভা নির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশের পর জেলার রাজনৈতিক পরিস্থিতিও বেশ সরগরম। নির্বাচন পরবর্তী হিংসার কিছু ঘটনা সামনে এলেও প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি প্রশাসনের। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। উত্তরবঙ্গ তথা কোচবিহার থেকে এই প্রথম কেউ বিধানসভার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে গর্ব ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। কোচবিহার জেলার সঙ্গে বাংলাদেশের দীর্ঘ প্রায় 550 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বড় অংশই উন্মুক্ত। সীমান্ত সুরক্ষা জোরদার করতে রাজ্য সরকার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন সীমান্ত এলাকায় মাপজোকের কাজ শুরু হয়েছে। তবে মেঘলিগঞ্জ সীমান্তে এই কাজ চলাকালীন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বাধা আসে বলে জানা যায়। পরে BSF-এর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। অন্যদিকে দীর্ঘদিনের জমি জট কাটিয়ে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর উন্নয়নের কাজ দ্রুত শুরু করার দাবিতে সম্প্রতি কোচবিহারের জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও মেঘলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। বৈঠকে সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়ন, স্থলবন্দর প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 30 একর জমির মধ্যে 23 একর জমি অধিগ্রহণ হলেও বাকি জমি অধিগ্রহণ না হওয়ায় প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে অভিযোগ। তবে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত সমস্যার মীমাংসা করে কাজ শুরু হবে বলেই আশাবাদী জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোচবিহারে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোম ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে এম্পানেলমেন্ট প্রক্রিয়া, প্রকল্পের নির্দেশিকা এবং সমন্বয় রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও জেলার উন্নয়ন নিয়ে BJP বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসক জিতিন যাদব। বৈঠকে নদী ভাঙন রোধ, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয় উঠে আসে। একই সঙ্গে সরকার পরিবর্তনের পর কাটমানি ফেরতের দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও নেতাদের বাড়ির সামনে প্রতিদিনই বিক্ষোভের ছবি নজরে আসছে। এই সংক্রান্ত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি পুরনো মামলায় তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও বেড়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ বড়ি গুলাম আলী খান, রাগ টোরি।

Linda, linda,

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনলেন টোরি রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খান, আকাশবাণী শিলিগুড়ি।

0: দিয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
0: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
0: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মজদুর মণ্ডলী। মজদুর মণ্ডলী এই অনুষ্ঠানে আজ শুনবেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন দীপন ভক্ত।
3: ইনফরমেশন টেকনোলজি শব্দটির সঙ্গে আমরা যতটা না সড়গড় ছিলাম, করোনা অতিমারির পর এর গুরুত্ব যেন আরও বেড়ে গেছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই বা কলকাতার মতো শহর শিলিগুড়িতেও বহু সরকারি বা বেসরকারি সংস্থায় আজ তথ্যপ্রযুক্তি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের এক খ্যাতনামা কোম্পানির আইটি এক্সিকিউটিভ দীপন ভক্ত। দীপন বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
4: নমস্কার।
3: আপনি কবে থেকে এই তথ্য প্রযুক্তির কাজের সঙ্গে যুক্ত আছেন?
4: আমি মোটামুটি 2-3 বছর আমি এই ফিল্ডে আছি এবং এখনও কন্টিনিউ করছি।
3: আচ্ছা, কোনো একটি সংস্থায় তথ্য প্রযুক্তি বিভাগের কাজটা ঠিক কি?
4: দেখুন, তথ্য প্রযুক্তির এটার অনেকটাই কাজ আছে। যেমন প্রত্যেকটা কোম্পানিতেই আমাদের ডেটা রিলেটেড অনেক কাজ থাকে। যেমন আমি যে হসপিটালে কাজ করছি সেখানে পেশেন্ট রিলেটেড বা তারা যখন অ্যাডমিশন হচ্ছে তখন থেকে শুরু করে যখন তারা ডিসচার্জ হচ্ছে, এই প্রত্যেকটা তার মধ্যে প্রত্যেকটা স্টেপে যেসব ডেটা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তাদের কাছে যেসব ডেটা আমাদের কাছে থাকছে, সেই সব কিছুর দায়িত্বই আমাদের এই ডিপার্টমেন্টে থাকে। এবং আমরা যতটাই আমরা চেষ্টা করি এই ডেটাগুলো যাতে লিক না হয় বা সেগুলো সিকিউরিটি আমাদের দায়িত্বের মধ্যে থাকে, এবং সেগুলো যদি কোনো ভালনারেবিলিটি থাকে আমাদের নেটওয়ার্কের মধ্যে সেগুলো চেক করা এবং সেগুলোকে দেখাশোনা করা, মেনটেন করা, এবং সবচেয়ে বড় ব্যাপার সেগুলো যাতে কোনোভাবেই আমাদের নেটওয়ার্ক থেকে বাইরে না যায় সেগুলোর জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকটা কোম্পানিরই কিছু প্রাইভেট ডেটা থাকে এবং যেগুলো আমরা কোনোদিনই চাই না যেগুলো বাইরে প্রকাশ্যে যাক, এবং এটার পুরোটা দায়িত্বই আমাদের আইটি ডিপার্টমেন্টের উপরে থাকে। একটা কোম্পানিতে যখন কোনো ডেটা নেওয়া হচ্ছে তখন প্রতিটা মুহূর্তেই আমাদের উপরেই সেই দায়িত্বটা থাকে যে সেই ডেটাটা কোনোভাবেই লিক না হয়, এবং আমরা সেই জিনিসগুলো খুবই ভালোভাবে দেখার চেষ্টা করি। এবং কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ফুটেজ সব কিছুই আমাদের আন্ডারে থাকে,
3: আপনাদের আওতায় থাকে।
4: হ্যাঁ।
3: আপনি যে সংস্থায় কর্মরত তারা ভারতবর্ষের আর কোন কোন রাজ্যে এই কাজ করছে, এই তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদান করছে?
4: হ্যাঁ, দেখুন, এখন আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমাদের দুটো শাখা রয়েছে, যেটা কলকাতায় এবং একটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমাদের ক্যান্সারের হসপিটালও রয়েছে, তাছাড়া রয়েছে ঝাড়খণ্ডে, রাঁচিতে, এবং এটাই আমরা মেনটেন করে চলছি আপাতত।
3: আচ্ছা, আপনাকে ওই প্রতিষ্ঠানের মানে প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে ওইখানে ঠিক কী কাজ করতে হয়?
4: দেখুন, যেরকম আমি বললাম, একটা কোম্পানিতে যেরকম প্রত্যেকটা ক্ষেত্রেই ডেটার একটা খুবই বড় ইম্পর্টেন্স থাকে এবং সেই জিনিসগুলো আমরা মেনটেন করি। তাছাড়াও যেমন দৈনন্দিন যেরকম কাজ থাকে, কম্পিউটার রিলেটেড কোনো প্রবলেম, যে সফটওয়্যারটা আমাদের কোম্পানিতে চলছে যেটার দ্বারা কোনো পেশেন্টকে আমরা অ্যাডমিশন করাচ্ছি, প্রত্যেকটা স্টেপে তাদের যে সব জিনিসগুলো হচ্ছে, যেমন কোনো টেস্ট হচ্ছে, কোনো ল্যাবরেটরিতে ওরা যাচ্ছে,
3: এই সফটওয়্যারগুলো কি আপনারা নিজেরাই বানান নাকি সেটা?
4: না, এটা আমাদের নিজেদের নয়, এটা বাইরে থেকে থার্ড পার্টি হিসেবে আমাদের নেওয়া থাকে এগুলো। কিন্তু এটার আমাদের এমসি করা থাকে, সেগুলোর রাইটস নেওয়া থাকে, ডেটা ব্যাকআপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ দেখি।
3: আচ্ছা, আপনি বলছিলেন যেটা ব্লাড টেস্ট থেকে শুরু করে বা অন্যান্য সমস্ত কিছু।

0: হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমাদের এই রেকর্ডসের মধ্যে থাকে সফটওয়্যারে, এবং এই জিনিসগুলো সফটওয়্যারটার দায়িত্ব আমাদের ওপরে থাকে যে এটা কোনোভাবেই লিক না হয় এই ডেটাগুলো, এবং যেসব ডেটাগুলো যেগুলো প্রাইভেট ডেটা সেগুলোই আমরা মেইনলি দেখি, বাকি যেগুলো পাবলিক ডেটা সেগুলো তো সবসময়ই অ্যাভেলেবেল থাকে, সেগুলোতে তো কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো মেনটেন করে চলতে হয়। তাছাড়াও যেমন পেশেন্ট ছাড়াও আমাদের কোম্পানির স্টাফরা রয়েছে, তাদের ডেটাগুলো রয়েছে, সেগুলোর দেখাশোনার ভারও আমাদের ওপরে থাকে। যেমন একটা কোম্পানিতে আমাদের সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভিগুলোর দায়িত্ব থাকে আমাদের ওপরে, তাদের যে ফুটেজগুলো থাকে সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কি না, সেগুলো কতদিন আমাদের ব্যাকআপ থাকছে, সেই ব্যাকআপগুলো কোথায় স্টোর হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আমাদের আন্ডারে থাকছে এবং আমরা দেখাশোনা করছি সেগুলো।
1: আপনারা কি করছেন সেটা মোটামুটি আমরা জানতে পারলাম, আপনারা আপনাকে স্পেসিফিকভাবে ওখানে কি করতে হয়?
0: দেখুন, আমরা এখানে একটা টিম হিসেবে কাজ করি, তো আমরা প্রতিদিনই যেমন কেউ কেউ একটা কাজ দেখছে তো অন্যজনকে অন্য কাজটা দেখতে হয়, তো সেভাবে এমনভাবে কোনো ভাগ করা নেই যে আমাকে
1: কাউকে কোনো নির্দিষ্ট কাজ সেরকমভাবে দেওয়া না,
0: প্রত্যেকটা কাজই আমাদের
1: যতগুলো কাজের কথা
0: মিলে টিম হিসেবে কাজ করি আমরা, এবং আমাদের যিনি ম্যানেজার রয়েছেন তিনিও এই সব কিছুর দায়িত্বে থাকেন, যদি কোনোভাবে কোনো প্রবলেম ফেস করি আমরা তাহলে তিনি আমাদের সাহায্য করেন।
1: তথ্য প্রযুক্তি বলতে এখন যে শহরগুলোর নাম আমরা দেখতে পাই বা বারবার উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে বেঙ্গালুরু, তারপর হায়দ্রাবাদ, আহমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি বা উত্তরবঙ্গের, উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কেমন বা এর ভবিষ্যৎটাই কেমন?
0: দেখুন, আমরা ব্যাঙ্গালোর বা দিল্লি এসব আমরা অনেক আগে থেকেই জানি যে এগুলো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে খুবই উন্নত মানের, এবং সেটা এখনও কন্টিনিউ চলছে। বাট বিগত কিছু বছর ধরে এখানে এখন কিছুটা ডিক্লাইন দেখা যাচ্ছে, যেমন এখন ব্যাঙ্গালোরে অলরেডি যে এস্টাবলিশড কোম্পানিগুলো রয়েছে সেখানে আইটির যে মানে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো খুবই কমে যাচ্ছে। তাছাড়া এখন যেগুলো নতুন নতুন শহর গজিয়ে উঠছে, যেখানে তথ্য প্রযুক্তির আইটি হাব যেগুলো বলি আমরা, সেগুলো যেখানে যেখানে এখন নতুন গড়ে উঠছে সেখানেই এমপ্লয়মেন্ট এখন এখানে বেড়ে যাচ্ছে। যেমন ধরুন কলকাতায় এখন এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বেড়েছে। তাছাড়া আমাদের উত্তরবঙ্গতেও আইটি হাব হওয়ার কিছুটা কথা চলছে, এবং সেখানে যদি হয়ে যায় তাহলে এখানেও নতুন নতুন কোম্পানি আসবে, নতুন নতুন কোম্পানিতে নতুন নতুন ভ্যাকেন্সি তৈরি হবে, এবং এই আইটি রিলেটেড যেসব জব রয়েছে সবগুলোই এখানে বৃদ্ধি পাবে। কিন্তু যেগুলো অলরেডি এস্টাবলিশড জায়গা যেমন বেঙ্গালুরু বা দিল্লি, গুরগাঁও, এগুলোতে এখন কিছুটা ডিক্লাইনিং চলছে, কারণ এখানে অলরেডি যারা রয়েছে তারা অলরেডি কাজ করছে এবং সবাইকে তো ছাটাই করে নতুন করে নেওয়া সম্ভব না।
1: মানে তো সেখানে বলতে যাচ্ছেন যে সেখানে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, কাজ কমে গেছে,
0: মানে সেখানে অলরেডি
1: পারঙ্গম মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে
0: একদম।
1: আর সেক্ষেত্রে আমাদের এখানে এখনো পর্যন্ত প্রচুর এমন কাজ রয়েছে যেখানে,
0: কারণ দেখুন এখানে এখন নতুন নতুন কোম্পানি এখন এখানে তৈরি হচ্ছে, যেমন উত্তরবঙ্গ বলুন বা ওয়েস্ট বেঙ্গলে বলুন, এখন এখানে তেমনভাবে এখনও সেরকম কোনো কোম্পানি বেশি নেই যেগুলোতে আইটির জব রয়েছে, কিন্তু এখানে যখন নতুন নতুন আইটি কোম্পানি শুরু হবে, আইটি হাবগুলো গড়ে উঠবে, তখন এখানে আমাদের নতুন করে ভ্যাকেন্সি দেখা যাবে এবং সেটা সেখানে অনেক আইটি রিলেটেড কাজও দেখা যাবে।
1: আচ্ছা, আপনি এই শহর শিলিগুড়িতে যে প্রতিষ্ঠানে কাজ করছেন কর্মরত, সেখানে বর্তমানে আপনারা মোট কতজন কর্মী আপনারা কাজ করেন?
0: আমাদের ডিপার্টমেন্টে তো আমরা মোটামুটি 4 জন রয়েছি আপাতত, আর তাছাড়া আমাদের পুরো হসপিটালে যদি বলেন কত স্টাফ রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি 300-400 জন কাজ করছে।
1: আচ্ছা, তার মধ্যে আপনাদের এই আইটির যে কাজ সেই কাজটা কতজন মিলে করছেন?
0: আমরা রয়েছি 4 জন।
1: কিসের ভিত্তিতে আপনারা এই কাজে কেমনভাবে নিযুক্ত হয়েছেন?
0: এখানে আমাদের প্রথমত দেখা হয় যে আমাদের পুঁথিগত বিদ্যা কতটা, মানে আমরা কোয়ালিফিকেশন কী আছে, কতটা পড়াশুনো করেছি। আমাদের মেইনলি বিটেক বা ডিপ্লোমা দরকার পড়ে আইটি সেক্টরে, আইটি ডিপার্টমেন্টে। তারপর সেই হিসেবে তারপর যদি দেখা যায় যে আমরা ওপরের পোস্টের জন্য কেউ অ্যাপ্লাই করছে তাহলে তার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স তো ম্যাটার করবেই, যেমন 2-3 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম দরকার পড়ে। তাছাড়া যদি ফ্রেশার্স হিসেবে ঢুকতে চায় তাহলে সে নিশ্চয়ই ঢুকতে পারে, কিন্তু তার জন্য ইন্টারভিউও রয়েছে, ইন্টারভিউর প্রসেস চলে, ইন্টারভিউ করার পরেই আমাদের এইভাবে ঢোকানো হয়।
1: আপনার কাছে যা শুনলাম, মোটামুটি বছর 3 ধরে আপনারা এই কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তো আপনাদের মোটামুটি বেতন আপনারা কেমন কি পান?
0: দেখুন, বেতন তো আমাদের ডিপেন্ড করছে কতটা এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে। আমি যে পোস্টে রয়েছি সেই পোস্টে মোটামুটি 3-4 লাখ পার অ্যানাম হিসেবে আমরা পেয়ে থাকি।
1: মানে 3-4 লাখ প্রতি বছর
0: হিসেবে পেয়ে থাকি।
1: আচ্ছা, এবং
0: তাছাড়াও যদি উপরের পোস্টে হয়, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই হিসেবে আমাদের পাওয়া হয়, স্যালারি দেওয়া হয়। এবং তাছাড়াও যদি ম্যাটার করে, যদি ইন্টারভিউ তো সেরকমভাবে কেউ দেখে, তাহলে সেখানে স্যালারিটা বেশিও দেওয়া হয়।
1: আচ্ছা, অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়ে বেতন ছাড়া আর কী কী সুযোগ সুবিধা আপনারা পান?
0: দেখুন, আমি যেহেতু হেলথ সেক্টরে রয়েছি, এখানে অনেক কিছু বেনিফিটও রয়েছে। যেমন হেলথ রিলেটেড আমাদের স্টাফদের প্রতি, মানে বলতে গেলে 100% আমাদের ছাড় থাকে। তাছাড়াও যদি আমাদের ফ্যামিলি মেম্বার, মানে যারা আমাদের ডিপেন্ডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রেও কিছুটা পার্সেন্টেজ তারা ছাড় পায়। এবং এটা যতদিন আমরা চাকরি করব ততদিনই আমাদের এই সুযোগ সুবিধাটা থাকবে। তাছাড়াও পিএ রয়েছে, এবং আমরা যদি চাই।
2: এতক্ষণ শুনলেন মজদুর মণ্ডলী অনুষ্ঠানটি। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আজ শুনলেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন দীপন ভক্তর সাথে মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1292।

কিছু কথায় কিছু গানে লাইফ ফোনিন অনুষ্ঠানে আমি আছি বৈশালী আপনাদের সাথে। সকালের এই আড্ডায় ঘড়িতে এখন সময় সকাল 11:01। এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ এক বিশেষ দিন। আজ 1899 সালে অর্থাৎ বাংলার 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ আজ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। তার আজ 127তম জন্মবার্ষিকী। বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ, সাম্যের অমর কণ্ঠস্বর, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে জানাই আকাশবাণীর পক্ষ থেকে শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। তার আদর্শ, সাহস ও মানবতার বাণী যুগ যুগে আমাদের পথ দেখিয়েছে। বাংলা সাহিত্যে তার ধূমকেতুর মতো আবির্ভাব আমাদের সাহিত্য জগতে এক প্রলয় ঘটিয়েছে। 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং 1920 সাল পর্যন্ত সৈনিক হিসেবে তিনি এই সেনাবাহিনীতেই কাজ করেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তাই এবং 1889 সালে তাদের বর্ষপঞ্জিকা সংশোধন করেছিলেন বলে তাদের জন্মবার্ষিকী বা জন্মদিবস আমাদের সাথে কখনো দিনের হিসেবে কিছু পার্থক্য হয়ে থাকে। যেমন আজ 11ই জ্যৈষ্ঠ 26 তারিখ পড়েছে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তবে কাজী নজরুল ইসলামকে নিয়ে এই অনুষ্ঠানে কথা তো চলতেই থাকবে। প্রথমেই চলে যাই এই পর্বের আধুনিক গানে। প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রাঙাবানি থেকে প্রফুল্ল কুমার সিং বলছি।
0: হ্যাঁ বলুন প্রফুল্লবাবু, কেমন আছেন?
1: আছি ভালো। সকালের অনুষ্ঠান শুনলাম,
0: আচ্ছা
1: তো
0: ফোন তো পাইনি।
1: আর এখন এখন হচ্ছে নজরুলের উপরে,
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা হ্যাঁ
1: যেহেতু 11ই জ্যৈষ্ঠ,
0: হ্যাঁ
1: আর 25শে বৈশাখ, এই দুইটি দিন আমার খুব বিশেষ মানে স্মরণীয় দিন। হ্যাঁ, এদের স্মরণ করেই আমি চলি, কারণ যেরকম 25শে বৈশাখটা ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওই আদর্শটা মেনে চলি। আর 11ই জ্যৈষ্ঠ একটা আমি সুর শোনা দিচ্ছি, মানে নজরুল গীতির।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই
1: অবশ্যই অবশ্যই সুরটা শুনুন।
0: হ্যাঁ হ্যাঁ

0: বাহ, দারুণ, খুব সুন্দর, দারুণ হয়েছে।
1: আমি আমি যে কোনো অনুষ্ঠানে গেলে এই এই দুটি সুরেই বাজাই বেশি বেশি করে। হ্যাঁ,
0: বাহ,
1: মানে লোক আঙ্গিক গুলো তো বাজাই,
0: হ্যাঁ,
1: তবে এই আঙ্গিকটা আমি নজরুলের

0: で、23代、এই
1: হ্যাঁ
0: গানটা আমার খুব মনে পড়ে, তাই সুরটাকে শুনে দিলাম,
1: খুব
0: পাতাবাতি
1: সুন্দর,
0: দিয়ে বাঁশি টা শুনালাম।
1: বাহ দারুণ। আপনি তাহলে অনেকদিন ধরেই বাঁশিতে বাজান?
0: হ্যাঁ, আমি অনেকদিন ধরে, আমি তো 2002 সাল থেকে আকাশবাণীর সঙ্গে, গানের সঙ্গে যুক্ত। হ্যাঁ,
1: আচ্ছা
0: সেখানে আমি অনেক গান করেছি।
1: আচ্ছা,
0: তো এখন বয়স তো অনেক হয়ে গেলো, 56 বছর হয়ে গেল, তো ওই
1: আচ্ছা
0: গানের মাধ্যমে আছি আমি। বিভিন্ন জায়গায় আমাকে সুরেশ সুরেশ জন্য ডাকে
1: বাহ,
0: আমাকে।
1: না সত্যি খুব সুন্দর হয়েছে, এবং আমাদের সাথে সাথে অসংখ্য শ্রোতা বন্ধুদের কাছেও পৌঁছে গেল আপনার এই সুর।
0: হ্যাঁ
1: একদম,
0: হ্যাঁ
1: যাই হোক, খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে।
1: হ্যাঁ
0: আর শ্রোতা বন্ধুরা কথা বলুক নজরুলের সম্বন্ধে,
1: এক
0: যদি তারা গান পারে তাহলে গান একটু শুনে দিও। হ্যাঁ, এটাই আমি আশা করব।
1: একদম
0: তাহলে
1: একদম
0: তাহলে বৈশালী দি, আজকে
1: হ্যাঁ
0: রাখছি
1: বই
0: আজকে। হ্যাঁ, অনেক
1: একদম,
0: অনেক ধন্যবাদ।
1: আপনাকেও, সঙ্গে থাকুন। আসলে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন 1938 সালে। সেখানে তিনটে অনুষ্ঠান যথাক্রমে যেটা হতো, হারামনি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রার জন্য তাকে প্রচুর গান লিখতে হতো। কিন্তু এই হারামনি অনুষ্ঠানে কলকাতা বেতার কেন্দ্রে প্রতি মাসে একবার করে প্রচারিত হতো, এবং যেখানে তিনি কম প্রচলিত এবং যেগুলো বিলুপ্তপ্রায় রাগ রাগিণী সেই গান পরিবেশন করতেন। এবং এই অনুষ্ঠানের শুরুতে তিনি লুপ্তপ্রায় গানের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান আকাশবাণী কলকাতা বেতার তরঙ্গের মাধ্যমে পরিবেশন করতেন, এবং সেখানে সেই হারানো রাগের ওপর তিনি প্রায় 40টিরও বেশি গান রচনা করেছিলেন। যাই হোক, কাজী নজরুল ইসলামের জন্মদিবসে তাকে নিয়ে চর্চা তো অবশ্যই চলবেন, তবে তার সাথে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যাঁ দিদিভাই নমস্কার।
1: নমস্কার, হ্যাঁ বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: হ্যাঁ বলুন
2: দিদিভাই
1: বলুন, প্রবীর বাবু কেমন আছেন বলুন।
2: খুব ভালো আছি দিদিভাই, আপনি কিরকম আছেন দিদিভাই?
1: একদম ভালো। আর কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনার ভাবনা যদি কিছু বলেন।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন কাজী নজরুল ইসলাম তো ওনার সম্পর্কে বলার দ্রষ্টব্য অনেকটা আর কি কম, কারণ ওনার তো ডেপথ অনেক। তার
1: একদমই
2: সেই জায়গা থেকে একটুখানি বলবো, উনি যখন কারাগারে, মানে ইংরেজ সরকার যখন ওনাকে বন্দি করেছিলেন, তখন ওই কারাগারে বসে লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট
1: কপাট। হ্যাঁ
2: ভেঙে
1: ঠিক।
2: যায়। হ্যাঁ, তো সেই সেই জায়গাটা সত্যি করে আমরা আজ বুঝতে পারি যে ওনার, আর উনি তো আমাদের পাশেই, আমাদের এইখানেই তাহলে আপনার অন্ডাল পুরুলিয়া গ্রাম।
1: হ্যাঁ
2: হ্যাঁ,
1: হ্যাঁ
2: তো
1: হ্যাঁ
2: পুরুলিয়া গ্রাম, আমরা ওনার বাড়ি দেখে এসেছি পুরুলিয়া
1: আচ্ছা
2: গ্রামে। তো
1: আচ্ছা
2: উনি খুব গরিব পরিবারের ছিলেন, তো ওইখান থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছিলেন, এবং সেই আজ আজ ওনার নামে আমাদের এরোড্রাম। হ্যাঁ,
1: আর ওখানে বোধহয় চুরুলিয়া নজরুল একাডেমি, একটা বেসরকারি নজরুল চর্চার কেন্দ্র রয়েছে ভারত
2: আছে
1: সরকার।
2: আছে আছে আছে দিদিভাই আছে। তো
1: হ্যাঁ
2: ওনার ওনার তো এখনো বাড়ি ঘরটা আর কি ঠিক করে রেখেছে সরকার, তো সেইটা আর কি। হ্যাঁ, আমরা দেখি বুঝতে পারি যে ওনার সত্যি করেই, তারপরে তো উনি আস্তে আস্তে অন্য জায়গায় চলে যান, কিন্তু আজকেও কিন্তু সেই জায়গাটা আমরা, হ্যাঁ, তো ভালো লাগে। এবং ওনার সম্বন্ধে যতই বলা হোক না হোক, হ্যাঁ, ওনার মৃত্যু নেই শিল্পীদের। হ্যাঁ, কোনোদিন কবি শিল্পী এদের কোনোদিন মৃত্যু নেই, সব সময়
1: একদমই
2: ওনারা, হ্যাঁ, তো আজ আজ আমাদের মধ্যে উনি আছেন জীবিত। হ্যাঁ, সেই ব্যাপার, সেই এটাই হচ্ছে ব্যাপার দিদি ভাই, এইটুকু বললাম। ভালো থাকবেন, সুস্থ
1: একদম,
2: থাকবেন।
1: আপনিও।
2: হ্যাঁ হ্যাঁ,
1: কাজী নজরুল ইসলামের এই জন্মদিবসে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তবে কাজী নজরুল ইসলাম যে উনি বিদ্রোহী কবি ছিলেন শুধু যে তাই নয়, সেই নিয়ে তিনি ছোটদের সম্পর্কেও, ছোটদেরও নানান কবিতা গান তিনি রচনা করে গেছেন। তবে এ নিয়ে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে তাকে নিয়ে চর্চা তো অবশ্যই হবে, তবে চলে যাই এবারে গানের পর্বে। এবারের গানটি শুনে নিন মান্না দের কণ্ঠে।

0: শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই আধুনিক কাণ্ডে। আমরা রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে ইতিমধ্যে আমাদের আরেকজন ঘোষিকা উপস্থিত হয়েছে। পাঞ্চালিদি, তোমার মানে তুমি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে কি বলতে চাও শ্রোতা বন্ধুদের?
1: কাজী নজরুল ইসলামের গান কিন্তু সেই ছোট্টদের থেকে বড়রা সবার জন্য একটা সুন্দর ছন্দে বাঁধা রয়েছে, তাই না? যেমন তোমাকে আমি বলি, বৈশালী, এই যে শুকনো পাতার নূপুর পায়ে গানটা, এই গানটা যখন শুনি চোখের সামনে কি ভেসে ওঠে দৃশ্য, ছোট্ট ছোট্ট শিশুরা নাচ করছে
0: একদম। হ্যাঁ, সেই ছোট থেকে এই যে মানে তার নাচের ওই গানের দৃশ্য,
1: সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আবার যখন খুব ধরো প্রেমের গান শুনছি, তখন আমরা মজে যাচ্ছি ঠিক সেই জগতে, আবার ফিরে যাচ্ছি ধরো শুনছি কোনো গজল টাইপের গান, যেই নজরুল গীতিগুলো অনেকটা গজলের সাথে মিল রয়েছে, সেগুলো যখন শুনছি তখন মনে হচ্ছে যে আমি বোধহয় কোনো সেমি ক্লাসিক্যাল কনসার্টের মধ্যে আছি। মানে একজন কবি,
0: হ্যাঁ,
1: ভ্যারাইটি, এটা বোধহয় একটু বিরল
0: একদমই। আর এই নিয়ে শ্রোতা বন্ধুরা আপনাদের কি ভাবনা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে, তাই জানতে চাই আপনাদের ভাবনা। আর তাই সরাসরি ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে পাঞ্চালিদি, গানের এই অনুষ্ঠানে কিছু কথায় চলে যাই গানের পর্বে।
1: হ্যাঁ, এবারে কার গান শুনবো?
0: এবারে শুনবো ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে গান।

0: ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে শুনলেন এই গানটি। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি নামেই তিনি পরিচিত, তবে মানবতা, প্রেম, সাম্য এবং ধর্মনিরপেক্ষতার শক্তিশালী প্রকাশ দেখা যায় তার কবিতা গান রচনায়। তুমি কি বলো যে কাজী নজরুল ইসলামের এই যে বিভিন্ন বিদ্রোহী গান কবিতাগুলো, সেগুলো তোমার কেমন লাগে পাঞ্চালিদি?
1: হ্যাঁ, দেখো, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য, যেরকম আমরা বলি বলবীর বল অন্যতম মুশির।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো এই যে জায়গাগুলো ওনার প্রত্যেকটি, মানে কবিতার যেগুলো ওনার দেশাত্মবোধক কবিতা, হ্যাঁ, সেই আমলে, কারণ ওনার জন্ম হয়েছিল তো পরাধীন ভারতে এবং অবিভক্ত ভারতে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সে সময়কার কিন্তু পরিস্থিতি একদম আলাদা ছিল। আবার তিনি কোথাও কিন্তু বলেছেন, আমি সন্ন্যাসী, আমি সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণেশ। এই যে জায়গাগুলো রয়ে গেছে, এই যে বক্তব্যের মধ্যে, মানে একটা কি বলবো আমি,
0: একটা অদম্য শক্তি তার বিদ্রোহী চেতনা,
1: এবং আমাদের অন্তরে অন্তরে যে সে যে বেরত্বের একটা স্রোত, শীতল স্রোত প্রবাহিত হয়ে যায়, তো এগুলো তো আগামীতে আর সৃষ্টি হবে কিনা জানি না।
0: তারপরে যে বিভিন্ন সাম্যের গান তিনি গেয়ে গেছেন, সেগুলো আমাদের সমাজে মানুষের মধ্যে সমতা, ভাতৃত্বের যে কথা বলেছেন তিনি, তা তো যুগ যুগ ছড়ে রয়ে যাবে, তাই না?
1: অবশ্যই, অবশ্যই।
0: তো এই কথা বলতে বলতে আবার চলে যাই তাহলে গানের পর্বে। এবারের গানটি শুনে নেব আশা ভোসলের কবি, তবে
1: হ্যাঁ, শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি নিতাই রায় বলছি, শিলিগুড়ি বাগাজোগিন পার্ক থেকে।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু, কেমন আছেন?
2: ভালো আছি।
0: হ্যাঁ, আজ তো কাজী নজরুল ইসলামের জন্মদিবস, এ নিয়ে আপনার কি ভাবনা?
2: তো কাজী নজরুল ইসলামের গান তো আমার কাছে খুবই ভালো লাগে, শুধু গান না, আমার সৃষ্টি অনেক কিছুই আছে, নাটক, গান, কবিতা, ছোটদের কবিতা, বড়দের বিদ্রোহী কবি, যদিও ওনার নামই তার বিদ্রোহের গান, সমস্ত রকমের জিনিস ওনার মধ্যে, শেষ করা যাবে না, শ্যামা সঙ্গীত থেকে আরম্ভ করে কীর্তন, সমস্ত কিছুই ওনার মধ্যে ছিল।
1: নিতাইবাবু, আপনি একটি অধরা দিক যেটা আমাদের কাছে রয়ে গিয়েছিল সেটা আপনি কিন্তু তুলে ধরলেন, আমরা শ্যামা সঙ্গীতের প্রসঙ্গে ঢুকিনি কিন্তু বৈশালী, দেখো।
0: হ্যাঁ, অবশ্যই, আসলে ওনার এত নানান দিক যে এই ছোট্ট পরিসরে তাকে তুলে ধরা খুবই মুশকিল, তবু
2: কিছুই বাদ নেই, সমস্ত কিছু আছে, ভাইয়া সঙ্গীত থেকে আরম্ভ করে লোকগীতির থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওনার মধ্যে আছে,
0: একদম। যাই হোক, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, সঙ্গে থাকুন।
2: নমস্কার,
0: নমস্কার পাঞ্চালিদি, তাহলে এবার চলে যাই গানের পর্বে।
1: হ্যাঁ হ্যাঁ, আশা ভোসলে কণ্ঠে শুনে নিই।
0: তবে সময় বলছে যে গান
1: আমাদের
0: একদমই শেষের পথে, হ্যাঁ, কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানকে আজ বোধহয় এখানেই শেষ করতে হচ্ছে,
1: তাহলে আগামীকাল শুনে নেব আবার।
0: আবার আমাদের একদম আমাদের কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানটি আবারও শুনবেন আগামীকাল বেলা 11টায়। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।

0: আমরা আজ আমাদের প্রিয় একটি টেক্সট আওয়ার রানওয়ে গাইড শুরু করতে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার বিদ্যালয় অর্থাৎ জোড়পাখরি এজি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাজীব কার্জি আমার সাথে আছে।
1: গুড মর্নিং স্যার।
0: ওকে, ঠিক আছে রাজীব, আজকে আমরা আওয়ার রানওয়ে গাইড টেক্সটটি পড়ব।
1: ওকে স্যার।
0: আওয়ার রানওয়ে গাইড লুসি মট মন্টোমেরি, ইউনিট ওয়ান, আমরা শুরু করতে যাচ্ছি। এই গল্পটি একটি পুনর্মিলনকে কেন্দ্র করে রচিত হয়েছে। কাদের সাথে কাদের পুনর্মিলন আমরা গল্পের মাধ্যমে দেখে নেব। ইউনিট ওয়ান। অফ কোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। হ্যাঁ, বিগ হাফ মুনে খেলার মতো আমাদের সাথে কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা আমাদের নিজেদের মধ্যে যেতটুকু আনন্দ ভাগ করার মতো সুযোগ পেতাম সেই সুযোগটা আমরা কাজে লাগাতাম পুরোটা। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকতাম। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আমরা হলাম আমাদের বাবা ক্লড, আমি, এস্থার পিসি, মিমি ও ডিক। ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত বাবা ক্লড আর আমিই ছিলাম এই বিগ হাফ মুনে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এই একমাত্র ঘুরিটির কারণেই আমরা একসঙ্গে এতজন হতে পেরেছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি এখন এই গল্প বলবো যে কীভাবে আমরা একসঙ্গে এতজন আমরা হলাম। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষাকর্তা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11, ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, শীতকালে বন্দরের চারপাশে যখন বরফে ঢেকে যায় আমরা তখন মূল ভূখণ্ডে চলে আসি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আয়ারল্যান্ড, বসন্ত ফেরার সাথে সাথেই আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, সবচেয়ে মজাদার ব্যাপারটা হলো যে আমাদের যখন আমাদের প্রিয় দ্বীপে ফেরার সময় হতো তখন লোকে আমাদেরকে করুণা করত। দে সেইড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তারা বলতো আমরা নাকি ওখানে নিঃসঙ্গ হয়ে পড়বো কারণ কোনো বাচ্চা ওখানে আমাদের সাথে ওইখানে থাকতো না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, হ্যাঁ ক্লড আর আমি সবসময় চাইতাম আমাদের সাথে খেলার কেউ থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ ওনলি টু, হ্যাঁ এটা ঠিক, কথাটা ঠিক, পাইরেট কেপস এবং এই ধরনের জিনিসের খেলার জন্য আমাদের দুজনের পক্ষে খুব কঠিন হয়ে পড়ত। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে আমরা মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাই সম্ভবত কারণ এটাই যে বিগ হাফ মুনে আমাদের সাথে কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড আর আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ এক্সেপ্ট আস, নিশ্চিতভাবে বলতে গেলে বাবার মনে হয় আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, আমি আর ক্লব এই ব্যাপারে খুব চিন্তা করতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডে সবারই আত্মীয় স্বজন আছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, কারণ কি এটাই যে আমরা দ্বীপে থাকতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম আদার কাজিনস, আমাদের এটাই মনে হতো যে আমাদের একটি যদি কাকু থাকতো, কাকিমা থাকতো এবং খুঁড়তো তো ভাই বোন থাকতো তাহলে কত মজাই না হতো, আমরা এটা সবসময়ই ভাবতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, একবার বাবাকে আমরা আমাদের এই ব্যাপারে জিজ্ঞেস করলাম কিন্তু জিজ্ঞেস করার পরে দেখলাম বাবা এতটাই দুঃখ পেয়েছেন যে তখন আমরা ভাবলাম যে আমরা এই ব্যাপারে বাবাকে না জিজ্ঞেস করলেই পারতাম। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলল এটা সম্পূর্ণ তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, কিন্তু বাবা যেটা বললো আমি আর ক্লড কিন্তু কিছুই বুঝতে পারলাম না। রাজীব, টেক্সটাতে কোনো কোথাও অসুবিধা হয়েছে? যদি না বুঝতে পারে আমাকে বলো যে টেক্সটে কোন লাইনটা তুমি বুঝতে পারোনি।
2: স্যার, আমি এই লাইনটা বুঝতে পারিনি যে কথকের বাবা কেন সরফুল মানে স্যার দুঃখিত হয়ে গিয়েছিলেন যখন তিনি সেই কোশ্চেনটা করেছিলেন।
0: তিনি হয়তো এটাই দুঃখ পেয়েছিলেন যে আজ হয়তো বিকজ ইট ইজ হিজ ওনলি ফল্ট দ্যাট হি হ্যাড নো রিলেশনশিপ। হি হ্যাড রিলেশনস বাট হি থট দ্যাট ইট ইজ হিজ ফল্ট ফর হুইচ হিজ রিলেশনস হ্যাড বিন মিসড ফ্রম হিট বাট হ্যাড বিন গান অ্যাওয়ে ফ্রম হিম।
2: ওকে স্যার। স্যার, নেক্সট কোয়েশ্চেন, দ্য পিপল অফ দ্য মিলিয়ন অলওয়েজ প্রিটেক্ট ওয়েন দ্য রিটার্ন কাম, মানে যখন ফেরার সময় আসতো তখন তারা মূল ভূখণ্ডের লোকজন কেন তাদের দিকে করুণাময়ভাবে দেখত?
0: বিকজ দে থট দ্যাট দে উইল বি ভেরি লোনলি অ্যাজ নো আদার চিলড্রেন ওয়ার দে আর উইথ দেম টু প্লে সাচ গেমস অ্যাজ পাইরেট গেমস। সো থিঙ্কিং দ্যাট দে উইল বি ভেরি লোনসাম ওভার দে আর দে পিটিড অন ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর।
2: ওকে স্যার, কোনো সমস্যা নেই আর।
0: ওকে, আমি ইউনিট টুতে যাচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুন খুব সুন্দর হয়। হোয়ের ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, অর্থাৎ যখন আবহাওয়া ভালো থাকে বন্দরের কাছে সমুদ্র হয় নীল ও শান্ত, মৃদু হাওয়া বইত এবং ছোট ছোট ঢেউ উঠত। রিপলস মানে ছোট ছোট ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রতিটি গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ির জন্য পাগল হয়ে গেছিলাম। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানানো দেখিয়েছিল বা শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, দ্বীপে ফিরে গিয়ে আমরা অনেক ঘুড়ি বানাই। ক্লড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেইনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, দ্বীপের অন্যদিকে ক্লড যেত এবং আমরা শিপরেকড মেইনার্স খেলতাম একে অপরকে ঘুড়ি দিয়ে সংকেত পাঠিয়ে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের ঘুড়ি ছিল বড় এবং সুন্দর লাল কাপড় দিয়ে মোড়ানো। উই পেস্টেড গোল্ড টিনজেলস স্টারস অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লেট ফিলিপ পালেট বিগ আপন লাইট হাউস। আমরা ছোট ছোট অভ্রের মতো যে তারা মতো পাওয়া যায় কিনতে সেগুলো লাগিয়ে দিয়েছিলাম এবং আমাদের পূর্ণ নামগুলো লিখে দিয়েছিলাম। কী কী লিখেছিলাম? ক্লড লেট ফিলিপ পালেট বিগ আপন লাইট হাউস। ওয়ান ডে দিয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর এ কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি উড়ানোর পক্ষে খুব ভালো বাতাস বওয়া শুরু হলো। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি বুঝতে পারলাম না যে কীভাবে ঠিক হলো, কিন্তু আমি যখন বাড়ির থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়লাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল,

0: আমার কনুইতে লেগে একটা বড় গর্ত ঘুড়ির মধ্যে হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমরা খুব তাড়াহুড়ো করলাম, কারণ বাতাসটা খুব ভালো ছিল। যদি বাতাস পড়ে যায় তো আমরা ঘুড়িটা চট করে আর উড়াতে পারবো না, কি তাই আমরা চেষ্টা করলাম যে বাতাসটা পড়ার আগেই যেতে ঘুড়িটা আমরা ওড়াতে পারি। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা লাইট হাউসে গেলাম কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে লাইট হাউসে আর রেড পেপারটা নেই। উই টুক ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা হাতের সামনে যেটা পেলাম প্রথমেই সেটা নিলাম। কী নিলাম? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বৈঠকখানার ঘরে একটা বইয়ের বই তাকের মধ্যে একটা পুরনো চিঠি ছিল, সেটা আমরা নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ দ্য লেটার এ শিট অন ইট সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার। আমরা ওই পুরনো চিঠিটা দিয়ে ঘুড়িটাকে পুরো প্যাঁচালাম এবং আগুনের পাশে রেখে একটু শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আমরা ছুটলাম এবং পাখির মতো ঘুড়িটা উড়িয়ে দিলাম। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। বাতাস ছিল দারুণ, বাতাসটা মানে খুব সুন্দর বাতাস, মানে ঘুড়ি উড়িয়ে গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, এবং ঘুড়িটা ভেসে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, আর হঠাৎ ঘুড়িটি ছেটে গেল। অ্যান্ড দিয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন ইস হ্যান্ড লুকিং ফুলিশ। এবং ক্লড হাতে সুতোর টুকরোটা নিয়ে বোকার মতো দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। আমাদের ঘুড়িটা উঠতে উঠতে মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে চলে গেল। রাজীব, এই টেক্সটে কী সমস্যা
1: স্যার? আমি এই লাইনটা বুঝতে পারিনি যে স্যার হাউ ওয়াজ এ হোল মেড ইন দ্য কাইট, ঘুড়ির মধ্যে কীভাবে একটা গর্ত হয়ে গেল।
0: হ্যাঁ, তো পারহ্যাপস দ্য ক্লট ওয়াজ টেকিং দ্য ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস অ্যান্ড সাডেনলি হি ওয়াজ ট্রিপড অ্যান্ড হি গট ট্রিপড, হোঁচট খেলো অ্যান্ড ফেল ওভার দ্য রক, বাট হি কুড নট মেক আউট হাউ ডিড হি ফেল অন দ্য রক।
1: ওকে স্যার।
0: অ্যান্ড মেকিং অ্যান্ড দ্য রেজাল্ট অফ হুইচ দেয়ার ওয়াজ এ বিগ হোল অন দ্য কাইট।
1: ঠিক আছে স্যার।
0: ওকে, এবার আসি আমাদের লাস্ট ইউনিট, ইউনিট থ্রি। রাজীব, এই দুটো ইউনিটে কোনো সমস্যা আছে আমাদের?
1: না স্যার, কোনো সমস্যা নেই।
0: ইউনিট থ্রি। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার উদ্দেশ্যে একটা চিঠি আসলো। আফটার হি ফিনিশ রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সে চিঠিটা পড়ার পর তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, হি সেইড। বাবা জিজ্ঞেস করলো, ওই যে ক্লড আর তুমি মিলে, মানে ন্যারেটর ক্লড মিলে যে ঘুড়িটা ছেড়েছিল সেটা কী হয়েছিল? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর সে আমাদের পাশে বসে ঘুড়িটার কী পরিণতি হয়েছিল সেটা আমাদের বলল, পুরো কাহিনীটি আমাদের বলল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার ছিল এক ভাই ও এক বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ ইজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফেল্ট সরি হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বেশ কয়েক বছর পর তার খুব খারাপ লাগে এবং সে বাড়ি ফিরে গিয়ে দেখে তার ভাই মারা গেছে এবং বোনকেও সে পাচ্ছিল না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যে চিঠিটি তার সে সদ্য কিছুক্ষণ আগে পেয়েছে সেটি ছিল তার বোনের বোন আন্ট এস্থারের থেকে আসা চিঠি, যে ডিক আর মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। সে ছিল একজন বিধবা যে বেশ কয়েক মাইল দূর মধ্য ভূখণ্ডে কোথাও থাকতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। ওই যে ঘুড়িটা সেলড হয়ে মেইনল্যান্ডে চলে গেছিল সেই ঘুড়িটি ডিক অ্যান্ড মিমি পেয়েছে। কোথায় পেয়েছে? একদিন ডিক অ্যান্ড মিমি জঙ্গলে গেছিলো, একটি গাছের উপরে ডিক অ্যান্ড মিমি ঘুড়িটা দেখতে পায় এবং তারা ওটাকে বাড়িতে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার অর্থাৎ আন্টেস্তার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার শি টার্ন্ড পেল। যখন ওই চিঠিটি দিগান মেমি নিয়ে আসা চিঠিটি যখন ওর মাকে দেখায়, ওর মা ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, পেল মানে বিবর্ণ, ঠিক আছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এইটাই সেই চিঠিটা সে একদা তার ভাইকে লিখেছিল, মানে ন্যারেটরের বাবাকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ক্লড ওয়াজ হার ফাদার্স। তার মায়ের নাম ছিল ফিলিপ্পা, ক্লড ছিল তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, সে বুঝে গেছে যে আমরা কে, বুঝতে জেনে গেছিল আমরা কে। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিঘাপমুন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার। তাই সে বসে বিঘাপমুনের উদ্দেশ্যে একটি চিঠি লেখে এবং বাবা সেই চিঠিটি পায়। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরদিন বাবা যায়, গিয়ে আন্ট এস্থার, ডিক আর মিমিকে তার সাথে করে নিয়ে আসে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে ওরা এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্থার হচ্ছে সকলের প্রিয়, আর ডিক আর মিমি ওরা যে এত প্রাণবন্ত যে ভাষায় প্রকাশ করতে পারবো না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস, কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের এখন আত্মীয় স্বজন আছে। এই ইউনিটের রাজীব কি অসুবিধা আমাদের?
1: স্যার আমি এটা বুঝতে পারিনি যে হোয়াট ইজ আনএস্থার টার্ন ফেল, মানে আনএস্থার মুখটা বিবর্ণ হয়ে গেল।
0: বিকজ শি হার্ডলি বিলিভ দ্যাট হার লেটার ওয়াজ প্রিজার্ভ বাই হার ব্রাদার।
1: ওকে স্যার,
0: ওকে। সো হোয়েন শি স দ্যাট দ্য কাইট ওয়াজ প্যাচার্ড উইথ দ্যাট ভেরি লেটার শি ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, শি কুড নট বিলিভ ইট। দ্যাট ইজ ওয়াই শি টার্ন ফেল অন সিইং ইট।
1: স্যার হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ন্যারেটর'স ফাদার আফটার রিডিং দ্য লেটার, মানে সেই চিঠিটা পড়ার পর?
0: হি ওয়াজ ভেরি মাচ সরফুল, হি গট ভেরি মাচ সরফুল অন রিডিং দ্য লেটার, অ্যান্ড হি ওয়াজ হোপফুল দ্যাট সাম হাউ বাট সাম হোয়ার হিজ রিলেশনস হ্যাড বিন লিভড।
1: ওকে স্যার, কোনো সমস্যা নেই।
0: ওকে, নাও ইউ শুড রিড দ্য টেক্সট আউট, রিড দ্য টেক্সট অ্যান্ড ইউনিট থ্রি।
1: ওকে স্যার, a man letter, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story.
0: Any problem?
1: No sir, kono samasya nei.
0: Next, carry on.
1: Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. Years afterward, he felt sorry, and when he went back he found his brother had died and he could not find his sister.
0: Stop, mane ta ki ei dukuta years after what theke
1: jokhon tini koyek bochor por bari phire aslen tokhon dekhlen je tar bhai mara geche ebong tar bon ar nei,
0: bon ke khuje paoa
1: jacche na. The letter father had just received was from his sister Anistar, mother of Digan Mimi. She was a widow who lived hundreds of miles inland.
0: What is the meaning of the word widow?
1: Widow মানে বিধবা।
0: Good, very good.
1: One day when Dee and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home.
0: Discovered meaning?
1: Discovered মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া।
0: খুঁজে পেয়েছিল।
1: খুঁজে পেয়েছে, হ্যাঁ। When their mother saw the kite passed with that letter, she turned pale. It was the very letter she had once written to her brother. Philippa was her mother's name and Claude was her father's. She knew who we must be. So she sat down and wrote to Big Half Moon and mother and father received her letter.
0: Received মানে
1: রিসিভ মানে গ্রহণ করা,
0: হ্যাঁ, বা পাওয়া,
1: পাওয়া, হ্যাঁ। Next day father went and brought Aunt Esther and Dick and Mimi with him. They have been here ever since. Aunt Esther is such a dear and Dick and Mimi are too jolly for words.
0: দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, এই লাইনটার মানে কি?
1: তখন থেকে তারা এখানেই রয়ে গেছে।
0: হ্যাঁ, আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এই কথাটা মানে কি?
1: আন্ট এস্থার ইজ সাজ এ ডিয়ার মানে আন্ট এস্থার ছিল খুবই প্রিয়,
0: হ্যাঁ,
1: অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি মানে খুবই আনন্দময়,
0: হ্যাঁ, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না।
1: বাট দ্য বেস্ট অফ ইটস অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, সব থেকে ভালো যে আমাদের এখন আত্মীয় রয়েছে।
0: সব থেকে বড় কথা হলো যে আমাদের এখন
1: রিলেশন
0: সুজন হয়েছে,
1: হ্যাঁ।
0: এবার ইউনিট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট প্রিয় ছাত্রছাত্রী, এবার ইউনিট ওয়ানটা, এই টেক্সটের ইউনিট ওয়ানটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, থলোরি রিডিং দেবে এবং প্রতিটি

0: ওয়ার্ডের মানে জানার চেষ্টা করবে। তো ইউনিট ওয়ান থেকে আমি রাজীবকে কিছু প্রশ্ন করছি। রাজীব বলো তো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। এই লাইনটির মানে কি?
1: যখন তাদের মূল ভূখণ্ড দ্বীপে ফেরার সময় হয়ে যেত, মানে বিঘামুন আইল্যান্ডে ফেরার সময় হয়ে যেত, তখন মূল ভূখণ্ডের মানুষগুলি তাদের দিকে করুণাময় দৃষ্টিতে তাকাতো। তার কারণ সেখানে তারা লনসাম, মানে একাই থাকতো সেখানে, তার তাদের আশেপাশে কোনো ছোট মানে চিলড্রেন নেই, মানে ছোটো বাচ্চা কাছে নেই।
0: এবং এটাই খুব মজাদার পার্ট বিষয় একটা ব্যাপার। এবার ইউনিট ওয়ানে যদি আমরা অ্যাক্টিভিটি দেখি, পেজ নাম্বার 39, দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য কিপার অফ দ্য বিগ হামুন লাইট হাউস ইজ আন্টেস্তার ফাদার ক্লড অ্যান্ড ডি
1: ফাদার।
0: ভেরি গুড। নাম্বার বি, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন সামার, স্প্রিং, মনসুন, উইন্টার।
1: উইন্টার,
0: ভেরি গুড। নাম্বার সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড হ্যাপি, অ্যাংরি, সরফুল, ইরিটেটেড।
1: সরফুল,
0: ভেরি
1: দুঃখিত
0: গুড।
1: হয়ে গিয়েছিল।
0: এবার নাম্বার টুতে যদি আমরা যাই, দেখো একটা চার্ট দেওয়া আছে। চার্টের এ নাম্বারে বলা আছে, দু পাশে বক্স রাখেছে, এক পাশে কোশ্চেন, এক পাশে ফাঁকা রয়েছে, সেখানে উত্তর লিখতে হবে। এই নম্বরে দেখো, দুইয়ের এ নাম্বারে, নেম অফ দ্য আইল্যান্ড,
1: স্যার বিঘামুন,
0: এজ অফ ক্লড,
1: ক্লড 12 ইয়ার্স ওল্ড।
0: ওকে, ভেরি গুড। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর,
1: স্যার পাইরেট কিপস,
0: ভেরি গুড। এবার তিন নম্বর যদি দেখি, বলেছে তিন নম্বরে কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। নাম্বার ওয়ানে যদি দেখি, পিপল ফেল্ড দ্যাট ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার লোনসাম, এটা কি ট্রু না ফলস?
1: সেটা ট্রু।
0: ট্রু, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে?
1: স্যার দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার।
0: ওটা থেকে নিয়ার আস পর্যন্ত হবে এটা উত্তরটা। নাম্বার টুটা যদি আমরা দেখি, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল্ড,
1: সেটা ফলস।
0: ফলস,
1: ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড,
0: ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, ভেরি গুড। নাম্বার থ্রি যদি দেখি, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস,
1: এটা ফলস স্যার।
0: হ্যাঁ,
1: এই যে স্যার, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস,
0: ভেরি গুড। আচ্ছা, এবার ইউনিট টু থেকে কিছু কোশ্চেন করি আমরা।
1: হ্যাঁ স্যার।
0: দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আচ্ছা, এই লাইনটার মানেটা কি?
1: দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ও, গত বছর গ্রীষ্মকালে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়েই মত্ত ছিলাম,
0: ঘুড়ির পিছনে পাগল
1: পাগল ছিলাম।
0: বেশ, ভেরি গুড। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস।
1: দ্বীপে ফিরে এসে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের ঘুড়ি তৈরি করেছিলাম,
0: প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ শিট অন ইচ সাইড অ্যান্ড ডাইন্ডেড আপ বাই ফায়ার। এটার মানেটা কি?
1: আমরা সেই ঘুড়ি সেই চিঠিটা দিয়ে ঘুড়িটাকে প্যাচ মানে জোড়া লাগিয়ে দিলাম, এ শিট অন ইচ তার উপরে সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, মানে কিছুক্ষণের জন্য রোদে শুকিয়ে নিলাম,
0: আগুনের পাশে কিছুক্ষণ শুকিয়ে।
1: হ্যাঁ,
0: অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য নাইটার পেস্টেড,
1: পেস্টেড এই গোল্ড টিন সেল স্টার্টস অল ওভার ইট।
0: ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ,
1: ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ রক্স,
0: ক্লস ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড।
1: ও,
0: ওকে,
1: হ্যাঁ স্যার,
0: রিমেম্বার ইট অর রাইট ডাউন ইট ইন ইউর এক্সারসাইজ বুক। নাম্বার সিক্স, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, দ্য ন্যারেটার স্টেটমেন্ট, দ্য ন্যারেটার এলবো ওয়েন থ্রু দ্য কাইট, রিজন কি?
1: ন্যারেটর এলবো ওয়েন থ্রু দ্য কাইট,
0: হি
1: টিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স,
0: ভেরি গুড। নাম্বার বি, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট,
1: ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট
0: বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল।
1: ও,
0: দ্য কাইট সোর্ড,
1: reason, because the wind was glorious,
0: the wind was glorious, excellent. Now we move over to the page 44.
1: Okay sir.
0: Comprehension text, question number 7, choose the correct alternative to complete the following sentences. A letter came for father after
1: a month,
0: very good. Father left home after quarreling with
1: his brother,
0: very good. Number C, Dick and Mimi discovered the kite on the top of a
1: কাইট,
0: ট্রি, ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার এইট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পার্সন হু সেন্ড দ্য লেটার,
1: আনেস্তার,
0: আনেস্তার, নেম অফ আনেস্তার মাদার্স,
1: ফিলিপা,
0: ভেরি গুড, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য নাইটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট,
1: সিক্স,
0: ভেরি গুড, ওকে। কোয়েশ্চেন নাম্বার নাইন, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন ব্যাক হোম ইয়ার্স আফটার হোয়াট, আই নো ইউ উইল গেট দ্য অ্যান্সার,
1: ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার,
0: ভেরি গুড, হোয়ার ডিড আনেস্তার লিভ,
1: আনেস্তার লিভ হান্ড্রেড অফ মাইলস আইল্যান্ড ইংল্যান্ড, হ্যাঁ,
0: ওকে, হোয়াই ডিড আনেস্তার টার্ন পেল,
1: আনেস্তার টার্ন পেল,
0: পেল,
1: ওকে স্যার, ইট ওয়াজ দ্য সেম লেটার হুইচ হি হ্যাড সেন্ট টু হার ব্রাদার, সিইং দ্য লেটার হি ওয়াজ টার্ন পেল,
0: ওকে, সো প্র্যাকটিস ইট সেভারাল টাইমস, রিড কেয়ারফুলি, ট্রাই টু গ্রাস্প দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অফ স্পেশালি সে দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস,
1: ওকে স্যার,
0: ওকে,
1: ওকে, থ্যাংক ইউ স্যার,
0: ওকে, নাও আই ক্লোজ দ্য সেশন, ওকে,
1: ওকে স্যার,
0: সো লেটস, থ্যাংক ইউ, গো, ওকে।
2: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ছিল ইংরেজি, পাঠদান করলেন জোড়পাকড়ি এজি হাই স্কুলের শিক্ষক জ্যাকি দাস, অংশগ্রহণের ছাত্র রাজীব কার্জি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা, এই বছর আকাশবাণীর জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং ঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আবেদন আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। মে মাস অর্থাৎ এই মাস কিন্তু সত্যি খুব উজ্জ্বল। একাধারে বৈশাখ জ্যৈষ্ঠের উজ্জ্বল সূর্যালোক, অপরদিকে মনীষীদের উজ্জ্বল আবির্ভাব দিবস, সব মিলিয়ে মে মাস সত্যি ঘটনাবহুল এবং চারিদিক আলোকিত করে রাখে বাংলার সংস্কৃতি জগৎকে। শুরু হয় 25শে বৈশাখ দিয়ে, কবিগুরুর জন্মদিন দিয়ে। বাংলা মতে 25শে বৈশাখ, ইংরেজি মতে 8ই অথবা 9ই মে। একটু চলে আসি পরে 22শে মে, 1772 জন্মগ্রহণ করেছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে আমরা ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করি। আরেকটু যদি ফিরে তাকাই পরবর্তী দিনগুলোতে, সেখানে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামেরও জন্ম ২৪শে মে ১৮৯৯। কাজী সত্যিই তো এই মাসটা আলো করে রেখেছেন বাংলার সংস্কৃতি, বাংলার সংস্কারকরা। সংস্কৃতি এবং সংস্কারের ধারক বাহক হয়ে উজ্জ্বল আলোয় আলোকিত হোক চারিদিক। আজকের কথায় সুরে বেনম্র শ্রদ্ধার্ঘ জানায় এইসব মহাপুরুষকে। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির কালজয়ী গানের সাথে। প্রথম গানটি দাদার কীর্তি ছায়াছবি থেকে, শিল্পীরা বিট্টু সমাজপতি এবং অরুন্ধতী হোমচৌধুরী।

শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ছায়াছবি দাদা ঠাকুর।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। হি হি হি।

0: সারি সারি গাছ,
1: কচি কচি পাতা,
0: কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পথ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ, কপালেরই দোষ,

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, হাতে হাতে তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

0: কথায় শুরুতে এবার পালাবে কাপান বিরতির, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের টালি নিয়ে।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনি উৎপাদ ও সেবাও কাজ প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনি বিজনেস কাজ বিস্তার, ক্যুকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বেঠে বেঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর একবার ফির নোট করে 8700014242।
0: অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে ক্যামত সে ক্যামত তক ছায়াছবির গান।

0: আজকের মতো এখানেই এতে টানছি কথায় সুরে। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময়ে অর্থাৎ বেলা ১২টায় আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে। বাজেট বানানো শেষ? হ্যাঁ, ৫,০০০ বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যায় না? আগের মাসেই তো কিনেছি আরেকটা। না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান নতুন দিশার খোঁজে। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না অ্যাথলিটের সঙ্গে, যিনি চলার পথে নানান চড়াই উত্তরাই পার করে এগিয়ে চলেছেন তার নিজের দুরন্ত গতিতে। আলাপচারিতার মধ্য দিয়ে শুনে নেব তার দীর্ঘ পথ চলার নানান অভিজ্ঞতার কথা। আজ আমাদের মহিলা মজলিসের অতিথি অ্যাথলিট সোমা দত্ত, যার ঝুলিতে ইতিমধ্যেই এসেছে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের নানান পুরস্কার। নমস্কার সোমাদি, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কেমন লাগে যখন আকাশবাণী থেকে এরকম আমন্ত্রণ পান।
1: আমি খুব গর্বিত যে আজ তো সব ডিজিটাল যুগ চলে গেছে, তার ফলে দেখছি আজকে যে পুরনো দিনের যে আমার আকাশবাণী সেটাতে যে আমি আজকে ডাক পেয়েছি তার জন্য আমি ভীষণ গর্বিত।
0: বাহ, খুব ভালো বললেন। আপনার কাছে জানতে চাইব পড়াশুনোর পাশাপাশি কবে থেকে আপনি খেলার সঙ্গে যুক্ত হলেন?
1: আসলে আমি তো ছোটোবেলায় চা বাগানে মানুষ হয়েছি, বীরপাড়া চা বাগানে। বাবা পোস্টমাস্টার ছিলেন তলাই ডুয়ার্সে। তারপরে আমি বাগান থেকে যখন আমাদের পড়াশোনাটার জন্য শিলিগুড়িতে চলে এলাম, আমাদের হাকিমপাড়া বলাদেশ চাটির রোডে, তখন আমরা কাঠের বাড়িতে থাকতাম এবং সামনেই ছিল আমাদের তিলক ময়দান, যেটা এখন কাঞ্চনা স্টেডিয়াম হয়েছে। তাই সেখানে আমার ছোট থেকে একটা মানে কি বলো পুতুল খেলতাম, সাথে কিন্তু আমি হাত পা নাড়িয়ে এই দৌড়োদৌড়ি করতাম। তার ফলে মা আমাকে 5 বছর থেকে কিন্তু এই তিলক ময়দানে নিয়ে যেতেন। সেই সূত্রে আমার খেলাধুলোটা ভীষণভাবে, পড়াশোনা ছাড়াও আমার খেলাধুলোটা ছোট্ট থেকে ভীষণভাবে আকৃষ্ট করত।
0: তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি অনেক ছোট থেকেই কিন্তু খেলার সঙ্গে যুক্ত, তাই তো? আচ্ছা, 2012 সালে আপনি রাজ্য স্তরে খেলেছেন এবং পুরস্কার এনেছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা?
1: 2012তে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে খেলেছি এবং এই খেলাতে বিশেষভাবে আমি ওয়ারেন হেস্টিংস হাউসে ডিপিএ ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং নিয়েছি। তার ফলে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি, কিন্তু খেলাধুলোটা আমার ছিল প্যাশান ছোটোর থেকেই। তারপরে আমার যখন খেলাধুলোটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়েও আমাদের যখন স্কুলে চাকরি করতাম তখন স্কুলের থেকেও আমাদের একটা খেলা হতো টিচারদের, সেই খেলাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই খেলতাম, এটা সীমিত ছিল। কিন্তু 2012তে যখন আমাদের স্টেট মিট এই প্রথম শিলিগুড়ি উত্তরবঙ্গেতে এলো, যেহেতু আমরা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা তো আমাদের তখন ডিজিটাল যুগ ছিল না বা মোবাইলের যুগ ছিল না, অনলাইনও ছিল না, তখন আমাদের জানার জায়গাটাও ছিল না, ফলে আমরা জানতাম না। কলকাতায় খেলা হতো কিন্তু শিলিগুড়িতে কোনো দিন খেলা হয়নি আমাদের স্টেট মিট। 2012তে যখন প্রথম এলো তখন আমার 2012 মিডিলে তখন আমাদের 11-12 পরীক্ষা চলছিল, ফাইনাল পরীক্ষা। তখন বিডিও অফিসে আমাদের একজন ভদ্রলোক যিনি হচ্ছে আমাকে বললেন যে স্টেট মিট হচ্ছে, সমাধি ফর্ম ফিল আপ করে দাও, তুমি তাহলে খেলতে পারবে। যা কি, আমি তো ছোটবেলা থেকে হাই জাম্প, 100 মিটার, লং জাম্প এই তিনটেই খেলতাম। তার ফলে স্টেট মিটে নামটা দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে তো স্টেট মিট এখন কি করে করব, কাঞ্চনা স্টেডিয়ামে আমি অ্যাথলেটিক্সে যে ছিল আমাদের যে বা খো খো অ্যাসোসিয়েশন ছিল আমি লাইফ মেম্বার ছিলাম, ফলে ওরা বললো সমাধি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমি 30-40 বছর ধরে হাই জাম্প দিই না, কেন আমাদের স্কুল টিচারদের মধ্যে তো হাই জাম্প ছিল না, স্কুল টিচাররা তো অত অ্যাথলেটিক্সে এত পারদর্শী মানে টিচারশিপ করে তো হতো না প্র্যাকটিসটাতে। তার ফলে ওই চামচগুলি বা 100 মিটার এগুলো দিতাম। তার ফলে 30-40 বছর পরে দেবো যে এটা একটা চিন্তাভাবনা ছিল, তবে আমার বডি ফিটনেসটা আগাগোড়াই ছিল, আমি কিন্তু ভীষণভাবে ওয়াকিংটা করতাম। স্কুলে যাওয়ার পথেও আমাদের মানে ভীষণভাবে বাসের প্রবলেম ছিল, তাই ওয়াকিংটা আমার ছিলই। তাই এই মুহূর্তে আমার একটা সাহসটা ভীষণ আগাগোড়াই ছিল সব কিছুতেই। তার ফলে দিয়ে দিলাম হাই জাম্প, 100 মিটার আর লং জাম্প।
0: আচ্ছা, তিনটে ইভেন্টে আপনি খেলেছেন।
1: কিন্তু তখন আমার একটা কি, আমি জানি যে স্টেট মিট মানে তো মানে মোটামুটি একটা পারফরমেন্সের জন্য একটা ইউনিফর্ম লাগে, সেই ইউনিফর্ম পরে তো আমরা স্কুল টিচার এরকম করে খেলিনি, আমরা ট্র্যাকস্যুট পরেই খেলেছি। এখন এখানে ভাবলাম যে এখানে যে আসবে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে জেলাগুলো থেকে আসবে, তো টাফ তো কম্পিটিশন হবে, তখন কিভাবে আমি করি, আমার তো স্পাইক ঠাইক ছিল না, কিছুই ছিল না। এভাবে করতে করতে আমি তবে দিয়ে দিলাম না, ভয়ের চোটে আমার ছাত্রীকে নিলাম, ছাত্রী পাস টাস করে ও ভীষণ ভালো ইন্টার স্কুলের চ্যাম্পিয়ন ছিল। তা ওকে নিয়ে গেলাম, আমাকে একটা কোনো রকমে মানে জুতো জোগাড় করে দিল, সেটা স্পাইকের ওই শোলটা আবার চেড়ে গেল, কি করি তখন ওই অবস্থায় আমি সেই ট্রাক শ্যুট পরেই দিলাম। দিয়ে তো হাই জাম্পে ফার্স্ট হলাম, 100 মিটারে সেকেন্ড হলাম, আর লং জাম্পেও সেকেন্ড হয়ে গেলাম।
0: বাহ,
1: তারপরে হয়ে তো আমি জানলাম, ডিক্লেয়ার হলো যে আমি অল ইন্ডিয়াতে ন্যাশনালে আমি সিলেকশন হয়ে গেলাম। এই মুহূর্তে আমি একটা অদ্ভুত টাইপের আমার মানে কি বলবো, বলে না একটা টেলিপ্যাথি একটা কাজ করে বা ভগবানের দূত চলে আসে। তা হুগলির একজন কোচ আমার এই পারফরমেন্স দেখে উনি আমাকে মানে ইশারাতে ডাকলেন, ডেকে বললেন, ওনার নাম হচ্ছে জীবেন চক্রবর্তী। তা উনি ইশারাতে ডাকলেন আমাকে খেলার বদলের পর, তা বললেন তুমি কি খেলতে চাও, তোমার তো পারফরমেন্স দেখলাম খুব ভালো, আমি তুমি বলেই বললাম তুমি আমার অনেক ছোট, তা তোমার যা দেখলাম পারফরমেন্স তা তুমি যেতে পারো, তা আমরা এরকম খেলাধুলো করি, এটা একদম ইন্টারন্যাশনাল অবধি খেলা হয়। তা আমার তো এটা জানা ছিল না, আমি শিলিগুড়ি কলেজ ইউনিভার্সিটি খেলেছি বা বাঘাযতীন ক্লাব থেকে খেলতাম, ইন্টার স্কুল ইন্টার কলেজ বা ইউনিভার্সিটি খেলেছি, কিন্তু এইটা যে হতো আমি জানতাম না, বা প্লাস এটা স্টেটের পরে ন্যাশনাল হয় বা ইন্টারন্যাশনাল হয় জানতাম না। তা উনি আমাকে
0: খেলার প্রতি আগ্রহের জন্যই আপনি খেলতেন,
1: হ্যাঁ, কিন্তু উনি এই স্বপ্নটা দেখানোর পরে আমার খুব আগ্রহ জোগাড় হলো এবং বললেন যে আমাদের তো এখানে সেরকম কোচের বলতে তো অ্যাথলেটিক্সে সেরকম কেউ ছিলেন না, তার ফলে উনি বললেন, আমি তখন ফোন হয়ে গেছিলো, তা ফোনে ফোনে তোমাকে পৌঁছে দেবো, তুমি কিন্তু প্র্যাকটিস করে যাবে, আর আমি তোমাকে যেভাবে যেভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি করবে। এইভাবে আমার যাত্রা শুরু হলো ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল।
0: তাহলে এটা বোঝা গেল যে অভিজ্ঞতাটা খুব ভালো,
1: একদম একদম,
0: এই যে খেলাধুলোকে আশ্রয় করে এই যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু অনেকটাই ভালো অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া। একদম, আপনি এখন 68 বছরের তরুণী, আমি তরুণীই বলবো কারণ আপনি প্রচুর খেলাধুলোয় অংশগ্রহণ করছেন এবং অনবরত করছেন এবং বিভিন্ন জায়গার থেকে পুরস্কার জিতে আনছেন, তো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করে জয় ছিনিয়ে এনেছেন। অংশগ্রহণ থেকে বিজয়ী হওয়ার পথ কেমন ছিল, যদি শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন সেই অভিজ্ঞতা?
1: প্রথমেই জানাই যে যখন আমি স্টেট মিট করলাম 2012-তে কাঞ্চনা স্টেডিয়ামে, তারপরে তো ন্যাশনালটা পেলাম, যেটা হচ্ছে জাতীয় স্তরে পেলাম, তা ওটা হলো প্রথম ব্যাঙ্গালোরে হলো ফার্স্ট যেটা ন্যাশনাল পেলাম। তা ব্যাঙ্গালোরে তখন তো আমি একটা মানে স্বপ্ন ছিল ব্যাঙ্গালোর দেখতে এরকম, আর ভূগোল নিয়ে পড়েছি, ব্যাঙ্গালোরের পাহাড় টাহাড় আছে আছে, তা ওটা একটা মানে খুব ভালো একটা চিন্তাভাবনা হলো যে আমি যাবই। তা এখন যাওয়া তো আছে, কিন্তু স্কুলটা তো করতে হবে আমাকে, আর আমার স্কুলটা অনেক দূরে, শিলিগুড়ির থেকে আমার প্রায় 25-30 কিলোমিটার দূরে ছিল স্কুল, হাসিদা বয়েজ হাই স্কুল যেটা HSC স্কুল, যার ফলে ওই স্কুলেও আমি কিন্তু প্র্যাকটিক্যাল ছিল না, তখন তরাই স্কুলে গিয়ে প্র্যাকটিক্যাল করাতাম ছেলে মেয়েদের নিয়ে গিয়ে। তা প্রচন্ড পরিমাণে আমাদের কায়িক পরিশ্রম হতো, এইভাবে আমি 4:30 অবধি স্কুল করে তারপরে কিভাবে প্র্যাকটিস করবো, তারপরে সিনথেটিক কোনো ট্র্যাক নেই, হাই জাম্পে পিট নেই, লং জাম্পে পিট নেই, তাও সাই ছিল, সাইতে একটু দু একদিন যেতাম যখন আমাদের শিলিগুড়িতে কাঞ্চনাতে সাইটা ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন দেখলাম যে ন্যাশনাল খেলতে গেলে অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটই আসবে, তা সেখানে কম্পিটিশনটা প্রচণ্ড টাফ, তা সেখানে যদি জিততে যাই তাহলে তো আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তখন আমি আমাদের খোখো অ্যাসোসিয়েশনে পানু দত্ত মজুমদার, যিনি আমাকে ছোটবেলা থেকে ক্রীড়া শিক্ষক ছিলেন, তার ছেলে ভাস্কর দত্ত মজুমদার, ওদের সাথে আমি লাইফ মেম্বার ছিলাম খোখো অ্যাসোসিয়েশনে, তো ওদেরকে জানালাম, ওদেরকে জানানোর পরে ওরা বললো যে একটা কাজ করা যায়, ওই আমাদের যে ইউনিভার্সিটি বিবেকানন্দ ঘোষ আছেন স্পোর্টস ডিপার্টমেন্টে, তাহলে ওখানে ছেলেমেয়েরা শেখে, উনি আউটডোরে করেন এবং ইনডোরে করেন, হাই জাম্প ঠাই সমস্ত প্র্যাকটিস করায়, হ্যাঁ, তার ফলে বললেন কি তাহলে আপনাকে নিয়ে যাই। তারপর ওনার বাড়িতে আমাকে NGPতে নিয়ে গেলেন, গোপাল আর পলাশ বলে আমাদের খুব ভালো নীল স্কুল ছাত্র ছিল, ওরাও খোখো খেলতো, তারপরে আমি বাংলাদেশের টিম ওদেরকে নিয়ে গেছিলাম বলে ওরা আপা বলেই বলতো, সকলে বলছে আপাকে তাহলে আমাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে, তারপরে ওরা করে দিল। আমি এখন বিবেকানন্দবাবুর কাছে যেতাম, কিন্তু স্কুল ছুটি দিত না, সপ্তাহে দুদিন, তাও মানে কি মানে রেলগেটে আটকে যেতাম, রাঙাপানি রেলগেট ছিল, খুব টাফ আমাদের জার্নিটা ছিল। তারপরে আমি কি করি, যেহেতু স্কুল ছুটি দেয় না বলে করতে পারি না, তখন আমাকে সকলে বললো তুমি এক কাজ করো, তোমার বডিটাও ফিট থাকবে, যেহেতু প্র্যাকটিস করতে পারছো না, স্কুলও ছুটি হচ্ছে না, স্কুলে পরীক্ষা চলছে, তা কি করব তখন, তখন বললো সুইমিংয়ে ভর্তি হয়ে যাও তুমি, আমরা সুইমিংয়ের ব্যাপারটা করে দিচ্ছি তোমাকে। তারপরে কাঞ্চন স্টেডিয়ামে যে বিকাশ মেমোরিয়াল যে সুইমিংটা আছে, তা আমি স্কুল 4:30 অবধি করে তারপরে সুইমিং করতে শুরু করলাম, মাত্র 7 দিন সুইমিং করেছি, মানে ছুটি পাচ্ছি না, তো এদিকে পরীক্ষার খাতা দেখা হচ্ছে,
0: যেহেতু আপনি শিক্ষক,
1: হ্যাঁ, তাই স্কুলে তো পরীক্ষা মানে জিওগ্রাফির খাতা দেখা, প্লাস আমাদের তো সব ক্লাসেই নিতে হতো, তখন 7টা পিরিয়ড নিতে হতো, সবই নিতে হতো, খুব টাফ ছিল। এইভাবে তখন সুইমিং করে গেলাম, অনেক কষ্টে গেলাম, তারপরে টাকা পয়সা তো লাগতো, তারপরে নিজের টাকাতেই গেলাম। কিন্তু তারপরে ওর্তী ক্ষেত্রে যখন আমি গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম মানে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত রাজ্য এসছে, তা আমার তো হাত পা কাঁপতে শুরু করছে। এরকম তো কম্পিটিশনে মানে কোনোদিন করিনি, আর এত ক্যান্ডিডেটের সাথে করিনি। তাই যাগিয়ে আমাদের মধ্যে তো ছজন ছিলাম আমরা মানে ফাইনালে, তা করে আমি হাই জাম্পে এবারে ন্যাশনালে ফার্স্ট হলাম। ফার্স্ট হয়ে তো আমি একদম মানে কি বলবো, আমার মানে স্বপ্ন মানে কি বলে বোঝাতে পারবো না, মানে একবারই আমার স্বপ্নটা সফল হলো, আমি নাকি এশিয়ান গেমসে চান্স পেয়ে গেলাম।
0: আচ্ছা, মানে জাতীয় স্তরে খেলার পর আপনি আবার
1: একদম এটা মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়াতে একদম এশিয়ান গেমসে চান্স পেলাম।
0: বেশ, তাহলে এই অভিজ্ঞতাটাও আপনার খুব ভালো,
1: ভীষণ ভালো,
0: পরিশ্রম ছিল কিন্তু তার ফলটাও আপনি ভালো পেয়েছেন, তাই তো?
1: কি বলবো, মানে মারাত্মকভাবে ফল পেয়েছি।
0: বেশ,
1: তা আমি যখন ন্যাশনালে ফার্স্ট হলাম, শুধু হাই জাম্পে এটা সিলেকশন হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। তার ফলে হাই জাম্পে সিলেকশন হওয়ার পরে এশিয়ান গেমস যখন চায়না, তাইওয়ান, তাইপেতে পেলাম, তখন আমার খুব টাফ কম্পিটিশন ছিল, প্লাস এশিয়ান গেমসে 17টা কান্ট্রি ছিল এবং ওখানে যাওয়ার জন্য 3 লাখ টাকা লেগেছিল। তখন আমি সদ্য অত বছর ধরে চাকরি করিনি যে এতগুলো টাকা দিয়ে যাব কি করি বুঝতে পারছি না। তখন শিলিগুড়ি গার্লস স্কুলে আমি পড়েছি, যে আমার হাসিদি, বীণাদি, তারপরে গীতাদি এবং আমার যে কলেজের যে ম্যাডাম স্যাররা ছিলেন, বিজনবাবু স্যার, স্বপনবাবু স্যার, তারপরে আমার ইউনিভার্সিটি যে পিকিসি স্যার, সুবীরবাবু স্যার, আমাকে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে বললো, সোমা তোমাকে যেতে হবে, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের ছাত্রী, আমরা যেভাবে যতটা পারি তোমাকে একটু সাহায্য করবে। ওরে তারপরে স্যাররা যে যা পেরেছে, 1,000, 2,000, কেউ 500, টিচাররা মিলে মোটামুটি দিয়েছে যা, তারপরে আমার কুলোতে পারিনি, তারপরে বাড়ির লোকেরা দিয়েছে 50, কেউ দিয়েছে, কেউ 1,00,000 দিয়েছে করে, তারপরে শেষ মুহূর্তে আর পারিনি। তখন আমার একটা সোনার চেন ছিল, সেই সোনার চেনটা বিক্রি করে আমি প্রথম এশিয়ান গেমসে গেলাম 17টা কান্ট্রির মধ্যে। তারপরে ওঠানে মানে অভিজ্ঞতা বলতে মানে সাংঘাতিক অভিজ্ঞতা, 17 কান্ট্রির সাথে খেলা মানে বোঝা যাচ্ছে। সেখানে আমার কোনো সিনথেটিক ট্র্যাক নেই, কম্পিউটারের সাথে আমি খেলিনি, তারপরে আমার স্পিড বাড়ানোর টাইমিং কোনো ব্যাপার ছিল না, কোনো কোচ আমার সামনে ছিল না, মানে আমি খুব টাফ অবস্থায় গেছিলাম। তারপরে 17 কান্ট্রির মধ্যে আমি সেখানে 6th পজিশন পেয়ে আবার একবারে ওয়ার্ল্ড মিটে পেয়েছি।
0: বাহ, খুব ভালো। ওয়ার্ল্ড মিটের কথাও একটু শুনি।
1: ওয়ার্ল্ড মিটে ওটা পেলাম ফার্স্টে 13-তে, 12-র পরে পরপর করে হয়ে গেল। 13-তে ব্রাজিলে পর্তুগালে পেলাম, যেটা আমার ব্রাজিলে পেলে ছিল আমার ভীষণ প্রিয়। একদিকে পিটি উষা ছিল অ্যাথলেটিক্সে, একদিকে পেলে ছিল আমার খুব প্রিয়। মানে তখন তো আর ক্রিকেট অত খেলা হতো না, ফুটবলটাই সারাদিন টিভিতে রেডিওতে শুনতাম, তা পেলের জগতে যাব এটা তো ভাবতেই পারিনি। তখন আমরা 4 জনই চান্স পেলাম ইন্ডিয়ার মধ্যে, আমরা 2 মহিলা পেলাম আর 1 দাদা ছিলেন অরুণ কুমার সিং। কারণ একটা মহিলা পক্ষে একা যাওয়া কিন্তু চাটেনের কথা না, এশিয়ান গেমসে বলুন আর ওয়ার্ল্ড মিটে বলুন। তা অরুণ কুমার সিং উনি কলকাতায় থাকেন, উনি পাঞ্জাবের, কিন্তু উনি আমাদের ভীষণভাবে হেল্প করেছিলেন আমাদের যারা গেছিলাম এশিয়ান গেমসে। ওরা গেছিল কিন্তু পরে ওয়ার্ল্ড মিটে ওরা দুজনে চান্স পায়নি, বিবিদি আর রুবিদি। আমরা 4 জনে প্রথম এশিয়ান গেমসে গেছিলাম, ওরা চান্স পেয়ে, আমি আর অরুণ কুমার সিং আমরা দুজনে, আমি হাই জাম্পে আর উনি হার্ডেলে পেলেন, আমরা দুজনে। তারপরে ওনার সোর্সে বাড়ির গার্জিয়ানদের পারমিশন নিয়ে গেলাম ব্রাজিলে। ওখানেও তো মানে কি বলবো, 103টা কান্ট্রি ছিল ওখানে, মানে কি বলবো, ওখানে তো 7 ফুট লম্বা প্রত্যেকে, নরে, সুইডেন, জাপান, সব সবাই তো মানে প্রচুর পরিমাণে লম্বা। আমি তো মানে ইন্ডিয়ান বলে আমি ভীষণ স্ট্যান্ডার্ড আমাদের হাই তো না, ফলে আমি তো হাই জাম্পের মধ্যে দিতে গেছি। তারপরে যাগিয়ে আমি কঠোর পরিশ্রম করেছি, করার পরে আমি 10th পজিশন পেয়েছি এই ওয়ার্ল্ড মিটে করে, আমার এই প্রথম যাত্রাটা শেষ হয়েছে। পেয়ে যাওয়ার পরে ফের আমি আর খেলাটা বন্ধ করিনি, এই স্টেট মিট, হ্যাঁ, স্কুলে খেলতাম প্লাস এই খেলাটা খেলতাম, খেলতে খেলতে এখনও 2012 থেকে খেলতে শুরু করেছি, তারপরে এখনও খেলে যাচ্ছি।
0: বেশ, আপনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে 3টি পদক জয় করেছেন, এই জার্নির কথা শুনবো আপনার কাছ থেকে।
1: সাউথ কোরিয়া যে আমি এশিয়ান গেমসে যে চান্স পেয়েছি, ওটা আমাদের কিছুটা মানে প্রসিডিউরে যেতে হয়, যেমন স্টেট মিট করতে হয়, করার পরে এশিয়ান গেমস করতে হয়, তারপরে আমাদের ওয়ার্ল্ড মিট করতে হয়, সিলেকশন করে করে আমাদের নিতে হয়। যেহেতু আমি ন্যাশনালে ফার্স্ট হয়েছিলাম, তার ফলে আমি সাউথ কোরিয়া সিওলে 1st, 2nd, 3rd হয়েছিলাম 100 মিটার লং জাম্প আর আপনার হাই জাম্পে। তা ও ওটাতে আমি মোটামুটি হাই জাম্প, 100 মিটার আর লং জাম্পে তিনটেতেই সাউথ কোরিয়া গেছিলাম সিওলে, যেটা আমার ছোটোবেলার থেকে পিটি ঊষা ছিল আমার এম, মানে পিটি ঊষা যেখানে গেছে আমি সেখানে করব, সেটা কীভাবে করব না করব আমার কোনো কিন্তু জানা ছিল না, কিন্তু আমার একটা এম ছিল। তার ফলে সাউথ কোরিয়া সিওলে আমি ইন্ডিয়ার থেকে আমি একাই গেছিলাম, তা আর আসাম গেছিলো বা বিভিন্ন জেলা রাজ্যগুলো গেছিলো বা অন্যান্য কান্ট্রিগুলো আছে, সব কান্ট্রি গেছিলো, 17টা কান্ট্রি গেছিলো। তা ওখানে গিয়ে সাউথ কোরিয়াতে আমি 100 মিটার আর লং জাম্পটা পরের দিনই হলো, মানে যাওয়ার পরের দিনই হলো, সেদিনকে ছিল খুব গরম, তা হোটেল থেকে আমাদের সেই স্টেডিয়ামটা ছিল অনেকটা দূর, তা যাক গিয়ে আমি খেলার সময় আমার কিন্তু এমটি স্টমাকটা বেশি থাকে, আমি গ্লুকোজ বা কিছু খেয়ে নিই, হেভি খাবার তো খাই না বেশিরভাগ, আর খেলার মাঠে যখন যাই তখন আমার এমটি স্টমাকই থাকে, আমি খাবার খেয়ে খেলতে পারি না। তার ফলে আমি 100 মিটার আর লং জাম্প দেওয়ার পরে যখন খিদে পেয়েছে বলে খেলাম, তো কোরিয়ান খাবার তো একটু অন্য টাইপের, সমস্ত সিয়ের ওপরেই খাবার, তার ফলে আমাদের ইন্ডিয়ান খাবারের সাথে তো মিলছে না, তা কিছুটা ওই অভক্তি ভয়ে খেয়েছিলাম। এবং তার ফলে আমি প্রথম যখন রিসেপশনে এলাম হোটেলে, এসেই আমি একদম পুরো সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম, তাই এমতো অবস্থায় আমি সেন্সলেস হয়ে পড়ে যাওয়াতে আমার কোনো জ্ঞানই ছিল না, এবং ডিহাইড্রেশন হয়ে গেছিলো প্লাস আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো কিছু না খাই, তখনই সাথে সাথে ওরা 5 মিনিটের মধ্যে আমাদেরকে একদম পুরো নার্সিংহোমে ভর্তি করতে হলো। আমি 4.5 ঘন্টা সেখানে নার্সিংহোমে ছিলাম সাউথ কোরিয়াতে। থাকার পর পরের দিন আমার হাই জাম্প ছিল মেন যেটা ইভেন্ট আমার, কিন্তু আমাকে স্যারা বলে সোমা দুটোতেই তুমি সেকেন্ড হয়ে গেছো, তুমি ওয়ার্ল্ড মিটে চান্স পেয়ে গেছো, তোমার করতে হবে না। আমি তো কিছু মানে বলছি হোটেলে কেউ থাকবে না, আমি একা থাকবো, আমি না ঠিক আছে আমি আপনাদের সাথে যাবো, আমি খেলবো না, কিন্তু আমার কিন্তু খেলার উদ্যোগটা ছিলই, আমার মানুষের ইচ্ছে ছিল। হ্যাঁ, তারপরে আমি কি করেছি, আমি ব্যাগের মধ্যে কিন্তু আমার শুট বুটটা নিয়ে নিয়েছিলাম, করার পরে আমার কিন্তু ইংলিশের অনেকগুলোই দিয়েছিল, তারপরে স্যালাইনও দিয়েছিল, আমি তারপরে দেখলাম আমার 4 জন কম্পিটিশন আছে, তা আমার নামটা তো আছে, আমি না টুকটুক করে প্যাভিলিয়নে ঢুকে গেলাম, প্যাভিলিয়ন ঢুকে গিয়ে আমি কিন্তু নামটা এন্ট্রি করলাম, করার পর আমি জানালাম যে আমি স্পাইক পরে দিতে পারবো না, আমি তো 65-এর মধ্যে খেলবো, তার ফলে আমাদের এই একটা পারমিশন আছে 65-70-এর মধ্যে পারমিশন আছে,
0: মানে 65 থেকে 70
1: 5 বছর অন্তর অন্তর খেলা হয়,
0: এটার মধ্যে
1: এটা গ্যাপে গ্যাপে খেলা হয়, আমাদের শুরু হয়েছে 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 65 থেকে 70, 70 থেকে 75।
0: এটাই জানতে চাচ্ছিলাম যে
1: আমি যে গ্রুপে খেলেছি ইংলিশটা বোঝে, আমি ভাষায় বললাম, আমার স্টিচটাও ছিল, তারপরে বলার পরে ওরা আমাকে পারমিশন দিলেন, তা আমাকে প্রথম স্টার্ট করতে বললেন, আমি বললাম কি আমি বেশি কোনো অবধি স্টার্ট করতাম না, কারণ 90 অবধি আমাদের পারমিশন আছে, 90 অবধি আমরা দিতে পারবো, নাহলে আমাদের তো বডিটা ওঠানো যায় না, না যেহেতু আমরা লেডিস, তার ফলে আমি 70 থেকে শুরু করলাম, তা আমি এত ভালো পিট এবং এত ভালো বারটা ছিল, তার ফলে আমি অটোমেটিক আমি 70, 75, 80, 85, 85, 90, 95 যখন 1 মিটারে যাব তখন আমি ক্রস করতে পারলাম না, কিন্তু আমি করে কিন্তু ছেড়েছি, ফলে আমার মালয়েশিয়ার একটা বন্ধু ছিল, আমরা একসাথে মালয়েশিয়া পেনাঙ্গে খেলেছিলাম যখন এশিয়ান গেমসে, চায়না খেলেছিলাম, তার 2018 রিটায়ারের পরে খেলেছিলাম, ওখানে হাই জাম্পে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম এশিয়ান গেমসে, তার ফলে চায়না ফার্স্ট হলো, মালয়েশিয়া সেকেন্ড হলো, আমি কিন্তু ডিক্লেয়ার করলো থার্ড হলাম।
0: বাহ,
1: মানে তখন আমি কি বলবো, আমি নিজেকে নিজে বুঝাচ্ছি না আমি কি করে থার্ড হয়ে গেলাম।
0: ওই ইচ্ছা শক্তি থাকলে সবই হয়,
1: একদম
0: আপনার এই যে অদম্য ইচ্ছা শক্তি সেটাই কিন্তু আপনাকে পার করে দিয়েছে এবং বিজয়ী করেছে।

0: তো আমি 100 মিটার, আর লং জাম্পটা আমাদের স্টেট মিটে হয়নি, তার ফলে কি হচ্ছে আমাদের হাই জাম্পটা হয়নি, হাই জাম্পটা না হওয়াতে আমার নামটা কেটে দিয়েছিল। তবে ওখানে বললাম যে আমি ইন্টারন্যাশনাল, আমি হাই জাম্পের প্লেয়ার, আমাকে নামটা কেটে দেওয়াতে আমি কি করি, তখন আমাকে দুর্গাপুরে 200 মিটার দিতে দিল। আমি 200 মিটার তো আমার মেন ইভেন্ট না, আমাকে এখন তখন 100 মিটার, 200 মিটার আর লং জাম্প দিতে দিলেন। তার ফলে আমি 200 মিটার ফার্স্ট, আমি ওখানে স্টেট মিটে দুর্গাপুরে সেকেন্ড হলাম, হয়ে আমি ওখানে চান্স পেয়ে গেলাম পুনেতে ন্যাশনালে। তারপরে আমার তো হাই জাম্প ছিল না, তারপরে হাই জাম্পে আমি বললাম, তখন ওরা নাম নিয়ে নিল। তারপরে পুনেতে হাই জাম্পে সেকেন্ড হলাম, আর 100 মিটারে আমি ফার্স্ট হলাম, আমার রেকর্ড হলো 100 মিটারে। আমি তখন 12.42 দিলাম, সেকেন্ডে আমি ফার্স্ট হলাম। কিন্তু যখন আমি দৌড়েছি তখন আমাকে সকলে বলছে তুমি তো ফার্স্ট হয়েছো, আমরা ভিডিওতে দেখছি, কিন্তু তোমাকে সেকেন্ড কেন করলো। পরবর্তী ক্ষেত্রে যখন আমার সার্টিফিকেটটা এলো তখন কিন্তু আমার ফার্স্টই এসছে। এবারে আমার নিজের মধ্যে খুব কষ্ট হচ্ছিল যে আমি কেন সেকেন্ড হয়েছি বলেছে আর পরে হয়েছে, তবে সার্টিফিকেটটা দেখেছি আমার ফার্স্টই এসছে।
1: আচ্ছা, তাহলে ওরা হয়তো আবার রিভিউ
0: করেছে,
1: কর্তৃপক্ষ রিভিউ করে যেটা করেছে সেটাই আপনাকে দিয়েছে। খুব ভালো লাগছে আপনার গল্প শুনতে। এবারে আপনার কাছে জানতে চাইবো যে এবছর প্রথম আপনি রিলে রেসে অংশগ্রহণ করেছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা এবং অনুভূতি?
0: রিলে রেসলা শিলিগুড়ি গার্লস স্কুল থেকে কিন্তু আমাদের রানী ভবানী, রানী রাসমণি, সারদামণি, এই চারটে আমাদের একটা গ্রুপ ছিল। হ্যাঁ, স্কুলে আমি কিন্তু আমাদের লাল, যেটা রানী ভবানী, আমি কিন্তু একদম পুরো চ্যাম্পিয়ন, চারটে গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন ছিল। এবং অমিয়া সেনগুপ্ত আমাদের একদম পুরো, সেদিনকে আমাদের ছুটি দিত, যেদিনকে আমরা ভালো ইন্টার স্কুল বা ইন্টারের সাথে যখন খেলে আসতাম। তার রিলেটা আমরা স্কুল থেকে খেলতাম, কিন্তু কলেজেও খেলেছি, কিন্তু ইউনিভার্সিটিতে রিলে ঠেলেগুলো অত হতো না। আমি অনেক বছর পরে রিলেটা দিলাম, তা এবারে ওয়েস্ট বেঙ্গল আমাদের মানে খুব ভালো টানটা নিয়েছিল, তা তার ফলে আমাদের বাঁকুড়া, বীরভূম এবং আসাম, ত্রিপুরা, প্রচুর মানে মেঘালয় সবই ছিল। তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেয়েরা এবার কম ছিল, হ্যাঁ, পুনেতে, তার ফলে আমাকে রিলেতে নামটা ঢোকাতে বাধ্য তা করাতে আমি রিলেতে প্রথম মানে আমাদের চারটে মেডেল নিয়ে আসলাম। আমি তিনটে মেডেল নিয়ে আসি।
1: একটু আপনাকে থামাচ্ছি যে আপনি রিলে দিতে চাইছিলেন না, কিন্তু সেখানে কম্পিটিটর কম পড়ে যাওয়াতে, প্রতিযোগী প্রতিযোগিনী কম পড়াতে, তখন আপনাকে রিলেতে,
0: আমাদের মেন ইভেন্ট তিনটেই খেলতে হয় কিন্তু রিলেতে আমাদের আছে, কিন্তু আমি রিলেতে কোনোদিন করিনি।
1: আচ্ছা আচ্ছা, এবছরই প্রথম করলেন। হ্যাঁ, বেশ, বলুন।
0: আচ্ছা, রিলেতে আমি তো এতদিন খেলিনি, কিন্তু রিলে খেলে আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা থার্ড হলাম। থার্ড হয়ে আমাদের মেডেল এবং সার্টিফিকেট দিল, তাতে তো আমি সত্যি কথা গর্বিত যে রিলেতে প্রথমবার দিয়েই প্রথমেই হয়ে গেলাম।
1: হ্যাঁ, প্রথমবার দিয়েই যখন বিজয়ী হলেন তখন আপনার আরেকটু আনন্দটা বেশি হলো, তাই তো? বেশ, একটু অন্য ধরনের খেলা।
0: একদম একদম।
1: হ্যাঁ, ছোটবেলার স্মৃতি আবার আপনার ফিরে পেলো। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে আপনার নাম উঠেছে, সে বিষয়ে যদি কিছু বলেন।
0: হ্যাঁ, এর মধ্যে তো আমি মানে 2027-এর জন্য প্রিপারেশান নিচ্ছি, যেটা হচ্ছে আমি এশিয়ান গেমস সাউথ কোরিয়াতে করে আসলাম, এবং যেটা ন্যাশনাল করে আমি সিলেকশন হয়েছি এবং এসেও গেছে, ওটা হচ্ছে আপনার জাপানে, হ্যাঁ, কানসাইতে হবে 2027-এ মেতে, ওটা এসে গেছে কাগজপত্র। তো এগুলোকে নিয়ে আমার লেখালেখি করে সব ফর্ম টর্ম ফিল আপ করে পাঠাচ্ছি। তা হঠাৎ করে আমাকে একজন আমার খুব হিতাকাঙ্ক্ষী এক ভদ্রলোক বললেন যে সমাধি, তুমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে একটা ফর্ম ফিল আপ করে দাও না, মানে খেলার ছলেই বললো। তা আমি অত বেশি আমি মিডিয়া টিডিয়া বা আমি এত করতে চাই না, তাহলে করো না, তুমি এত জায়গাতে করেছো, তোমার এই বয়সে করছো, করে যাও না। তা খেলার ছলে আমি ফর্মটা ফিল আপ করলাম, এইমেলে সব পাঠালাম। পাঠানোর পরে তো আমি সমস্ত ছোটোর থেকে একদম পুরোটাই আমাদের ডিটেলস দিতে হয়েছে। দেওয়ার পরে আমার ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে আমার নাম উঠেছে। হওয়ার পরে ওখান থেকে আবার বললেন যে আপনার যা ডকুমেন্টস আছে ম্যাম, আপনি এশিয়ান বুক অফ রেকর্ডসও দিতে পারেন। তারপরে ফের আবার 3-4 মাস ধরে সমস্ত কপি, এর মধ্যে আবার এদিকে ওয়ার্ল্ড মিটেরও সব ফিল আপ করে যেতে হচ্ছে। দেওয়ার পরে আমার সিলেকশন এশিয়ান বুক অফ রেকর্ডসেও এসে গেছে, এবং এসে গেছে মানে কি, বাড়িতে বাই পোস্ট এসে গেছে 3 কিলো ওয়েটের একটা এশিয়ান বুক অফ রেকর্ডসের বই, প্লাস কোটপিন, প্লাস সার্টিফিকেট, প্লাস হচ্ছে আপনার পেন, এবং অথেন্টিক এশিয়ান বুকের একটা ভীষণ ভালো একটা মেডেল এসছে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এবং এশিয়ান বুক অফ রেকর্ডসে আমার এই খেলাধুলোর সোর্সে নামটা উঠেছে।
1: আচ্ছা, আপনি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং করবেন, সেক্ষেত্রে একটা বিপুল অর্থের প্রয়োজন। আপনি কি কোনো সরকারি বা বেসরকারি সাহায্য পান, নাকি ব্যক্তিগতভাবেই ব্যয়ভার বহন করতে হয়?
0: না, এটা একটা প্রশ্ন থেকেই যায় আমার কাছে। যেহেতু আমি একটা স্কুলে চাকরি করেছি এবং স্কুলে চাকরি করতে করতেই এই খেলাটা খেলছি যেটা মাস্টার্স গেমস, এবং এই গেমসটা হচ্ছে শুধু অ্যাথলেটিক্স না, যেটা মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ

0: ইন্ডিয়া প্রথম খেলেছি, তারপরে মাস্টার্স গেমস অফ ইন্ডিয়া যেটা খেলছি এখন, ওয়ার্ল্ড মিটটা বা এশিয়ান মিটটা, এটা খেলার ফলে আমি তখন তো স্কুলে চাকরি করি, ফার্স্ট টাইমটা স্কুলে তখন বেতনটা অত বেশি জোগাড় হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি নিজের টাকাতেই গেছি বিশেষ করে, এবং এখনও যাচ্ছি, আর বাড়ির কিছু হেল্প পাচ্ছি, হ্যাঁ, আর কিছু বন্ধু বান্ধব দিয়েছিল, হ্যাঁ, যার ফলে আমি মোটামুটি ভাবে পেয়েছি, কিন্তু আমি সাউথ কোরিয়াটা পুরোটাই নিজের খরচায় গেছি। এখন জাপানটা যেতে গেলেও প্রচুর টাকা খরচ, এখন আমি তো রিটায়ার হয়ে গেছি, 8 বছর হয়ে গেল, তার ফলে একটু চিন্তায় আছি।
1: আচ্ছা, তাহলে আপনি সরকারি কোনো সহায়তা পাননি, বেসরকারি ভাবে আপনার ব্যক্তিগত ভাবে আপনি কিছু সাহায্য পেয়েছেন এবং নিজের অর্থই আপনাকে খরচ করতে হচ্ছে?
0: একদম, তাই তো, নিজের অর্থেই আমি যাচ্ছি।
1: বেশ, সব শেষে আপনার কাছে জানতে চাইব, খেলাধুলোর ক্ষেত্রে আপনি পরবর্তী প্রজন্মকে খেলাধুলোয় আসবার জন্য কিভাবে উৎসাহিত করবেন?
0: আমি এখন নতুন প্রজন্মদের বলবো যে আমাদের যে এখন পলিউশনের যুগ চলছে বা মোবাইলের যুগ চলছে, সেটার থেকে রেহাই করার জন্য কিন্তু সুস্থ শরীর, সুস্থ চেতনা, সুস্থ মনোবল এবং মানসিক জোরটা রাখতে হবে, এবং মাঠে কিন্তু সকলকেই যেতে হবে, সেই ছোট থেকে বড় থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই যেতে হবে। যেহেতু আমাদের পলিউশন আছে বা খাদ্য খাবারে ভেজাল আছে, তার ফলে আমাদের শারীরিক গঠনটা যে আগেকার সময় যে শুদ্ধ বায়ু পেতাম বা সব কিছু পেতাম, সেটা এখন কিন্তু পাওয়া যায় না। তাই জন্য ছোটো ছোটো বাচ্চাদের এখন দেখি মায়োপিয়াও হচ্ছে, চোখের অসুখে ভীষণভাবে ভুগছে, বিশেষ করে শহরের ছেলেমেয়েরা বেশি চোখের অসুখে ভোগে, গ্রামের ছেলেমেয়েরা ভোগে না, কারণ গ্রামে যেহেতু সবুজটা বেশি আর শহরে তো সবুজ কম, তার ফলে গাছপালাও কেটে ফেলা হচ্ছে, ফলে এখন মনে হয় যে আমাদের মা বাবাকেও সচেতন থাকতে হবে এবং মা বাবাকেও দেখতে হবে যে ছেলেমেয়েরা জানি শিশুর বয়স থেকে জানি মাঠে একটুখানি যায়, এবং খোলা মনে থাকলে পরে মানসিক দিক দিয়ে মনটাও ভালো থাকবে, এবং যাতে ভালো মনের মানুষ হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, এবং খেলাধুলো করলে পরে কী হচ্ছে, সুস্থ শরীর থাকলে পরে সুস্থ চিন্তাভাবনা, সুস্থ স্বাস্থ্য এগুলোই হবে, এবং তার ফলে কী হচ্ছে, সুস্থ চেতনার মানুষের সাথেও মিশতে পারবে। এবং একটা কথা বলি যে খোলা মাঠে থাকলে পরে প্রত্যেকেই সুস্থ চেতনা আসে, সুস্থ ভাবনা আসে, সুস্থ মনও হয়।
1: তাহলে যাতে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তারা মাঠের সাথে যোগাযোগ রাখে, তারা যেন মাঠে যায় এবং সেখানে নিয়মিত তাদের খেলাধুলো করে, মনের আনন্দেও করতে পারে, বা নিজেদের যদি নির্দিষ্ট কোনো চর্চা থাকে তাহলে সেই নির্দিষ্ট খেলাও খেলতে পারে। বেশ, কথায় কথায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ সমাধি, আমাদের মহিলা মজলিসের স্টুডিওতে এসে আপনার নিজস্ব বিজয়ের কথা এবং আপনার অনুভূতির কথা এবং খেলাধুলোর কথা আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলেন। আমার বিশ্বাস আপনার এই খেলার জগতের নানান ওঠাপড়ার গল্প, জীবনের গল্প শ্রোতা বন্ধুদের মনে অনুপ্রেরণা যোগাবে এবং বর্তমান প্রজন্ম আপনাকে দেখে খেলাধুলো তো বটেই জীবনের অনেক ক্ষেত্রে অদম্য সাহসে ভর করে এগিয়ে যাবে। সমাধি, আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
2: শেষ হলো মহিলা মজলিস, উপস্থাপনায় কৃষ্ণা কর্দে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই 4 দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of 4 strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল

করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ ও বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নদিয়ার কল্যাণীতে

0: আজ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আবুল কালাম আজাদ অডিটোরিয়ামে সংলগ্ন মাঠে এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা ছাড়াও তিন জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক আছেন। এরা ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নদিয়া থেকে আমাদের জেলা প্রতিনিধি অনুপম মোদকের একটি প্রতিবেদন।
1: নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে আজ এক ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার তিন বিধায়ক ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে হুগলি ও নদিয়া জেলার কোনো বিরোধী দলের বিধায়কদের এদিন সভায় আসতে দেখা যায়নি। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী স্বাগত জানান। এদিকে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। অতীতে যেখানে বিরোধীদের ডাকা হতো না, এ নিয়ে বারবার বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আনা হতো, সেখানে এবারের প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের উপস্থিতি এক নতুন বার্তা দিচ্ছে। তবে বৈঠকে 100 দিনের কাজ ও অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তা শোনার অপেক্ষায় রয়েছেন গোটা নদিয়াবাসী।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে তাঁদের সমস্যার কথা জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। 2017 সালের রাজ্য গ্রুপ ডি ওয়েটিং মঞ্চ, 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী মঞ্চ এবং পশ্চিমবঙ্গ NSOF শিক্ষক পরিবার সংগঠনের সদস্যরা। সংগঠনগুলির ঐক্যমঞ্চের আহ্বায়ক আশিস খামরুই জানান, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি ও বঞ্চনার জন্য 1351 দিন ধর্ণা কর্মসূচির পর নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুযোগ পাওয়া গেল। তাদের সমস্যা দ্রুত সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। ঐতিহ্যশালী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে। এইমসের ধাঁচে এই হাসপাতাল গড়ে তুলতে তারা আগ্রহী বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেছেন, এই হাসপাতালটি গড়ে উঠলে এলাকার মানুষ উপকৃত হবেন। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন। গতকাল নিউ টাউনে ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালকও সামান্য আহত হন। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত বর্মন। এরপরই পুলিশ রাজগঞ্জের প্রাক্তন বিডিওকে মোটর ভেহিকেলস অ্যাক্টে আটক করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত বছরের 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসাত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22 ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণুইয়ার বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিভাবকরা শিক্ষকদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনে পথ অবরোধ করেন। আগেই জানানো হয়েছে, ওই পড়ুয়া স্কুলে বারংবার শরীর খারাপের কথা বলা সত্ত্বেও তাকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তার মৃত্যু হয়। এদিকে গতকালই যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় ওই পড়ুয়ার বাড়িতে যান। তিনি মৃত পড়ুয়ার পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন। নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রটির পরিবার। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। আজ হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, গত 2রা মে মামলাকারীকে বিচারপতি কৃষ্ণারাও বিদেশে যাওয়ার অনুমতি দিলেও সম্প্রতি হাইকোর্টের অন্য এক বিচারপতি আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই পরিস্থিতিতে কি করণীয় তা জানতে চেয়ে আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন। নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়।

0: এই দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সংশোধনাগারে নজরুলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজদ্রোহের মামলায় ব্রিটিশ সরকার তাকে ওই জেলে বন্দি রেখেছিল। তার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের একটি প্রতিবেদন।
1: ইংরেজি 1922, ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16 জানুয়ারি এক বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21 মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম পাঠিয়ে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জাতীয় নেতৃত্বের প্রতি তার আহ্বান ছিল, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি আস্বাদ দৈন্যতা ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। একটি প্রতিবেদন।
2: ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রাও। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছেন। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পে সোমা রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পে সোমা রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সমাচার এবং নেপালি অনুষ্ঠান।

শেষ হলো গান পরম্পরায় অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে শুনলেন খেয়াল, রাগ মুলতানি, শিল্পে পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলকরে শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও আধুনিক চিন্তার অগ্রদূত রাজা রামমোহন রায়, তিনি আজও আমাদের ভাবনা ও চেতনার এক গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জন্মদিবসকে স্মরণে রেখে আমাদের আজকের এই পর্ব তাঁকে উৎসর্গ করে, চেতনায় রামমোহন। আমাদের আজকের এই পর্বে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের প্রিয় যুববন্ধু শ্রীজ্যোতি, এবং আমার সঙ্গে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুববন্ধু অনুষ্কা। অষ্টাদশ শতকের ভারতবর্ষ ছিল নানা কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অবক্ষয়ের অন্ধকারে আচ্ছন্ন। সেই সময় রামমোহন রায় যুক্তিবাদী চিন্তা, মানবতাবাদ এবং শিক্ষার আলো নিয়ে সমাজকে নতুন পথ দেখিয়েছিলেন। নারী শিক্ষার প্রসার, সতীদাহ প্রথা বিলোপ, সংবাদপত্রের স্বাধীনতা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান আজও ইতিহাসে উজ্জ্বল। তিনি বিশ্বাস করতেন, সমাজের উন্নতি সম্ভব কেবল মুক্ত চিন্তা ও শিক্ষার মাধ্যমে। রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী চিন্তাবিদ। ধর্মকে তিনি মানবতার দৃষ্টিতে দেখেছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে তিনি মানুষের মধ্যে ঐক্য ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আজকের তরুণ সমাজের কাছেও তাঁর আদর্শ সত্যি প্রাসঙ্গিক। যখন সমাজে বিভাজন, কুসংস্কার কিংবা অসহিষ্ণুতার ঘটনা দেখা যায়, তখন রামমোহন রায়ের উদার ও যুক্তি নির্ভর চিন্তাধারা আমাদের নতুন করে ভাবতে শেখায়। বর্তমান সময়ে নারী স্বাধীনতা, শিক্ষার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কিংবা সামাজিক সমতার যে কথা আমরা বলি, সবসময় বলে চলেছি, তার ভিত অনেকটাই গড়ে দিয়েছিলেন রাজা রামমোহন রায়। তাই তিনি শুধু ইতিহাসের একটি নাম নন, বরং এক জীবন্ত চেতনা।
1: জামকাটে ফিরে দেখা 1830-এর 7ই নভেম্বর, কানপুরের এক ধনাঢ্য বণিকের মৃত্যুতে তার স্ত্রী সহমৃতা হচ্ছেন। যে ঘটনার বর্ণনা পাওয়া যায় ওয়ান্ডারিং অফ আ পিলগ্রিম ইন সার্চ অফ পিকচার্স কিউ ডিউরিং 4 and 20 years ইন দ্য ইস্ট উইথ রেভিলেশনস অফ লাইফ ইন দ্য জেনানা বইয়ে। বল প্রয়োগপূর্বক সতীদাহের মর্মন্তুদ সত্যতাকে বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করেছেন এক ইউরোপিয়ান, তার নাম ফ্যানি পার্কস। ধন সম্পত্তির অধিকার বজায় রাখতে আধুনিক যুগে প্রাতিষ্ঠানিক ধর্ম বরাবর নিজের ব্যবহারিক প্রয়োগকে আড়াল হিসেবে ব্যবহার করে এসেছে। এক্ষেত্রেও শাস্ত্রীয় বিধানের বর্মের আড়ালে নীতিপ্রণেতারা সতীদাহের প্রথা প্রতিপালন করে আসলে পারিবারিক সম্পত্তি কুক্ষিগত করে রাখার প্রচেষ্টাকে রক্ষা করতে চেয়েছিলেন তারা। মাদকদ্রব্য সেবন করিয়ে সত্যমৃত স্বামীর শোকে বিহবল স্ত্রীকে রাজি করিয়ে নেওয়া হতো চিতারুঢ়া হওয়ার জন্য। সহমৃতা হবার প্রাক মুহূর্তে আগুনের অসহনীয় উত্তাপের প্রাথমিক স্পর্শের সম্বিত ফিরতেই যখন তিনি প্রাণ রক্ষার্থে পলায়নে উদ্যত হতেন, তখনই দাঁত নখ সমেত বেরিয়ে আসত ধর্মের ও শাস্ত্রের বলপ্রয়োগ। নির্মম সেই বলপ্রয়োগে পুনরায় চিতায় নিক্ষিপ্তা হতেন সেই নারী, এবং সিষ্ঠ সমাজ নিশ্চিত করে তবে ক্ষান্ত হতো যে সে দেহে আর প্রাণ নেই। সহমরণের ধর্ম উল্লাসে যখন হিন্দু সমাজের মাতব্বরেরা নিমজ্জিত, রামমোহন রায় একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন ঠিক তখনই এ নিষ্ঠুর প্রথা বন্ধের জন্য। একদিকে মানুষকে যুক্তি ও শাস্ত্র দিয়ে বোঝানো যে কেন সতীদাহ শাস্ত্র সিদ্ধ নয়, অপরদিকে শাসকপক্ষের কাছে দরবার করা যাতে প্রশাসনিকভাবে এ প্রথা রদ করা যায়। এমন দ্বৈত পথেই রামমোহন নিরলস চেষ্টা করে গেছেন সতীদাহ রদের।

0: রাজা রামমোহন রায় 1774 সালের 22 মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রামকান্ত রায় ছিলেন বৈষ্ণব এবং মাতা তারিণী দেবী ছিলেন শাক্ত ধর্মের অনুগামী। ছোটবেলা থেকে তিনি পড়াশোনায় অত্যন্ত আগ্রহী ছিলেন। বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃত এবং পরে ইংরেজি সহ বহু ভাষায় তিনি দক্ষতা অর্জন করেছিলেন। শৈশবে রামমোহন পাটনায় গিয়ে আরবি ও ফার্সি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। পরে কাশীতে গিয়ে সংস্কৃত ও বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন। আশ্চর্যের বিষয়, মাত্র 23 বছর বয়সে তিনি প্রায় 10টি ভাষায় দক্ষ হয়ে ওঠেন। এই জ্ঞান পিপাসী তাঁকে একদিকে পাশ্চাত্যের আধুনিক শিক্ষা, অন্যদিকে ভারতীয় দর্শনের গভীর চিন্তায় অভ্যস্ত করে তোলে। রামমোহন রায় সবচেয়ে বেশি পরিচিত সতীদাহ প্রথা বিলোপের জন্যে, যে কথা একটু আগে অনুষ্কা তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম। সে সময় বিধবাদের স্বামীর চিতায় আত্মাহুতি দিতে বাধ্য করা হতো। এই অমানবিক প্রথার বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলেন এবং 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংসের সহযোগিতায় সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ হয়। এছাড়া তিনি বাল্যবিবাহ, কন্যাপণ এবং কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন এবং একেশ্বরবাদের প্রচার করেছিলেন। উপনিষদের যুক্তি ও বেদান্ত দর্শনের আলোকে তিনি নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলেছিলেন। 1828 সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ব্রাহ্মসমাজে পরিণত হয়। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মের ভেতর সংস্কার ও যুক্তিবাদী চেতনার বিস্তার ঘটান। পাশ্চাত্য শিক্ষার প্রচারে রামমোহন ছিলেন অগ্রণী। তিনি বিশ্বাস করতেন যে আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং যুক্তিবাদী জাতিকে কুসংস্কার মুক্ত করবে। ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি বহু স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি একটি অ্যাংলো হিন্দু স্কুল গড়ে তোলেন এবং মেয়েদের শিক্ষাক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন।
1: দূরদর্শী রামমোহন বুঝেছিলেন তখনকার সমাজ ব্যবস্থায় সতীদাহ রদের সপক্ষে জনমত সংগঠন করা শুধুমাত্র শাস্ত্র অধ্যয়নের জোরে হবে না। কথোপকথন ও যুক্তিতর্কের আদলে তিনি তিনটে পুস্তিকা রচনা করলেন। প্রথম দুটি প্রকাশ পায় 1819 সালে প্রবর্তক ও নিবর্তকের প্রথম ও দ্বিতীয় সংবাদ নামে। তৃতীয় পুস্তিকাটি প্রকাশ পায় 1830 সালে। মৌমাছির চাকে ঢিল পড়ার মতোই ধর্মের মাতব্বররা এতে নড়ে চড়ে ওঠে এবং তারই সুবাদে রামমোহনকে ব্যক্তিগত কুৎসাসহ যাবতীয় ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়। তিনি একাগ্রচিত্তে এ সমস্ত পুস্তিকার ইংরেজি অনুবাদের কাজ শেষ করেন। তার সাথেই প্রশাসনের কাছে স্মারকলিপি প্রেরণের কাজটিও চালিয়ে যান। তৎকালীন ইংরেজ প্রশাসন সতীদাহ প্রথার নির্মমতা এবং নির্মম পিতৃতান্ত্রিকতা সম্বন্ধে ওয়াকিবহল থাকা সত্ত্বেও এ প্রথা নিবারণের জন্য সচেষ্ট হয়নি। এর প্রধান কারণ দেশীয় সমাজের উচ্চ শ্রেণীর মানুষের সমর্থন হারানোর আশঙ্কা। রামমোহন রায়ের প্রচেষ্টা কার্যত সমাজের সেই স্তর থেকেই উঠে আসে। তিনি যখন ওই প্রথা রদের সওয়াল করছেন তখনও প্রশাসনের উচ্চতম কক্ষ অবধি এ সওয়াল অনুরণিত ছিল। 1830 সালে রামমোহনের বিলাত যাত্রার একটি মূল উদ্দেশ্যই ছিল ইংল্যান্ডে হাউস অফ কমন্সে সতীদাহ রদের সপক্ষে যুক্তিনিষ্ঠ বক্তব্য পেশ করা। বিস্তৃত আলোচনা ব্যতিরেকেই বলা যায় যে এমন নিরলস প্রয়াস ফলদায়ী হয় তদানীন্তন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংয়ের সতীদাহ আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর আসে বিলাত যাত্রার দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণও ছিল, যেটি সংক্ষেপে বলতে গেলে তারই আরশিতে ওনার শিল্পচেতনার সংশ্লেষ দেখতে পাওয়া যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে তিনি লক্ষ্য করেছেন অপরিমিত শ্রমদান ছাড়া ভারতবর্ষের আর কিছুই করার ছিল না। আকাশচুম্বী মুনাফা ছাড়া বিলাতি কোম্পানির দ্বিতীয় কোনো উদ্দেশ্য সাধিত হচ্ছিল না। এই প্রেক্ষিতে তিনি এবং পরবর্তীতে দ্বারকানাথ ঠাকুর এই মত পোষণ করলেন যে

0: পশ্চিমী কর্মনৈপুণ্য ও প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগে এদেশের শিল্পের সঠিক প্রসার ঘটানোর কাজে একান্ত দরকার। এদেশীয় মানুষের কর্মদক্ষতা আধুনিক প্রযুক্তিজ্ঞানে সংযত হওয়া আবশ্যক। ভারত থেকে কাঁচামাল বিদেশে নিয়ে যাওয়ার বদলে এখানেই শিল্প স্থাপন করলে যে দেশীয় জনজাতির সামগ্রিক উন্নয়ন হবে তাও তিনি অনুধাবন করেছিলেন। 1832 সালের জুলাই মাস, রামমোহন রায় তখন লন্ডনে। সেখানকার এক পত্রিকায় এ বিষয়ে এক দীর্ঘ প্রবন্ধ লিখলেন। ইতিমধ্যেই চরিত্রবান ও মূলধন সম্পন্ন ইউরোপিয়ানদের ভারতে বসবাসের অনুমতির সপক্ষে সওয়াল করতে তিনি শুরু করেছেন। ওই প্রবন্ধে তিনি তার সুবিধা ও অসুবিধাগুলো জনসমক্ষে তুলে আনলেন। প্রধান যে সুবিধাগুলো ভারতে হতে পারে বলে উল্লেখ করলেন, তার মধ্যে অন্যতম দেশীয় শিল্পে উন্নততর প্রযুক্তির ব্যবহার, কুসংস্কারের অবলোপ, উন্নততর আইন ও বিচার ব্যবস্থার প্রয়োগ, বসতি গড়ে তোলা ইউরোপিয়ানদের দ্বারাই ব্রিটিশ শাসকদের অন্যায় নির্যাতনের প্রতিবাদ ইত্যাদি। এ সমস্ত উচ্চাসার মধ্যে কতটা বাস্তবসম্মত ছিল তা নিয়ে নিঃসন্দেহ হওয়া যায় না বটে, কিন্তু সে আলোচনা তৎকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটেই হওয়া উচিত, সেটাই ইতিহাসবোধ। রামমোহন রায় কতগুলি অসুবিধার প্রসঙ্গ অনুধাবন করতে পেরেছিলেন। তার প্রধান সংশয় ছিল জাতিগৌরবের কারণে ইউরোপিয়ানরা নিজেদের মহত্তর ভাবতে শুরু করলে দেশীয়দের ওপর তার বিপরীত প্রভাব পড়তে বাধ্য। এর সমাধানার্থেই চরিত্রবান ও উচ্চশিক্ষিত ইউরোপীয়দের তিনি এদেশে আসতে দিতে চেয়েছিলেন। শিক্ষার আলো যে জাতিগৌরবের এবং মহত্তর বোধজনিত ওই ভ্রান্তিকে দূর করতে পারে, ওনার সেই মূল্যায়ন আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
1: এত বছর পর পেছনে ফিরে তাকালে রামমোহন রায়ের বেশ কিছু ভাবনাই সমকালের বাস্তবতার নিরিখে প্রশ্নের জন্ম দিতে পারে। একেশ্বরবাদের প্রচার আপাতদৃষ্টিতে অসাম্প্রদায়িক হলেও তা কি সত্যি তৎকালীন সমাজের উচ্চতম অংশের একটি বর্গ ব্যতীত বাকি বিস্তীর্ণ মানুষের কাছে পৌঁছেছিল? সেই ভাষ্য কি যথার্থই সকলের জন্য সাবলীল ছিল? তাঁর শিল্পচেতনার বোধ এদেশে ইউরোপিয়ানদের আমন্ত্রণের পক্ষে থাকলেও ইউরোপিয়ানরা কি সত্যি অমন বোধ থেকে এদেশে আসতে শুরু করলেন? তীব্র ধনলিপ্সায় দেশীয় সমাজের সামগ্রিক উন্নয়নের বিষয়টি শুরু থেকেই লঘু হয়েছিল কি? রামমোহন রায় এক কথায় বিশাল মাপের মানুষ। তার অবদান সমূহের নিরপেক্ষ, আবেগগরিত ও যুক্তিনিষ্ঠ হবে এমনটাই কাম্য। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অন্যায় যে ন্যায়ের মানদণ্ডে স্বীকৃত হয় না, একাগ্রচিত্তে প্রায় একার সংগ্রামেও যে বিজয় সম্ভব, রাজা রামমোহন রায়ের জীবন সম্ভবত ইতিহাসের নিরিখে তারই অন্যতম স্মারক।

এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। কলকাতাকে চিনতে হেঁটে দেখতে শেখার কথা বলেছিলেন কবি শঙ্খ ঘোষ। সেই কথাকেই আরেকটু সম্প্রসারিত করতে শুরু করলে এটা মনে হওয়া আশ্চর্যের নয় যে এই হাঁটা কেবল আজকের শহর বা বাংলার মাটিতে নয়। হাঁটতে চাইলে সময় সরণি বেয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সময়কালে, যাকে আমরা বহু দূরে ফেলে এসেছি। এতদিন পরে সেই শহর, সেই হারানো সময়কে কার্যতই অলীক বলে মনে হয়। সেই অলীক সময়কালের এক অবিশ্বাস্য চরিত্রের বয়স 250 হয়ে গেছে অনেক দিন, যার কথা ভাবতে বসলে মনে হবে সত্যি তো রাজা ছাড়া তার নাম কি সম্পূর্ণ হয়। আজকের বাঙালি, ইতিহাস বিস্তৃত বাঙালিও তাকে একটাকে চেনে, রাজা রামমোহন রায়, যে আজও সমসাময়িক। একসময় এই বাংলায় এমন অনেক রাজা ছিলেন যারা সিংহাসনে না বসেও রাজা। রাজা নবকৃষ্ণ, রাজা সুবোধচন্দ্র, কিংবা রাজা রাজেন্দ্রলাল মল্লিক, আরও অনেকে। কিন্তু রাজার রাজ্য নিঃসন্দেহে রামমোহনই। এমন আশ্চর্য জীবন ফিরে দেখতে বসলে বিস্মিত হতেই হয়। রক্ষণশীলতা গোঁড়ামিকে পিছনে ফেলে নতুন দিনের স্পন্দন বুকে নিয়ে এগিয়ে চলার দাবি তিনি শুনতে পেয়েছিলেন। লড়াইটা কেবল কঠিন নয়, ছিল প্রায় অসম্ভব। সেই যুদ্ধে জিততে পেরেছিলেন বলেই তো তিনি অপরাজেয়। আর এই লড়াইটা শুরু হয়ে গিয়েছিল বলতে গেলে শৈশব থেকেই। মাত্র 12 বছর বয়সেই খানাকুলের রামমোহনকে কাশি পাঠিয়ে দেওয়া হয় সংস্কৃত শিখতে। ততদিনে আরবি ফার্সিতে রীতিমতো দক্ষ হয়ে উঠেছেন তিনি। ওই ভাষাতেই ইউক্লিড, অ্যারিস্টটলদের বই পর্যন্ত পড়ে ফেলেছেন। এবার শুরু হল তার সংস্কৃত পাঠ। বেদান্ত পড়তে পড়তে তিনি দেখলেন একমাত্র ব্রহ্মই অনাদি, অনন্ত। এই সময় থেকেই পৌত্তলিকতার বিরুদ্ধে তার লড়াই শুরু। এক বালকের যুক্তির সামনে পড়ে অসহায় হয়ে পড়ল কাশীর পণ্ডিত সমাজ। তাবড় তাবড় পণ্ডিতদের চ্যালেঞ্জ করে মাত্র 16 বছর বয়সেই তিনি লিখে ফেললেন হিন্দুদিগের পৌত্তলিক ধর্মপ্রণালী নামের এক বই। 1778 সালে বাংলা হরফে ছাপা বই ছিল না, এই হরফই তৈরি হয়নি তখনও। যদি থাকত তাহলে যে রামমোহনের এই বই দ্রুত ছড়িয়ে পড়ে শোরগোল ফেলে দিত সে ব্যাপারে নিশ্চিত ইতিহাসবিদরা। তবে বই ছাপার আকারে প্রকাশিত না হলেও কাশীতে সাড়া পড়তে সময় লাগেনি খুব একটা। একদিকে সাধারণ জনগণের প্রশংসা, অন্যদিকে পণ্ডিতদের রক্তচক্ষু, শেষ পর্যন্ত কাশী ত্যাগ করলেন রামমোহন। কিন্তু বাড়ি ফিরে রামমোহন বুঝলেন জল গড়িয়ে গিয়েছে তার বাড়ির অন্দরমহলেও। এতদিন পরে সন্তানকে কাছে পেয়েও মা গ্রহণ করলেন না প্রণাম, জানিয়ে দিলেন আমার গৃহে বিধর্মীর স্থান নেই। বিদ্রোহের আঁচ এটুকুতেও আটকে থাকল না। ততদিনে সহমরণ প্রথার নিষ্ঠুর ছোবলে ভেতরে ভেতরে রক্তাক্ত হয়ে গিয়েছেন কিশোর রামমোহন। চোখের সামনে দেখছেন কিভাবে এক তরুণী বিধবার শরীর আগুনের লেলিহান শিখার ভেতরে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে। ভালো করে শাস্ত্র পড়ে রামমোহন বুঝে নিতে চাইলেন সত্যি সেখানে এমন কিছু লেখা আছে কি না। স্বাভাবিকভাবেই ছেলের এমন মতি দেখে প্রমাদ গুনলেন বাবা মা। এ যে শোধরাবার নয়, তারা দুজনেই বোঝালেন ছেলেকে। ক্রমে তা গড়িয়ে গেল উত্তপ্ত তর্কের দিকে। রামমোহন যুক্তি সহকারে বুঝিয়ে ছাড়লেন তিনি যা বলছেন তা শাস্ত্রবিরোধী নয়, বরং হিন্দু ধর্মকে নানা কুপ্রথার হাত থেকে রক্ষা করতেই তিনি চান। পরবর্তী সময়ে যে কথা তার লেখাতেও আমরা পাই, রামমোহন লিখছেন,

কখনো হিন্দু ধর্মকে আক্রমণ করি নাই। উক্ত নামে বিকৃত ধর্ম এক্ষণে প্রচলিত তাহাই আমার আক্রমণের বিষয় ছিল। কিন্তু ছেলের কাছে হার মানতে রাজি ছিলেন না বাবা রামকান্ত। শটান জানিয়ে দিলেন কোনো কূট তর্কে তাঁর রুচি নেই, এমন সন্তানের জন্ম দিয়ে তার নিজেকে পাপী বলে মনে হচ্ছে। কেবল বলাই নয়, ছেলেকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়লেন বাবা। এই বিতাড়নে যেন সাপে বরই হয়েছিল রামমোহনের। তিনি ঘুরে দেখলেন গোটা দেশ, ঠিক যেমন বিবেকানন্দ নেতাজির মতো মহাপুরুষরাও করেছিলেন। বৈচিত্র্যময় এই দেশের নানা প্রান্তে যে বিভিন্নতা, ভাষা ধর্ম সংস্কৃতির ভেতরে লুকিয়ে থাকা ঐক্যের সুর বুঝতে চেয়েছিলেন তারা। এই অন্বেষণ রামমোহনও করেছিলেন, আর তারপর সেখান থেকে সোজা চলে গেলেন দুর্গম তিব্বতে। আজকের সময় দাঁড়িয়েও যে স্থানের দুর্গমতা এতটুকু কমেনি। এক ষোলো বছরের কিশোর সেদিন কী করে যে সেখানে পৌঁছেছিলেন ভাবতে বসলে সত্যিই খেই।

ছিলেন রামমোহন। পরবর্তী সময় যিনি আত্মীয় সভা করবেন, সতীদাহ প্রথাকে চিরতরে তুলিয়ে ছাড়বেন, স্ত্রী শিক্ষা প্রসার, কুসংস্কার দূরীকরণে অক্লান্ত সংগ্রাম করে নবজাগরণের মশালকে এগিয়ে নিয়ে চলবেন, তাঁর সেই সংগ্রামের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়ে গিয়েছিল কিশোরবেলাতেই। পরবর্তী সময় পূর্ণ বয়স্ক রামমোহনের যে বর্ণনা পাওয়া যায়, সেখানে দেখা যায় তার দৈর্ঘ্য ছিল 6 ফুটেরও বেশি, যেমন লম্বা তেমনই চওড়া, কিন্তু তাঁর মানসিক দৈর্ঘ্য যেন ছাপিয়ে গিয়েছিল শারীরিক বিশালতার ব্যাপ্তিকেও। বুকের মধ্যে ধারালো ছোড়া লুকিয়ে ঘুরতেন তিনি, হাতের লাঠিতেও গোপন তরোয়াল থাকত, এমন ডাকাবুকো অ্যাটিটিউড। দিল্লির বাদশাহ তাঁর মাথায় পরিয়ে দিয়েছিলেন রাজা উপাধির শিরোপা। খোদ ইংল্যান্ডের রাজা তাঁকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশ পেরিয়ে বিদেশেও নিজের রাজ্যপাঠ যেন ছড়িয়ে দিয়েছিলেন তিনি। সনত মিত্রের বিখ্যাত বই ভারত পথিক রামমোহনে লেখা রয়েছে, রামমোহনের আবির্ভাব শুধু সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারক হিসেবে নয়, তিনি এসেছিলেন মুমূর্ষ জাতির শিয়রে পিতামাতা রূপে। এই উচ্চারণ যথার্থ ও অমুক, এমন অভিভাবককে আমাদের আজও প্রয়োজন। সমাজের সমস্ত গোঁড়ামি ও রক্তচক্ষুর বিরুদ্ধে রুখে চলার যে মন্ত্র তিনি রেখে গিয়েছেন, তা শতকের পর শতক পেরিয়েও সমসাময়িক। 250রও বেশি বছরে পা দিয়েও তিনি ইতিহাসের পাতার কোনো অধ্যায় মাত্র নন, এই সময়ের এক উজ্জ্বল মুখ। আসলে এমন মানুষদের তো কালখণ্ডের নিক্তিতে বেঁধে রাখা যায় না, তাঁরা সমসময়কে ছাপিয়ে নিজের আয়ুষ্কালকে পেরিয়ে গিয়ে হয়ে উঠতে থাকেন চিরনতুন, হয়ে ওঠেন চিরকালীন। আমাদের আজকের চেতনায় রামমোহন পর্ব এখানেই শেষ হচ্ছে যুববন্ধুরা। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, শ্রীজ্যোতি এবং অনুষ্কা। আমাদের আজকের এই পর্বটি এই পর্যন্তই। শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।

শেষ হল যুব অনুষ্ঠান। উপস্থাপনায় অনুষ্কা দে এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে গ্রামে গঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। মাটি, গাছ, সবুজ, এ যেন মানুষের অস্তিত্বের এক অন্তর্গত অনুষঙ্গ। অথচ আজকের ব্যস্ত শহুরে জীবনে সেই মাটির স্পর্শ অনেকটাই দূরে সরে গেছে। কিন্তু ইচ্ছা থাকলে অল্প জায়গাতেও গড়ে তোলা যায় এক টুকরো সবুজ পৃথিবী। বারান্দায়, ছাদে, জানালার ধারে কিংবা ঘরের ভেতরেই, এই কংক্রিটের শহরে আমরা কৃষিকে কিভাবে কাজে লাগাব সে বিষয় নিয়েই আজকের আলোচনা, কংক্রিটের শহরে কৃষি। আলোচনায় অংশ নিয়েছেন দেবাশিস ঘোষ, ইনি সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শিলিগুড়ি মহকুমা। নমস্কার দেবাশিসবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আজকের আলোচনার বিষয় কংক্রিটের শহরে কৃষি। কৃষি মানে তো আমরা জানি মাটির মাধ্যম ছাড়া আমরা কৃষি ভাবতেই পারি না, তো সেক্ষেত্রে এই কংক্রিটের শহরে কৃষি কিভাবে সম্ভব সেটা যদি একটু আপনি বলেন।
1: বর্তমানে সারা পৃথিবীতে আধুনিকীকরণের জন্য সমস্ত জায়গায় আস্তে আস্তে কিন্তু একটা শহরায়ন চলছে। তার মানে এটাই যে মানুষের যত উন্নয়ন হচ্ছে, মানুষ তত বেশি রাস্তাঘাট বলুন, আমাদের সমস্ত জায়গায় বাড়িঘর বলুন, কলকারখানার দিক দিয়ে বলুন, আস্তে আস্তে কিন্তু সেগুলো কভার আপ হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আগে ধরুন শহরে অঞ্চলে তিন কাটা বা চার কাটার যে বাড়িগুলো ছিল, দেখবেন লক্ষ্য করে সেই সময় কিন্তু বাড়ির সামনে একটা করে বাগান থাকতো বা পেছনের দিকে কিচেনের পেছনে একটা জায়গা থাকতো, যেখানে একটা কনসেপ্ট গড়ে ছিল কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনের মূল বিষয় ছিল যে কিচেনের পাশের জায়গাটা, যেখানে একটু আমাদের বাড়ির মায়েরা বা ঠাকুমা দিদিমারা তারা কি করতেন যে একটুখানে যায় অল্প একটু রসুন, অল্প একটু আদা, অল্প একটু পেঁয়াজ, এগুলো লাগালেন এবং নিজের মতো করেই প্ল্যানিং করে নিতেন। একটা করে লাইন করে করে করে মাঝখানে জল যাওয়ার নিকাশি ব্যবস্থা, বৃষ্টি হলে জলটা যাতে নেমে যায়, এমনভাবেই করতেন কিচেন গার্ডেনগুলো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আধুনিকীকরণের জন্য এবং আমাদের বিজ্ঞানের অগ্রগতির জন্য বলা যেতে পারে যে এখন কিন্তু অনেক ব্যস্ততম জীবন আমাদের, এবং সেই ব্যস্ততম জীবনের উন্নয়নের ফলে মানুষের কি হয়েছে, মানুষের সেই জয়েন্ট ফ্যামিলিগুলো এখন অনেক নেই। এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি ফ্ল্যাট কালচারে চলে যাচ্ছে, বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং সেখানে শিল্প হচ্ছে, বিভিন্ন রকমের কাজের জায়গা বাড়ছে। এখন হয়তো আগে দেখা যেত যে বাড়িতে ইনকাম আর্নিং হয়তো একজন বা দুজন ছিলেন, এখন কিন্তু প্রত্যেকেই ইনকাম করছেন, যেহেতু তার রাস্তাগুলো অনেক খুলে গেছে। সেই জন্য আমরা যদি বলি যে এটা আমাদের জিডিপি যেমন বৃদ্ধি পায়, ঠিক তার পাশাপাশি কিন্তু কৃষিকেও বাঁচিয়ে রাখতে হবে, কারণ কৃষি ছাড়া তো আমরা পৃথিবীতে বাঁচবো না। সুতরাং কৃষি যদি না ঠিকমতোভাবে এগোয় তাহলে কিন্তু আমাদের পেটের যোগানটা তো হবে না। সেই জন্য আগামী দিনের জন্য একটা বড়সড় চিন্তাভাবনা কৃষি বিজ্ঞানীরা করছেন, সেটা হচ্ছে যে কনভার্জেন্স, মানে এক কথায় বলা যায় যে কৃষি জমি হয়তো অল্প আছে, তার সাথে সাথে কিছু জায়গাতে, যেমন ধরুন এই কংক্রিটের যে বাড়ি বা ধরুন যে হোটেলের উপরে বড় জায়গা বা অ্যাপার্টমেন্টের যে জায়গাগুলো রয়েছে, সেই ছাদগুলোকে ব্যবহার করা, সেই ছাদগুলোর মধ্যে কি করা যেতে পারে, বিভিন্ন রকমের চাষবাস, এটা একটা বড় বিষয়। যে কংক্রিটের উপর তাহলে একটা ছাদের উপরে একটা কৃষিকাজ হতে পারে, ছাদ বাগান, এটা একটা কনসেপ্ট। এছাড়া যেগুলো রয়েছে ধরুন যে হাইড্রোপনিক্স, অ্যারোপনিক্স, অ্যারোপনিক্স মানে কি, যে একটা পাইপের মতো থাকবে, যে সেটা একটা এই ভাঁজ করার মতো, সেখানে ওই মাটির পরিবর্তে একটা সাবস্টেট থাকবে, মানে মাটির পরিবর্তে কোকোপিট। সুতরাং ছাদ বাগানের মতোই আরও অন্যান্য বিষয়গুলো যদি বলা যায়, হাইড্রোপনিক্স, অ্যারোপনিক্স সবগুলোই রয়েছে।
0: আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই মাধ্যম দিয়ে মাটির পরিবর্তে কংক্রিটের জায়গাতেও আমরা চাষবাস করতে পারি। আচ্ছা, এই যে রুফটপ ফার্মিং বা ছাদ বাগান যেটার কথা আপনি বললেন, এবং অনেকেই কিন্তু এই ছাদ বাগানে অনেক গাছ লাগাচ্ছেন এবং সেখানে খুব সুন্দর চাষ হচ্ছে, তো সেটা কিভাবে করা যেতে পারে?
1: ছাদ বাগান মূলত ছাদের উপর যে চাষবাস করা, সেটা কিন্তু আজকে থেকে নয়, বহুদিন ধরেই অনেকে করছেন, কিন্তু সেটা অনেকেই ব্যক্তিগতভাবে তারা হচ্ছে তাদের নিজের ইচ্ছেকে বা ধরুন যে তাদের শখ মেটাতে গিয়ে অনেকে করেছেন তাদের নিজের ইচ্ছে মতো। কিন্তু এটা যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে করা যায় তাহলে কিন্তু এটা একটা লাভজনক কৃষি ব্যবস্থা হতে পারে। যেমন ধরুন যে ছাদ বাগানে আগে আমরা দেখেছি যে কেউ ফুল চাষই শুধু করতেন, কিন্তু বর্তমানে যদি ঠিক সিস্টেমেটিকভাবে যদি চিন্তাভাবনা করা যায় এবং যদি সেই স্ট্রাকচারগুলো যদি করা যায় ছাদের উপরে, তাহলে কিন্তু সব রকম ফসলই করা যেতে পারে, একদম সব রকম। মানে ধরুন যে আপনি যে কোনো রকমের ফল, যেমন যে আম, কাঁঠাল, পেঁপে থেকে শুরু করে যে কোনো রকমের ফল চাষ, এবং এর পাশাপাশি যে কোনো রকমের চাষ, যেমন ধরুন যে আমাদের যদি মনে হয় যে কোনো একটু ভালো উন্নত মানের দেশি প্রযুক্তির কোনো জাতের কোনো ধান চাষ করব, বা ধরুন যে কোনো ভালো একটা এক্সোটিক ফসল, যেমন ধরুন যে ড্রাগন ফ্রুটস বা স্ট্রবেরি, এগুলো তো করি, এর পাশাপাশি ধরুন যে পেয়ারা বা মানে যেগুলো ধরুন যে মার্কেট ভালো পাওয়া যাবে, কিউইস যেমন আছে, ঠিক এই ধরনের যদি কেউ চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু মানে ছাদ বাগান কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন স্থানে। এবং যদি দেখা যায় গত কয়েক বছরে কিন্তু আপেল চাষ, মূলত এই আপেল চাষটা কিন্তু আমরা জানতাম যে পাহাড়েই হয়, সেই কাশ্মীরে হোক বা সিমলায় হোক, আমরা জানি এইসব জায়গাতেই আপেল চাষটা হয়, কিন্তু গত দু তিন বছরে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু পুরুলিয়াতেও কিন্তু আপেল চাষ হচ্ছে, এবং এটা কিন্তু অনেকেই কিন্তু ছাদ বাগানে নিয়ে এসছে, কমলা তো অনেকেই করেছেন আগে। তো এই ধরনের বিভিন্ন রকমের লেবু বা বিভিন্ন রকমের ফল চাষ, যেগুলো অনেকে শখ মেটাতে এতদিন করতো যে একটা বা দুটো গাছ লাগাতেন নিজের পরিবারের জন্য, কিন্তু এখন যেই সমস্যাটা হয়েছে যে জমি কমে যাচ্ছে, এই জমি কমে যাওয়ার জন্য অনেকেই কিন্তু চিন্তাভাবনা করছেন এটাকে বাণিজ্যকরণ কীভাবে করা যায়। মানে এক কথা যদি বলে যে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা বড় জায়গায় যাবে। যেমন ধরুন যে কোনো একটা যদি গোষ্ঠী এগিয়ে আসে যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বাণিজ্যকরণের জায়গা হবে। যাই হোক, এই যে পুরো বিষয়টা যে ছাদ বাগান, সেখানে কিন্তু ফসলগুলো আমি ধরে নিলাম সে কৃষক হতে পারেন, উনি একজন ব্যবসায়ী লোক বা চাকরিজীবী লোকও হতে পারেন, আমি চাষবাস করছেন, আমরা সকলেই কৃষির সাথে যুক্ত, তাদেরকে আমি সেই সম্বোধনেই বলি যে উনি যদি ভাবেন যে আমরা ধরুন যে কাঁঠাল চাষ করব বা আম চাষ করব, সেক্ষেত্রে ওই একটু হাইটে মানে মাটির ডেপটা একটু বেশি নিতে হবে। আবার যখন যে অল্প ডেপথে, যেদিন যদি অল্প মানে বেশি ভেতরে যাবে না শিকড়গুলো, সেগুলোও কিন্তু করা যেতে পারে। মানে ওনাকে প্ল্যান করতে হবে যে কোন ফসলটা করবেন,
0: সেইভাবে টবের মাধ্যমে,
1: এটা টবে হতে পারে এবং ছাদের মধ্যে স্ট্রাকচার করে তার মধ্যে মাটি দিয়ে নিচ দিয়ে একটা শীটের মতো করে, পালিশ যাকে বলে, ওরকম রাবিং করে দিয়ে তার নিচে একটা জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে, করে দিয়ে এটা করা যাবে। এবং টপ কিন্তু এখানে বলছি না, এখানে বলছি যে ধরুন যে ছাদের যে রেলিংটা আছে তার ভেতরে একটা ডাবল রেলিং করা, মাঝখানে যে জায়গাটা আছে সেখানে মাটি নেওয়া, এবং জলটা যাতে নিচে একদম ডিরেক্ট না পড়ে সেটা যে সিপেজ লজে পাইপ দিয়ে বের করে দেওয়া, যাতে ছাদের মধ্যে কোনো টাচ হলো না, এটা উপরের দিকে একটা স্ট্রাকচার হলো, ঠিক এভাবে যদি চারিদিক দিয়ে করানো যায় তাহলে কি হবে, যেই ফসলগুলো আমরা ভাবছি যে একটু ডিপ রুটেড হবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো। যেমন কোমর হাইটের যদি পাঁচিলটা হয় তাহলে সেই হাইটেরই প্যারালালি আর একটা সমান্তরালভাবে করা হবে, সেখানে মাঝখানটায় মাটি থাকবে, নিচটাতে যাতে জলটা না পড়ে তার জন্য একটা প্রোটেকশন না হবে, এবং একটা পাইপ সিস্টেম থাকবে যেটা দিয়ে নিকাশি হয়ে যাবে, তাহলে সমস্ত ফসলগুলো ওখানে চলে আসবে।
0: এই যে আপনি বললেন যে ছাদ বাগানে বিভিন্নভাবে কিন্তু করা যাচ্ছে, তো এক্ষেত্রে কোন কোন ফসল খুব ভালো মতন চাষ করা যেতে পারে?
1: হ্যাঁ, এটা একটা বড় বিষয় যে কৃষক বা যেই করবেন এই ছাদ বাগান, তখন কিন্তু তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটো পারপাসে হতে পারে, উনি যদি নিজের শখের জন্য একটা করেন একরকম, উনি যদি

0: ডাক্তার যান আর এক রকম, উনি যদি বড় আকারে একটা কমিউনিটি অ্যাপ্রোচে করেন আর এক রকম, আমি ধরে নিলাম উনি একটা বাণিজ্যকরণ হোক কমার্শিয়ালি চিন্তাভাবনা করবেন, সেক্ষেত্রে উনি দেখে নিলেন যে ড্রাগন ফ্রুটসের হয়তো দাম আছে, সেক্ষেত্রে ড্রাগন ফ্রুটসটাকে উনি সাইড দিয়ে করবেন, যেহেতু ড্রাগন ফ্রুটসের কাটা হয় এবং এটাতে দাঁড় করানোর জন্য একটু ঝুলিয়ে দেওয়ার জন্য একটা টায়ারের মতো করে নিয়ে তাকে দাঁড় করাতে হয় যাতে অন্য কোনো গাছের সমস্যা না হয়, তার জন্য এটাকে বর্ডার হিসেবে ব্যবহার হলো। এবার তারই পাশে ধরুন যে কিছু আম, কিছু কাঁঠাল, কিছু ধরুন যেগুলো উনি চাইছেন ও যদি মার্কেটিং করতে চান সেগুলো করতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের ফল যেটার মার্কেট হবে, সেক্ষেত্রে আপেলও বললাম হতে পারে, কমলাও হতে পারে, লেবু, বিভিন্ন টাইপের লেবু হতে পারে, সেগুলো করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই বলেন এটা যে আমরা ছাদে আলু চাষ করতে পারবো কি না, কারণ আলু বলতে গেলে কিন্তু রুট ক্রপ আমরা জানি মাটির নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু বস্তা সিস্টেমে করলে খুব ভালো হয়, যেমন একটা বড় বস্তার মধ্যে মাটি দিয়ে তার মধ্যে দু তিনটা গাছ করে আলু চাষটা করা যেতে পারে। এবং যদি আলু চাষ করা যায় দেখবেন তার সাথে সাথে অনেকগুলো চাষ করা যাবে, যেমন ধর আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, ঠিক আছে, এই যে সমস্ত ফসলগুলো একটা কিন্তু কমার্শিয়াল ভ্যালু রয়েছে, এটা কিন্তু শুধু কেউ যদি ভাবে বাড়িতে ব্যবহার এরকম নয়, যদি কেউ এইভাবে প্ল্যানিং থাকে যে ধরুন যে একটা এলাকায় এরকম 50টা ছাদ আছে, কেউ কেউ যদি চিন্তাভাবনা এইভাবে করেন তাহলে কিন্তু যে কোনো ফসলই করা যেতে পারে। আর একটা বিষয়ে সঙ্গে রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে যে যদি আমরা কন্ট্রোল ক্লাইমেট দিতে পারি, কন্ট্রোল ক্লাইমেট বলতে কি, যে ধরুন যে গ্রিন হাউস বা ধরুন উপরে কোনো হচ্ছে ছাদ বা কোনো শেড হাউস এরকম যদি দিতে পারি তাহলে কি হবে যে উপরে যে ডিরেক্ট সানলাইটের এফেক্টটা পড়বে না, আবার ধরুন যে প্রচণ্ড হাওয়া হলে সেটা থেকেও প্রোটেকশন পাবে। এবং এই কন্ট্রোল যদি আমরা গ্রিন হাউসও করতে পারি, ছাদের মধ্যে যখন একটা পোর্শন আমরা গ্রিন হাউস করলাম আর একটা পোর্শন এমনি ছাউনি থাকলো, তাহলে কি হবে সেই গ্রিন হাউসও কিন্তু এক্সোটিক যেগুলো, যেমন ধরুন যে মার্কেট আছে বা ধরুন যে
1: ইনডোর প্ল্যান্ট, যেগুলো
0: ইনডোর প্ল্যান্ট তো করা যাবেই, এর পাশাপাশি আর একটা হচ্ছে যে ধরুন যে অফ সিজন ক্রপ, মনে করুন যে গরমকালে আমি ফুলকপি নেবো যেটা বাজারে পাওয়া যায় পাহাড়ে হয় আমরা জানি, সেটাকে কিন্তু ছাদে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কেননা আমরা যদি ওটা গ্রিন হাউসের মধ্যে নিয়ে আসি তাহলে সেটা সেম কাজ করবে এবং সেখানে তাকে একটা সেচের ব্যবস্থাগুলো ঠিক মতো রাখতে হবে। ওইখানে একটা কন্ট্রোল ক্লাইমেটে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফসল, যেমন ধরুন যে অফ সিজন ক্রপগুলো করতে পারি, বিভিন্ন রকমের মশলা যেগুলোর কিন্তু প্রচুর মার্কেট ভ্যালু রয়েছে সেগুলোও কিন্তু আমরা করতে পারি। সুতরাং সমস্ত ফসলই করা যাবে যদি তাকে একটা কন্ট্রোল ক্লাইমেট আমরা দিতে পারি।
1: আচ্ছা, এই যে আপনি ধানের কথাও বললেন যে ধান চাষও করা যেতে পারে, সেটা কিভাবে করা যেতে পারে?
0: অ্যাকচুয়ালি ছাদটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সেখানে একটা বড় পোর্শান জুড়ে, আমি বড় এলাকা বলছি না, সেখানে একটা পোর্শান জুড়ে কিন্তু আমরা কিছু দেশি জাত যেগুলো আমরা হারিয়ে যাচ্ছে আমাদের, অথচ সেগুলোর ভ্যালু রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে, স্বাস্থ্যের পক্ষে ভালো, সেগুলো জাতকে কিন্তু আমরা অবশ্যই করতে পারি। সেটা আমরা ধরুন যে একটা বড় অংশকে শেডের মধ্যে হোক বা ওপেনও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে পর্যাপ্ত সেচ ব্যবস্থা থাকবে, এর পাশাপাশি বাকি যে সারের বলুন বা রোগ পোকা প্রতিরোধের ব্যবস্থা বলুন এগুলো ঠিকঠাক রাখতে হবে, তাহলে ধানও করা যাবে এবং অন্যান্য সমস্ত যে ভুট্টা বলুন সমস্ত কিছু করা যাবে।
1: এই যে ছাদ বাগানে যদি কৃষিকাজ করা যায় তো সেক্ষেত্রে তো সেচের একটা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা, তাই না? তো এই সেচ ব্যবস্থাটা কিভাবে করবেন আমাদের কৃষকরা যারা করতে চাচ্ছেন?
0: হ্যাঁ, সেচটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে ছাদের উপরে যেহেতু মাটি খুব লিমিটেড যাকে বলা যায়, খুব সীমিত, সেই জন্য সেচটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এখানে। সেক্ষেত্রে ধরুন যে কিছু কিছু ফসল রয়েছে, যেমন ধরুন যে ফুল চাষ, যেমন জারবেরা ফুল, এই ধরনের যেগুলোর মার্কেট রয়েছে, তাদেরকে যদি ছাদের উপরে একটা অংশে ড্রিপ ইরিগেশন মানে বিন্দু সেচের মাধ্যমে স্ট্রাকচার বসিয়ে করানো যায় খুবই কার্যকরী। এছাড়া অন্যান্য ফসলও যেগুলো গাছ রয়েছে সেখানে যদি আমরা ড্রিপ ইরিগেশন সিস্টেমটাকে রাখি তাহলে কী হলো, জলের অপচয় হবে না এবং ছাদেও বেশি জল পড়বে না এবং সঠিক পরিমাণে জল গাছ পাবে এবং সেটাতে কিন্তু মানে সব দিক দিয়েই বাঁচোয়া। এছাড়া রয়েছে স্প্রিংকলার ইরিগেশন, স্প্রিংকলার কি আমরা জানি বৃষ্টি স্নাত, সেটাও কিন্তু সম্ভব। এছাড়া তো হাত দিয়ে ইরিগেশন মানে দেওয়া যেতেই পারে, জল যেভাবে দেওয়া হয় গাছে,
1: মানে এখানে কিন্তু জলটাকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছি যাতে জলের অপচয়টা না হয়, আর গাছের ক্ষেত্রেও এটা সুবিধা হবে, পরিবেশের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো হবে। আচ্ছা, সারের ক্ষেত্রে জৈব সার এবং অজৈব সার দুটো সারই ব্যবহার করা হয়, তো এক্ষেত্রে কোন সার ব্যবহার করলে বেশি ভালো হবে?
0: সাধারণত যদি আমরা ছাদের উপর করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনি দেখবেন যে কন্ট্রোল ক্লাইমেট বা কন্ট্রোল একটা সিস্টেমের মধ্যে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে যদি সাবস্ট্রেটগুলো ঠিকমতো থাকে, মানে মাটিটা যদি একটু উৎকৃষ্ট মানের নেওয়া যায় বা মাটির পরিবর্তে অন্য কিছু যেমন

0: ফুলকপিট বা এই ধরনের কিছু নেওয়া যায়, সেগুলো কিন্তু অনেক বেশি এনরিচড নিউট্রিয়েন্ট থাকে, মানে অনেক খাদ্য থাকে। সেই জন্য যদি জৈব সার ব্যবহার করা যায় যথেষ্ট, এবং যদি কেউ মনে করেন যে রাসায়নিক সার দেবো, তাহলে আমার মতে সুষম হারে রাসায়নিক সার প্রয়োগ করুন, যতটা দরকার ততটা প্রয়োগ করুন, বাকিটা জৈব সার বেশি করে প্রয়োগ করুন। জৈব সার বলতে কেঁচো সার রয়েছে, খুব সহজে অ্যাভেলেবেল, শুকনো পচা গোবর সার রয়েছে, তারপর আবর্জনা সার রয়েছে, বোন মিল রয়েছে, এগুলো সমস্ত কিছু দিতে পারেন। আর নিমখোল সবচেয়ে ভালো, এগুলো ব্যবহার করা যেতে পারে, আর রাসায়নিক সার অল্প পরিমাণে দিয়েই চাষবাসটা করতে পারেন।
1: আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি মাটি পরীক্ষার প্রয়োজন রয়েছে?
0: মাটি পরীক্ষা একবার করে নেওয়া দরকার, তার কারণে মাটি পরীক্ষার মধ্যে প্রথমে আমরা দেখতে পাবো যে তার নিউট্রিয়েন্ট স্ট্যাটাস কেমন রয়েছে। সেই হিসাবে যদি দেখা যায় সেখানে নাইট্রোজেন বেশি রয়েছে, তাহলে আমরা নাইট্রোজেন জাতীয় সার দেবো না। আরেকটা জিনিস আমি প্রথমেই বলেছি, ড্রিপ ইরিগেশন, সে ড্রিপটা কি যে বিন্দু সেচ, তাহলে কি জলের মধ্যে দিয়ে আমরা সার প্রয়োগ করতে পারছি, এটাকে বলা হয় ফার্টিগেশন। মানে বিন্দু সেচ গাছের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা পড়বে, তার সাথে সাথে সারও ওর মধ্যে দিয়ে জলের মধ্যে চলে যাবে। তাহলে আমাদের কি হলো, যেটুকু প্রয়োজন গাছের জল এবং সার দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু অজৈব সার দিলেও সেটা প্রয়োজন ভিত্তিক দেওয়া যাবে। এবং মাটি পরীক্ষাটা এই জন্যই কার্যকরী, যতটুকু সার প্রয়োজন ততটা আমরা দিতে পারবো।
1: আর এক্ষেত্রে সারের পরিমাণটাও কিন্তু নির্দিষ্টভাবে যাচ্ছে, মানে অপচয় হচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রেও তো রোগ পোকার আক্রমণ হতেই পারে, তো সেটা কিভাবে প্রতিহত করা যেতে পারে?
0: রোগ পোকার আক্রমণ তো আমরা জানি ওয়েদারের উপরে সমস্তই ডিপেন্ড করে, বিশেষ করে যদি বর্ষাকাল হয় তখন কিন্তু একটা রোগের আক্রমণের প্রকোপ বাড়ে, আবার বর্ষার পরে যদি গরম আসে তখন কিন্তু পোকার আক্রমণ হয়, আবার গরম থেকে যখন ঠান্ডা পড়ে তখনও কিন্তু পোকার আক্রমণ হয়, এবার কোনো সময় মাজরার পোকার আক্রমণ হয়, কোনো সময় চুষি পোকা বাদামি শোষক পোকার আক্রমণ হয়, কোনো সময় ল্যাদা পোকার আক্রমণ হয়। এগুলো একটা স্টেজ বাই স্টেজ সময় আসে, তবে এটা হলো পোকার বিষয়ে। আর রোগের বিষয়ে বললাম যে যদি বর্ষাকালে অনেক সময় ধসা ঝলসা এগুলো বেশি লাগে, কিন্তু অন্য সময় রোগের আক্রমণটা সেরকম থাকে না, যেহেতু একটা কন্ট্রোল পরিবেশে হচ্ছে, এবং সেই জন্য এখানে কিন্তু রোগের আক্রমণটা তুলনামূলক কম। তার কারণ বেশিরভাগ রোগ জীবাণুগুলো ছড়ায় হচ্ছে হলো দুটো ভিত দিয়ে, এক হচ্ছে হলো মাটিবাহিত, আর একটা হচ্ছে বায়ুবাহিত। আর যেহেতু এটা অনেক উপরে হবে, ধরুন যে চারতলা হোক, পাঁচতলা হোক, বা দুতলাই হোক, বা দশতলা হোক, সেহেতু যত উপরে যাবে তত কিন্তু একটা কন্ট্রোল, একটা ভালো একটা এরেশনের জায়গায় ভালো একটা পরিবেশ পাবে, সেখানে হয়তো রোগ জীবাণুর বাতাসের মধ্যেও কম থাকবে, সেই জন্য রোগের আক্রমণটা কমই হবে। পোকার আক্রমণ হলেও প্রথম অবস্থায় যদি তার ব্যবস্থা নেওয়া যায়, যেমন ধরুন যে প্রথম থেকে যদি একটু নিম তেল স্প্রে করা যায়, একটু দেখে নিলা হলো, সেক্ষেত্রে যদি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রাসায়নিক ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা চাই রাসায়নিক মুক্ত খাবারগুলো তৈরি হোক, এবং সেটা শহরে তৈরি হলে তো আরও ভালো।
1: আচ্ছা, তাহলে অনেকটা এরিয়া জুড়ে অনেক ছাদকে একসাথে করে গ্রুপের মাধ্যমেও কিন্তু এই ছাদ বাগানের মাধ্যমে কৃষিকাজ করা যেতে পারে। তো যখন অনেক রকমের গাছ লাগানো হচ্ছে, তো সেক্ষেত্রে কি ছাদের কোনো ক্ষতি হয়?
0: আলোচনা করতে করতে একবার বলেছিলাম যাতে জলটা ছাদের মধ্যে না পড়ে, এবং নিচের দিকে একটা পাইপ সিস্টেম করে যদি জলটা ড্রেনেজ মাধ্যমে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা নেই। ছাদটাকে যেভাবে করতে হবে, মূলত যেটা বিষয়, একটা ছাদ রয়েছে, তার উপরে দুটো পাঁচিল থাকে যেমন আমার চারিদিকে, তার মাঝখানে আবার প্যারালাল একটা পাঁচিল করে করে যেতে হবে, এবং পাঁচিলটা নিচের দিকে কিন্তু ফাঁকা রাখতে হবে। এবং নিচের দিকটা ফাঁকা এই কারণ থাকবে, নিচের দিকে ওটা কিন্তু বন্ধ থাকবে, এবং তার মধ্যে একটু এরেশনের ব্যবস্থা রাখতে হবে। এবার তার নিচে একটা বড় পাইপ থাকবে, যা জলটা পড়লো ওই পাইপের মধ্যে চলে গেল, পাইপের মধ্যে দিয়ে ওটা ড্রেনেজ হয়ে বাইরে চলে গেল, তাহলে ছাদে এক ফোঁটাও জল পড়লো না। ঠিক আছে, এটা কিন্তু আমরা করতে পারি, অবশ্যই সেই সময় কিন্তু কোনো ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা মানে বাড়ির স্ট্রাকচারগুলো করেন, বা তাদেরকে একটু আলোচনা করে যদি করা যায়, ভালো রাজমিস্ত্রি, তাদের সাথে আলোচনা করে করতে হবে। একটাই মাথায় রাখতে হবে যে জলটা যাতে ছাদের মধ্যে যতটা কম যায়, না গেলে আরও ভালো, এবং সেটাকে পাইপের মাধ্যমে, ড্রেনেজ মাধ্যমে বের করে দিতে হবে। এটা যদি করা যেতে পারে, তাহলে ছাদে কোনো সমস্যাই হবে না, কোনো ক্ষতিও হবে না।
1: বাহ, বেশ সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে ছাদকে কাজে লাগিয়ে আমরা ছাদ বাগান করতে পারি, আর এতে ছাদেরও কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না।
0: না,
1: এই যে ছাদ বাগানের মাধ্যমে কৃষিকাজ নতুন দিশা দেখাচ্ছে আমাদের কৃষিতে, তো সেক্ষেত্রে শুধু উৎপাদন করলেই তো হলো না, সেই সব ফসল যদি বাজারীকরণ না হয়, তবে কিন্তু আমাদের কৃষক ভাইদের সেরকম লাভের মুখ তারা দেখতে পাবেন না। তো এক্ষেত্রে বাণিজ্যকরণটা কিভাবে করা যেতে পারে?
0: প্রথমেই বলি যে অনেকেই আছেন যারা শখ করে অনেকেই এতদিন ছাদ বাগান করছিলেন, কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত জায়গা ঢেকে যাচ্ছে কংক্রিটে, মানে ছাদ হচ্ছে বিভিন্ন জায়গাতে, বড় বড় শপিং মল হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে। সুতরাং আমাদেরকে যদি এটাকে ভাবতে হয় যে কৃষিকাজটাকে এর মধ্যে যদি ভালোভাবে করা যায়, তাহলে কিছু কিছু গ্রুপকে ব্যক্তিগতভাবে কেউ আসতে পারেন, এগিয়ে আসতে হবে, তারা একটু ওই কমিউনিটি অ্যাপ্রোচ করবেন। ধরুন যে একসাথে 50টা ছাদ পেলেন, তাতে ধরুন যে মোটামুটি ধরুন যে 10 হেক্টর হয়ে গেল বা মানে 50 হেক্টর হলো, যে একটা মানে জমির মতো হয়ে গেল, একই জায়গায় তো পাবেন না, প্রত্যেকটা জায়গায় একটা গ্যাপ থাকবে। এক একটা ছাদ আমি ধরে নিলাম যে কোনোটা হচ্ছে 3000 স্কোয়ার ফিট, কোনোটা 4000 স্কোয়ার ফিট, কোনোটা 5000 স্কোয়ার ফিট, এরকম পেলেন বড় বড় ছাদ। এবং সেখানে উনি একটা এলাকায় কন্ট্রাক্ট বিসে দেখে নিলেন যে কোন কোন ফসল করলে একটা বড় আকারে লাভজনক রাস্তা বের করা যাবে। যেমন ধরুন আমি বলি যে জারভেরা ফুল, এটা করা কোনো অসুবিধাই নেই, উপরে গ্রিনহাউস স্ট্রাকচার করে করা যেতেই পারে ডিপ ইরিগেশনের মাধ্যমে। এছাড়া ধরুন যে ড্রাগন ফ্রুটস, তার একটা ডিমান্ড রয়েছে, এবং এটা টোটালি ডিপেন্ড করছে যে কোন ফসলের ডিমান্ড বাড়ছে। যেমন ধরুন যে ভুট্টা চাষ, আগে কিন্তু আমাদের কৃষি দপ্তর থেকেও প্রমোট করা হয়েছে 20 বছর আগেও, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভুট্টা চাষ কিন্তু অনেকেই করছেন, তার একটাই কারণ মার্কেট ভ্যালু। কৃষকরা যদি মার্কেট ভ্যালু ভালো পান তাহলে কিন্তু তার প্রসার ঘটে, চাহিদা বুঝে চাষ হবে। সুতরাং ধরুন একটা জায়গায় যখন কেউ দেখবেন যে এখানে কালোজিরার খুব ডিমান্ড রয়েছে, তাহলে কালোজিরা চাষ করবে, তাহলে দেখবেন সবাই যদি একটা কমিউনিটি অ্যাপ্রোচে কালোজিরাই চাষ করা যায় ছাদের উপরে, তাহলে দেখবেন যে এটা কিন্তু একটা বড় একটা জায়গা তৈরি হবে। এইভাবেই কিন্তু কেউ ধরুন যে অফ সিজনেরটা ভাবেন যে একটা বড় এলাকায় ফুলকপির চাষ হবে, এবং সেটা যদি গ্রিনহাউসের মাধ্যমে করা যায় তাহলে সেটাও করা যেতে পারে, এবং সেটার যথেষ্ট মার্কেট পাবে। যদি আজকে গরমকালে দেখি ফুলকপি বাঁধাকপি ধনে পাতা দারুণ ডিমান্ড, আমরাও বাজারে যাই হয়তো 30 টাকা দিয়ে একটুখানি ধনে পাতা পাই, একটা ফুলকপি কিনতে গেলেও গরমকালে 100 টাকা করে নেয়। সুতরাং এইভাবে যদি একটু মার্কেটটা কেউ দেখে নিতে পারেন বা কোনো গ্রুপ এগিয়ে আসতে পারেন, বা আমি মনে করো করবো যে যারা হচ্ছে এন্টারপ্রেনার অনেকেই আছেন আমাদের দেশের, যারা শিক্ষিত যুবক যুবতী অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন বা কর্মসংস্থান খুঁজছেন, তাদের কাছে আমার একটা বার্তা থাকবে যে কৃষিকাজকে আপনারা একটু ভাবুন, এটা করা কোনো বিষয়ই নেই। কৃষিকাজ মানেই কি সেই চা লাঙল নিয়ে চাষি মাঠে যাচ্ছে, সেই যুগ কিন্তু এখন নেই। এখন কিন্তু অনেক মেকানাইজড সমস্ত কিছু, কিন্তু এখন কিন্তু অনেকটা যান্ত্রিকীকরণ হয়ে গেছে, এবং আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। আপনারা যদি এখন তো ধরুন যে স্মার্টফোনের যুগে আমরা গুগলসের মাধ্যমে যে কোনো জায়গায় দেখতে পারি, কেউ যদি দেখেন যে ইন্দোনেশিয়ায় জমি নেই তাহলে চাষ কোথায় হচ্ছে, তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওখানে কিন্তু এই ছাদ বাগান ধরুন বা অ্যারোপনিক হাইড্রোপনিক্স এর মাধ্যমেই কিন্তু চাষবাস হচ্ছে। সুতরাং ডিমান্ডটা হচ্ছে হলো দেখে নিয়ে এটা করা যেতে পারে।
1: একদম ঠিক। আর আজকের দিনে কৃষিকাজ কিন্তু কৃষকের ওপরেই নির্ভর নয় বা সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু এখন আমাদের মতন যারা চাকুরিজীবী বা ব্যবসার সাথে যুক্ত তারাও কিন্তু কাজের ফাঁকে এই কৃষিকাজের সাথে কিন্তু যুক্ত হতে পারছেন। আর এই যে আপনি বললেন যে হাইড্রোফোনিক এরোফোনিকের কথা, তো ছাদ বাগানে এই পদ্ধতিতে কিভাবে চাষ করা যেতে পারে?
0: হাইড্রোপোনিক্স এরোপোনিক এখন কিন্তু আস্তে আস্তে এর প্রচলন বাড়ছে। হাইড্রোপোনিক্স হচ্ছে জলের উপর থাকবে, অ্যারোপোনিক্স হচ্ছে এয়ারের উপর থাকবে। পুরো স্ট্রাকচারটা একটা ওই যে পাইপের মতো স্ট্রাকচার থাকবে, যার মধ্যে ধরুন যে হাইড্রোপোনিক যদি বলা যায় তার মধ্যে জলের প্রবাহ থাকবে,
1: মানে মাধ্যমটা জল
0: জল থাকবে, হ্যাঁ তার মধ্যেই গাছগুলো হবে, পাইপ দিয়ে জল যাবে, তার মধ্যে সার যাবে, এর মধ্যেই গাছের শেকড়গুলো ভাসবে এবং তার মধ্যেই ফলনটা হবে।
1: আচ্ছা,
0: বিভিন্ন রকমের শাকসবজি ফুল হচ্ছে এর মধ্যে চাষ, মেইনলি ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ ক্যাপসিকাম সমস্ত কিছু হচ্ছে। আর অ্যারোপোনিক্সটা আমরা এখানেই করেছি, শিলিগুড়ি আমাদের ফার্মেই করেছি, আমাদের ব্লক সিড ফার্ম আছে শালবাড়ি, ওখানেও করেছি। সেখানে কিন্তু বাঁধাকপি ফুলকপি লঙ্কা ক্যাপসিকাম চাষ করেছি। সেটা কিছু না, ওই যে সেখানে একটা সাবস্ট্রেট থাকবে মানে ওই কোকোপিট,
1: হ্যাঁ
0: সেই কোকোপিটের মধ্যেই গাছগুলো থাকবে, গাছগুলো হবে এবং ওই ওর মধ্যে দিয়ে জল যাবে, তার মধ্যে সার যাবে, এবং সেটা কিন্তু খুব কন্ট্রোলড। মানে দেখুন মাটির মধ্যে কিন্তু কোকোপিট থাকলো, তার মানে ওর মধ্যে কোনো জীবাণুই থাকলো না, এবং সেক্ষেত্রে কিন্তু যতটা খাবার নেওয়া সে ততটাই পাচ্ছে, এবং তাতে কিন্তু যথেষ্ট ভালো সুস্বাদু এবং নিউট্রিশাস ফলগুলো আমরা পেয়েছি। এবং এটা বিভিন্ন দেশে, মানে যদি বলা যায় যে আমি একটুকে যে বললাম সিঙ্গাপুর বা মালয়েশিয়া বিভিন্ন দেশে না, আমাদের ইস্টার্ন পার্টে ইন্ডিয়ার সেখানে কিন্তু এগুলো বহুল আসছে, চীন টিন বিভিন্ন দেশে কিন্তু বেড়েছে, এবং আমাদের দেশেও ব্যাঙ্গালোর বড় বড় সিটিতে কিন্তু হচ্ছে অ্যারোপোনিক্স হাইড্রোপোনিক্সের চাষ।
1: আচ্ছা, এই যে হাইড্রোপোনিক্স যেটা বললেন, মানে জল মাধ্যম থাকছে, তার মধ্যে আমরা সেখানে সার দেওয়া হচ্ছে, এবার সেক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করা যেতে পারে?
0: হ্যাঁ, যেগুলো জলে দ্রবীভূত হয় যে সারগুলো রয়েছে সেগুলো দেওয়া যাবে। বেশিরভাগই ধরুন যে বিভিন্ন রকমের গ্রেড থাকে, যেমন ধরুন যে 15-15-15 বা 12-15 এরকম ধরনের বিভিন্ন গ্রেড আছে,

0: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে হাইড্রোফোনিক্স যে মাধ্যমটা
1: হুম
0: বললেন,
1: হুম
0: সেক্ষেত্রে চাষের সাথে সাথে মাছ চাষও করা হয়,
1: হুম
0: এটা কি ঠিক?
1: হ্যাঁ, করা যায়।
0: আচ্ছা, সেটা কিভাবে?
1: হাইড্রোপনিক্সে অনেকভাবে মানে মাছ চাষটা খুবই কার্যকরী, তার কারণ হাইড্রোপনিক্স একটা জলের মাধ্যম থাকে এবং তার মধ্যে কিছু জায়গাতে জলও থাকবে, চৌবাচ্চা যেমন জল থাকে তার মধ্যেই পাইপগুলো থাকবে মাঝখানে, মাঝখান দিয়ে জল যাবে, পাইপের মধ্যেও থাকবে বাইরেও জল থাকবে। এবার কি হলো, দুটো যখন ওই যে ফুটোগুলো থাকে যার মধ্যে গাছটা বেরিয়ে আসবে, ওর মধ্যে সারগুলো যাচ্ছে, গাছগুলোর মধ্যে হচ্ছে, আবার ওই সারটাই আবার কিন্তু জলের মধ্যে মিশছে। এবার ওই জলের মধ্যে কিন্তু বায়োফ্লক যেমন মাছ চাষ হয়, ঠিক সেইভাবে কিন্তু মাছ চাষ করা যায়, বিশেষ করে জিওল মাছ যেগুলো, যেমন ধরো মাগুর, শিঙি,
0: হ্যাঁ,
1: কই, এগুলো মাছ কিন্তু সহজেই খুব ভালোভাবে করা যায়,
0: বাহ,
1: ট্রাউট, এ
0: আচ্ছা,
1: ধরনের সমস্ত মাছগুলো যেগুলো মাছের ধরুন যে আঁশ নেই,
0: হ্যাঁ,
1: হ্যাঁ, সেই মাছগুলো অনেকটাই করা যায় ওখানে ভালোভাবে চাষ। ঠিক আছে, এই মাছগুলো কিন্তু যথেষ্ট দামি এবং সেটা কিন্তু একটা বাজার দরও ভালো রয়েছে। ঠিক আছে, এই মাছগুলো কিন্তু জিওল মাছ টাইপের যেগুলো সেগুলো সব করা যাবে।
0: তাহলে একসাথে আমরা ফসলও পাচ্ছি, তার
1: হ্যাঁ
0: সাথে মাছও পাচ্ছি,
1: একদম,
0: মানে উভয় দিক থেকেই লাভবান হচ্ছি আমরা।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, ছাদে কি পশুপালন করা যায়?
1: হ্যাঁ, ছাদে পশুপালন করা যায়, এটা আমি অনেক জায়গাতেই দেখেছি যে কেউ কেউ ছাগল চাষ করেন, কেউ কেউ মুরগি হাঁস চাষ করেন, এবং সেটা কিন্তু অবশ্যই সেখানে ঘর করে দিয়ে, একটা স্ট্রাকচার করে দিয়ে যাতে উপর থেকে পড়ে না যায় সেইভাবে করে দিয়ে সেখানে কিন্তু একটা ঘর বানিয়ে দিয়ে বাইরে একটা স্পেস থাকবে, ওপেন স্পেস, সেখানে কিন্তু করা যায় এবং এটা কিন্তু যথেষ্ট কার্যকরী। এবং সেটাকে একটু স্যানিটেশনটা ঠিক রাখতে হবে, তার একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এর পাশাপাশি তাদেরকে ঠিক মতোভাবে ভ্যাকসিনেশন করা, খাবারগুলো দেওয়া, তাহলে কী হলো, সেখানেও কিন্তু একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে কিন্তু আমরা তাদের থেকে কিন্তু সেই খাবারগুলো পাবো, সেটা ডিম হতে পারে বা মাংস হতে পারে, যাই হোক, যেখানে কিন্তু জীবাণু ক্যারিয়ার হিসাবে কিন্তু সেরকম থাকবে না সেই।
0: ঠিক,
1: এবং এটা কিন্তু একটা খুবই লাভজনক, যদি কেউ করতে পারেন একটু খাটতে হবে, এই যে বিষয়গুলো করার সময় কিন্তু বাড়ির অনেককেই উদ্যোগ নিতে হবে সকলে মিলে। যেমন আমরা জানি যে পশুপালনের ক্ষেত্রে বাড়ির মহিলারা মানে কৃষক বাড়ির মহিলারা খুব উদ্যোগ নেন, এক্ষেত্রেও তাই, যদি একটু উদ্যোগ নেন বাড়ির মহিলা তাহলে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এটা করা যায় এবং যথেষ্ট লাভজনক।
0: ঠিক, এই যে কংক্রিটের শহরে এই ছাদগুলোকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়ের কিন্তু নতুন পথ আমরা খুঁজে পেতে পারি। তো আগামী প্রজন্মের জন্য এই সুস্থায়ী কৃষিকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করণীয় রয়েছে?
1: হ্যাঁ, আমাদের একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে আমাদের কৃষি দপ্তর থেকে, যে কৃষিকাজকে আরও ভালোভাবে উন্নত পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে করার জন্য এবং কৃষককে আরও পথ দেখানো, দিশা দেখানো। যেমন ধরুন আগে আমাদের এক ফসলি জমি ছিল, সেগুলো এখন দু ফসলি, তিন ফসলি হয়েছে, ইন্টারক্রপিং হয়েছে, তারপরে মিক্সড ক্রপিং হয়েছে, বিভিন্ন রকমের ফসলগুলোর মাধ্যমে বেড়েছে। এবার ধরুন যে আস্তে আস্তে কৃষি জমিতে বাড়ি হচ্ছে, বিভিন্ন রকমের রাস্তাঘাট হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন রকমের, সেক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই, তখন আমাদের যেই জমিটা রয়েছে বা যেই জায়গাটা আমরা পাচ্ছি বা যেই কংক্রিটের যে ছাদটা পাচ্ছি সেই জায়গার উপরেই কিন্তু আমাদেরকে কিন্তু মনোনিবেশ করতে হবে। সুতরাং বিকল্প আয়ের উৎস হিসাবে কিন্তু কংক্রিটের এই কৃষি ব্যবস্থাকে কিন্তু আগামী দিনে ভাবতেই হবে।
0: ঠিক, এতে কিন্তু আমাদের যে পরিবেশ সেটাও কিন্তু ভালো থাকবে এবং
1: একদম
0: আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তো আজ আসরে এই কংক্রিটের শহরে কৃষি, এই বিষয় নিয়েই দেবাশিসবাবু আমাদের অনেক তথ্য দিলেন, আমাদের শ্রোতা বন্ধুরা এতে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। দেবাশিসবাবু, আপনাকে আসরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা কংক্রিটের শহরে কৃষি। আলোচনায় অংশ নিয়েছেন দেবাশিস ঘোষ, ইনি সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শিলিগুড়ি মহকুমা। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

শেষ হল গ্রামীগঞ্জে উপস্থাপনায় আইভিতে আকাশবাণী শিলিগুড়ি। এখন কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ অর্থাৎ 26 মে, আগামীকাল 27 মে এবং পরবর্তী 28 এবং 29 মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং সিকিমের বেশ কয়েকটি জায়গাতে সামান্য তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

আজ ভারী বর্ষণ যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তার সতর্কীকরণ বার্তা রয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়া ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার ওপর দিয়ে। শুনলেন কৃষক ভাইদের জন্য আবহাওয়ার খবর আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি সবুজ সোনার দেশে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সবুজ সোনা, হ্যাঁ সবুজ সোনা মানেই বিস্তীর্ণ চা বাগান। এই চা বাগানের রূপরেখা বাগান, শ্রমিক ও কর্মীদের সাথে আলাপচারিতা এবং বাগান ও তার আশেপাশের মানুষজনের যাপনের চালচিত্র তুলে ধরাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজ আমরা বেরিয়ে পড়েছি সরস্বতীপুর চা বাগানের পথে। শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গাজলডোবা, ভোরের আলো, প্রাকৃতিক সৌন্দর্যের আকর। শাহডাঙ্গি আশ্রম পেরিয়ে বাঁ হাতে টার্ন নিয়ে তিস্তা ক্যানেল রোড হয়ে আমরা চলেছি গাজলডোবার দিকে। ওভার ব্রিজ পার হয়ে বারমুডা, দুদিকেই বৈকুণ্ঠপুর ফরেস্ট, প্রকৃতির অনুপম সৌন্দর্য। এই সৌন্দর্যকে বিস্ময়ে দেখতে দেখতেই আমরা চলেছি সরস্বতীপুর চা বাগানে। একটু এগোলেই দেখা যাবে বেশ জমজমাট একটা জায়গা। আমরা এসে পড়লাম এই জমজমাট জায়গায়, নিপানিয়া লাইনে। বেশ জমজমাট এলাকা, প্রতি রবিবার এই নিপানিয়া লাইনেই ছোট হাট বসে, সব ধর্মের মানুষের সমাবেশ এখানে এই এলাকায়। এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার ওরাওয়ের সাথে কথা হলো, জেনে নিলাম এই বাগানিয়া মানুষের যাপনের খুঁটিনাটি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি নিয়ে কথা হলো মাস্টারমশাইয়ের সাথে।
1: হ্যাঁ মাস্টারমশাই, এটা তো শেড গার্ডেন, অনেক বিশাল এরিয়া জুড়ে যখন আসছিলাম দেখছিলাম কত, মানে কত কিছু পেরিয়ে তারপরে এই এলাকাটা, অনেক বড় এর ব্যাপ্তি যেহেতু শেড গার্ডেন। তাহলে মাস্টারমশাই একটু যদি আমাদের বলেন এই বাগানের একটু পরিচয়টা যদি একটু দেন।
2: আচ্ছা,

0: আমরা তো এই সরস্বতীপুর আমরা অনেকে জানি না, এটা হচ্ছে চারদিকে গভীর জঙ্গলে ঘেরা, মাঝখানে কিছু কিছু বসতি আছে এবং তার মাঝখানে আছে সরস্বতীপুর চা বাগান। এটা অনেকটা জায়গা, সরস্বতীপুর মানে অনেক বড় একটা গ্রাম। এখানে তিন চারটা গ্রাম বললে ভুল হবে, তিন চারটা লাইন, ওটাকে লাইন বলে। যেমন একটা প্রথমে আমরা নিপানিয়া লাইনে চলে আসলাম, সেই পাকা রাস্তা ধরে বাগানের মাঝখান দিয়ে এগুতে থাকলে সেখানে আছে সরস্বতীপুরের চায়ের যে ফ্যাক্টরি, সেখানে তার সঙ্গে আছে চা বাগানের যে তাদের যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ফ্যাক্টরির পাশে আছে সেটা, সেখানে যে প্রাথমিক যে ওষুধপত্র সেগুলো পাওয়া যায় এবং বাগানের যে সমস্ত ওষুধ মানুষের যেগুলো প্রয়োজন সেগুলো সেখানে পাওয়া যায়। আর সেই পথ ধরে আরেকটু এগুতে থাকলে বাগানের মাঝখান দিয়ে আরেকটুখানি এগোলে সরস্বতীপুরের যে বড় হাট বসে রবিবার করে, সেই হাট, সেখানে প্রতি রবিবার বিশাল বড় একটা হাট, সেখানকার যে জনসাধারণ বলা যায় বা সেখানে যে বাসিন্দারা আছে সেখানে সাপ্তাহিক বাজার সেখানে করে, সেখানে তাদের যে প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী বলা যায় সেগুলো সব কিছু সেখানে পাওয়া যায়, চাল ডাল থেকে, সেটা প্রতি রবিবার সেখানে বাজার বসে, রবিবার করে বসে। আর সেখানে তাদের প্রয়োজনীয় সব কিছু জিনিসই থাকে, জামা কাপড় থেকে শুরু করে চাল ডাল শাক সবজি সাবান তেল ইত্যাদি, মানে যা যা আমাদের দরকার একটা সংসারের যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন সব জিনিসই প্রায় পাওয়া যায়
1: এই
0: খুব খুব বড় হাট। এবং এটা নাম করা হাট, এবং এটা আপনারা হয়তো দেখেছেন অনেক কয়বার, এটা ফেসবুকেও দেওয়া হয়েছিল মোবাইলে। তো এখানে অনেক বাইরে থেকে লোকজন আসে, মানে বেশিরভাগ দোকান বেলাগাঁওয়া থেকে আসে, তারপর আমবাড়ি থেকে আসে দোকান, বেশিরভাগ দোকানগুলোই বাইরে থেকে আসে। এবং সেই শিলিগুড়ি থেকেও এখানে লোকজন এই হাটে ঘোরার জন্য আসে, এবং সেখানকার যে পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য শিলিগুড়ি থেকেও এখানে লোক আসে।
1: মাস্টারমশাই, এত সুন্দরভাবে আপনি এই সরস্বতীপুর চা বাগানের বর্ণনাটা দিলেন, আমরা আরও থাকবো এই বাগানে। কিন্তু আর একটা জিনিস মাস্টারমশাই জানতে চাইব যে এখানকার জীবনযাত্রার যে মান, হ্যাঁ আপনি বললেন কিছুটা তুলে ধরলেন, এবার স্বাস্থ্য, পানীয় জল, তারপরে বৈদ্যুতিক আলো, এখানটায় কেমন আছে, সেই পরিষেবাটা কেমন যদি একটু বলেন।
0: আচ্ছা, প্রথমেই বলি যে এখানকার যে জীবনযাত্রার মান যদি বলতে হয়, তাহলে এখানকার প্রত্যেকটি পরিবারে এরা হচ্ছে বাগানের উপর নির্ভরশীল, পুরোপুরি বাগানের উপর নির্ভরশীল। এরা বাইরে কাজ করতে যেতে পারে না, এরা বাগানের উপরেই নির্ভরশীল। তো এরা সকলেই বলা যায় যে গরিব, খুবই গরিব, এবং তার মধ্যে থেকে এরা অল্প পরিশ্রমে বাগানে কাজ করে এরা তাদের জীবনযাত্রা নির্বাহ করে সততার সঙ্গে, এবং এভাবেই তাদের ছেলেমেয়েদেরও খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়ে আজ অনেকে উচ্চ শিক্ষিত বা উচ্চ শিক্ষার জন্য তারা বাইরে কলেজে হোক বা বাইরে আরও ওরা পড়াশোনা করাচ্ছে। এখন এ সবাই এখন এই শিক্ষার পিছনে সবাই এখন খুব উৎসাহী এবং আগ্রহীও। আমরা যখন প্রথমে দেখেছিলাম যে এই বাংলা শিক্ষার জন্য খুব একটা আগ্রহী ছিলেন না, এবং তাদের খুব সমস্যাও ছিল, যেহেতু আমিও একজন এই আদিবাসী সম্প্রদায়ের, তো আমি বিষয়টা একটু আমার এখন উপলব্ধি হয় যে একেবারে প্রথমে বাংলা ভাষা বলাটা খুব কঠিন, তো সেই সমস্যাটা এদেরও হচ্ছে সেটা আমি উপলব্ধি করতে পেরেছি, এবং সেজন্য তাদের এটা বাংলার প্রতি খুব একটা দুর্বলতা আছে। তো যেহেতু এদের সাদ্রি ভাষা, সেই সাদ্রি ভাষার সঙ্গে হিন্দি ভাষার একটু মিল আছে, অনেকটা মিল আছে, সেজন্য তারা সেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমরাও যখন কথা বলি অনেক কথা তারা বাংলায় বুঝতে পারে না, তখন আমাদের হিন্দিতে বলে তাদেরকে বোঝাতে হয়, সাদ্রি ভাষাও বলতে হয় তাদের সঙ্গে, এবং বলি সেটা তারাও খুশি হয়, সে তাদের মনের যে তাদের
1: কবি ব্যক্তি,
0: অভিব্যক্তিটা আদান প্রদান হয় এবং
1: হুম হুম
0: তারাও
1: হুম
0: তাতে খুশি হয়।
1: আসলে মাতৃভাষাটা তো অনেকটাই খুব, মাতৃভাষা মাতৃদুগ্ধ সময় সেটা যে কোনো ভাষাই হোক, সেই ভাষার মানুষকে পাচ্ছে, তাহলে সেই ভাষার শিক্ষককে পাচ্ছে, তাহলে তাদের আদান প্রদানটা তো অনেক বেশি হচ্ছে, তাই না?
0: হ্যাঁ, তারা যেহেতু কিছু মানে নিজেদের সম্প্রদায়ের যেহেতু কাউকে পাচ্ছে, তো তাদের মনের একটু মনে একটু সাহস হচ্ছে এবং তাদের সমস্যার কথা তারা বাংলায় যদি তুলে ধরতে নাও পারে, তারা মাতৃভাষায় তুলে ধরতে যেহেতু পারতেছে, তো সেখানে একটু তাদের অ্যাডভান্টেজ তো থাকেই।
1: নিশ্চয়ই নিশ্চয়ই মাস্টারমশাই, খুব ভালো লাগলো আপনি এত সুন্দরভাবে এই সরস্বতীপুর চা বাগানের বর্ণনাটা দিলেন, এবং
0: জলের কথাটা বলে
1: এবং
0: জল আর
1: বিভিন্ন
0: বিদ্যুৎ,
1: বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে আপনাদের যে আত্মীয়তা সেটা একেবারে স্কুল থেকেই চালু হলো, সেটা খুব ভালো লাগলো। আর এদিকে পানীয় জলের ব্যবস্থাটা কিরকম মাস্টারমশাই, যদি একটু বলেন।
0: আচ্ছা, পানীয় জলের ব্যবস্থার কথা যদি বলেন, প্রথমে আজকে আজকেটা অনেক উন্নত। আজকের কথা যদি ধরেন, আজকে আমাদের স্কুলে দু দুটা হচ্ছে সোলার ফিল্টার লাগানো আছে, কিন্তু 2006 সালে বা তার আগে এটা ছিল না। প্রত্যেকটা বাড়িতে কাঁচা যে কুয়ো ছিল, পাকা কুয়োও ছিল না, কাঁচা কুয়োর জল আমরা নিজেরাও পান করেছি, কিন্তু সেটা এখন সেখানে আমার স্কুলে দুটা সোলার ফিল্টার আছে। সে করলা ডুগির সব ফ্যামিলি সেখান থেকে জল, মানে পানীয় জলটা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় এবং সেটা পান করে। আর সেই সঙ্গে পাড়াতেও একটা সোলার ফিল্টার লাগানো আছে, তারা সেটা থেকেও জল নেয়। তো পানীয় জল বলতে গেলে এখন সমস্যা খুব একটা নেই, তারা সেই সোলার ফিল্টারের জলটাই তারা পানীয় জল হিসেবে ব্যবহার করে। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই, যে আমি যখন প্রথম এখানে যোগদান করি, সেই যে গভীর 3-4 কিলোমিটার জঙ্গলের রাস্তা, গভীর জঙ্গল, সেটা পার হতে আমাদের খুব ভয়ে ভয়ে আসতে হতো, মানে যাওয়া আসার খুব ভয় হতো। এবং রাস্তার মাঝখানে, এই ফরেস্টের মাঝখানে 2-3টা রাস্তা আছে যেখানে হাতি পারাপারের করিডোর আছে, যেখান দিয়ে হাতি পারাপার করে, তো আমরা খুব ভয়ে ভয়ে যাওয়া আসা করতাম। যাই হোক, এখন যাওয়া আসা করতে করতে এখন অনেকটাই আমাদের কাছেও পরিচিতি হওয়ার কারণে সেটা অনেকটা কেটেছে,
1: হয়টা কেটেছে,
0: ভয়টা কেটেছে। কিন্তু এই যে বাগানের এদের যে জঙ্গলের পাশে যে এদের বসতি আছে, এই হাতি কিন্তু মাঝে মধ্যে এখান থেকে বের হয়ে তাদের লোকালয়ে ঢুকে তাদের ঘর বাড়ি ভেঙে দেয়, তাদের যে সাপ্তাহিক যে খাবার মজুদ থাকে সেটা অনেক সময় নষ্ট করে দেয়। তো এখানে অনেকের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ইদানিং কালেও একজন একজন ভোরবেলায় একজনের হাতির আক্রমণে একজনের প্রাণহানি হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা দেখানো হয়েছে। তো এটা খুব একটা দুঃখজনক ঘটনা। বিদ্যুৎ আগে ছিল না, এখন আছে, তবু এখানে সব সময় থাকে না, একটা কিছু একটু ওয়েদার খারাপ হলে, একটু বজ্র বিদ্যুৎ হলে, বৃষ্টির সম্ভাবনা হলে বিদ্যুৎ থাকে না। তো সেই ব্যবস্থাটা যদি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা যদি আরও একটু ভালো পরিষেবা ব্যবস্থা যদি করা যায় তো খুব ভালো হয়, উপকার হয় এই গ্রামের মানুষের।
1: শুদ্ধ জল, বিশুদ্ধ জল আপনারা পাচ্ছেন এই ইয়েতে, এলাকায়, এই বাগান এরিয়ায়, সেটা কিন্তু একটা ভালো দিক।
0: হ্যাঁ, একদম ঠিকই বলেছেন, যে আমরা যখন প্রথমে আসি তখন হচ্ছে প্রতিটা বাড়িতে যে পাতকুয়া বললেন, সে পাতকুয়ার জলটাই পান করা হতো। তো সেটা খুব একটা পরিষ্কারও ছিল না বলা যায়, সেটা বিশুদ্ধ জলও ছিল না। সেই কারণে, সেই জল পান করার কারণে কিন্তু অনেকের অনেক অসুবিধা হয়েছিল, অনেক রোগ হয়েছিল, পেটের অসুখ থেকে শুরু করে আরও যে বিভিন্ন জলবাহিত যেগুলো অসুখ আছে সেগুলো রোগ কিন্তু হতো। এখন আমাদের এই যে সোলার ফিল্টারের জল পাওয়ার ফলে, এটা সকলে ব্যবহার পান করার ফলে সেটা কিন্তু কমেছে। তথাপি যখন এখানকার যে মানুষের শরীর খারাপ হয় বা অসুবিধা হয়, এখানে বাগানের ওদের হসপিটাল আছে, কিন্তু সেটা খুব মানে মানে সেই প্রাথমিক চিকিৎসা যেটা বলা হয় সেটাই পাওয়া যায়। একটু খুব বেশি জ্বর হলে বা অন্য যে কোনো একটু অসুখ হলে, অসুস্থ হলে কিন্তু সেই দীর্ঘ জঙ্গলের পথ পেরিয়ে, রাস্তাটা খুব খারাপ, আপনারা আসলে কোনো দিন দেখতে পারবেন যে সরস্বতীপুর থেকে আমবাড়ি যেতে যে রাজগঞ্জ গ্রামীণ হসপিটাল যেতে হয় বা বেলাকোবা যেতে হয়, এই রাস্তা দিয়ে আপনারা যদি যান তাহলে দেখবেন যে রাস্তার অবস্থা খুব খারাপ, একেবারে পাথর বের হয়ে আছে যেটা দিয়ে চলাচল করা কিন্তু খুব কঠিন। এখানকার জনসাধারণগণ সেটা নিয়ে বহুবার আমার সঙ্গেও সেটা কথা বলেছে এবং আমি আমার সাধ্যমতো তাদের পথ দেখানোর চেষ্টা করেছি বা সহযোগিতা করার চেষ্টা করেছি। যাই হোক, কোনো কারণে রাস্তাটা এটা হয়ে ওঠেনি, তবে রাস্তাটা খুব দরকার। এই রাস্তাটার জন্য মানে অনেক সময় যখনই রাত বেড়াতে মানুষের অসুস্থতা জনিত কোনো সমস্যা হলে যে কোনো গাড়ি ফোন করলে গাড়ি পাওয়া যায় না, সেজন্য মানুষের প্রাণহানিও ঘটে। তারপরে যেটা বললাম যে হাতির সমস্যা তো আছে, যে রাত্রিবেলা সেখানে প্রায় প্রতিদিনই বলা যায় হাতি সেখানে বের হয়, সেটার জন্য তো মানুষ আতঙ্কে থাকে। তো তথাপিও মানুষ সেখান থেকে মানে অসুস্থ হলে সেই মানে ভয়ে, সেই রাতে হোক ভোরবেলায় হোক, সেই খারাপ রাস্তা দিয়ে সে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসে, বা তার থেকেও যদি সেখানে হয়ে গেলে ভালো, না হলে আমাদের শিলিগুড়ি যেতে হয়।
1: আমরা রয়েছি সরস্বতীপুর চা বাগানে, সবুজ সোনার দেশে। এই অনুষ্ঠানে সরস্বতীপুর চা বাগান, এই মানুষজনের বিনোদনের দিকটি একটু দেখে নিই। এই বাগানের বাসিন্দা অগাস্টিনা মিঞ্জ শোনালেন তাদের সাঁওতালি গান।

0: সর্বধর্ম সমন্বয়ের একটি ছোট্ট ভারতবর্ষ দেখলাম এই সরস্বতীপুর চা বাগানের নিপানিয়া লাইনে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সমস্ত ধর্মের মানুষের কি সুন্দর সহাবস্থান, কি সুন্দর মানবপ্রেম, সহজ সরল অতিথিপরায়ণ মানুষের চোখে কত সম্মান, কত সমীহ। মনে মনে এই মিনি ভারতবর্ষের সহজ সরল মানুষগুলোকে অন্তর থেকেই আভূমি প্রণাম জানালাম। ঈশ্বর এক, পথ অনেক, এই ভাবনায় ভাবতে ভাবতে বৈকুণ্ঠপুর জঙ্গল পেরিয়ে ক্যানেল রোড ধরে চললাম। ভালো থেকো আমার সবুজ সোনার দেশ সরস্বতীপুর চা বাগান। সূর্যাস্তের রক্তিম আলোয় মনের ভিতরটাও যেন আলোকময় হয়ে উঠল। বাগানের কত আলো, কত প্রতিভা, কত সোনা, কত ভালো লাগা, এই ভালো লাগার অভিজ্ঞতা ঝুলিপূর্ণ করে নিয়ে ফিরছি নিজ গন্তব্যে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সবুজ সোনার দেশে এই অনুষ্ঠান, আজ শুনলেন সরস্বতীপুর চা বাগানের নিপানিয়া লাইনের কিছু চিত্র। আবার হাজির হব আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলাম আমি মীরা শর্মা। সকলে ভালো থাকবেন, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সবুজ সোনার দেশে আকাশবাণী শিলিগুড়ি। এখন ভজন, শিল্পী জগজিৎ সিং।

এই গানটির সাথে শেষ হলো ভজন শিল্পী জগজিৎ সিং, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনলেন ফৌজি ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, এখন আনন্দধারা। এই অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের সাথে কিছু কথা, কিছু গল্প যেমন ভাগ করে নেওয়া হবে, ঠিক তেমনই কিছু আধুনিক বাংলা গান এবং তার সাথে কিছু গল্প, কিছু আড্ডা, এই নিয়ে আজকের সন্ধ্যার এই আনন্দধারা। আজকের বিষয় পরিবেশ। আজকের পৃথিবীতে পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ বাঁচানোর অঙ্গীকার। ক্রমবর্ধমান দূষণ, জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহারের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এখন সময় এসেছে সচেতনভাবে এমন জীবনযাত্রা গড়ে তোলার যেখানে উন্নয়নের পাশাপাশি পরিবেশের সুরক্ষাও সমান গুরুত্ব পায়। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে, যেমন পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণ, সবুজ হাইড্রোজেনের ব্যবহার, গ্রামীণ এলাকায় এলপিজি যোগাযোগ পৌঁছে দেওয়া এবং কৃষি ও শহরের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মতো পদক্ষেপগুলি শুধু দূষণ কমাচ্ছে না, একই সঙ্গে একটি টেকসই ভবিষ্যতের পথ তৈরি করছে। আজকের আনন্দধারার আড্ডায় থাকছে পরিবেশ নিয়ে কিছু সচেতনতা বার্তা, কিছু কথা এবং তার সাথে অবশ্যই আধুনিক বাংলা গান। আমরা কথায় ফিরব, কিন্তু তার আগে প্রথমেই শুনে নি অরিজিৎ সিং এর কণ্ঠে একটি গান বিএ বিভ্রাট ছায়াছবি থেকে।

আনন্দধারা অনুষ্ঠানে কিছু বাংলা আধুনিক গানের পাশাপাশি থাকছে আজকের আড্ডায় পরিবেশ নিয়ে কিছু সচেতনতা বার্তা, কিছু কথা, কিছু গল্প ভাগ করে নেওয়া। আমাদের ভবিষ্যতের চাবিকাঠি আজকের দিন। ইথানল মিশ্রণের ফলে যানবাহনের ক্ষতিকর ধোঁয়া কম নির্গত হয়, যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। সবুজ হাইড্রোজেন শিল্পক্ষেত্রে পরিচ্ছন্ন শক্তির নতুন সম্ভাবনা তৈরি করছে। আবার এলপিজির ব্যবহার গ্রামীণ পরিবারগুলোকে ধোঁয়া মুক্ত ঐতিহ্যবাহী জ্বালানি থেকে এনে স্বাস্থ্যকর পরিবেশ দিচ্ছে। অন্যদিকে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পুনর্ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করছে। তবে শুধুমাত্র সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। ছোট ছোট অভ্যাস বদল করেও বড় পরিবর্তন আনা সম্ভব। যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় বন্ধ করা, পলিথিনের ব্যবহার কমানো, বেশি বেশি করে আরও গাছ লাগানো, জল সংরক্ষণ করা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো। আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম কিন্তু লোভ মেটাতে নয়। আমরা ফিরব কথায়। এবারে আরও একটি গান থাকছে শাহানা বাজপেয়ীর কণ্ঠে, এক যে ছিল রাজা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরছি কিছু কথায়। নানান ধরনের বাংলা আধুনিক গানের পাশাপাশি আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের পরিবেশ নিয়ে। আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম, কিন্তু আমাদের লোভ মেটাতে নয়। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এক বিপর্যস্ত পৃথিবীর মুখোমুখি হতে হবে। তাই উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়াটাও আজকের সবচেয়ে বড় প্রয়োজন। একটি সবুজ, নির্মল ও সুস্থ পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। পরিবেশ বান্ধব জীবনধারা আমাদের গ্রহণ করতে হবে এবং নিজের মন থেকে এই উপলব্ধির জাগরণ ঘটাতে হবে যে আমরা প্রত্যেকেই প্রকৃতির সন্তান এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখাই আমাদের চরম উদ্দেশ্য। আমরা আবার ফিরব কথায়। তার আগে পরবর্তী গানটি থাকছে ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে, আস্কিং এবং জনিতা গান্ধীর কণ্ঠে, আমি যে কে তোমার ছায়াছবি থেকে।

পরিবেশ আমাদের এমন একটি জায়গা যেখানে আমরা ছোট থেকে বড় হই। পরিবেশ ঠিক মাতৃস্নেহে আমাদের আগলে রাখে। সবুজ, নির্মল ও সুস্থ পৃথিবী গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, কেননা আমাদের পরবর্তীতে পরবর্তী প্রজন্মের জন্য এমনই এক নির্মল পরিবেশ তাদের উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবারে পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে।

আজ মানুষ প্রযুক্তিতে যতই এগিয়ে যাক না কেন, প্রকৃতির উপর নির্ভরতা কখনো কমবে না। বিশুদ্ধ বায়ু, পরিষ্কার জল, উর্বর মাটি এবং সবুজ প্রকৃতি, এই সবই আমাদের জীবনের ভিত্তি। কিন্তু অযথা গাছ কাটা, শিল্পের ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার পৃথিবীকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শহর হোক বা গ্রাম, সর্বত্র পরিবেশ দূষণের প্রভাব আজ স্পষ্ট। গ্রীষ্মে অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি, জলসংকট এবং বিভিন্ন রোগের বৃদ্ধি আমাদের সতর্ক করে দিচ্ছে যে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। তাই এখনই সচেতন হওয়া জরুরি। পরিবেশ রক্ষার জন্য শিক্ষার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তৈরি করতে হবে। বিদ্যালয়, পরিবার এবং সমাজ সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে একটি গাছ লাগানো, রাস্তা পরিষ্কার রাখা, প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা। এই ছোট ছোট কাজগুলি ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। আমরা আবার ফিরব কথায়। এবারে পরবর্তী গানটি থাকছে আশা ভোসলের কণ্ঠে, আর ডি বর্মনের সুরে, একান্ত আপন ছায়াছবি থেকে।

আনন্দধারা অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। আজকের অনুষ্ঠানের বিষয় ছিল প্রকৃতিকে রক্ষা করা নিয়ে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি তাহলে প্রকৃতিও আমাদের রক্ষা করবে। তাই আসুন আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে উন্নয়নের সঙ্গে থাকবে আধুনিকতার সঙ্গে থাকবে প্রকৃতির সম্মান এবং আগামী প্রজন্ম পাবে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ। এবারে শেষ গানটি থাকছে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, অমল মুখোপাধ্যায়ের সুরে, অরুণ বরুণ কিরণমালা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সম্পন্ন হলো আনন্দধারা অনুষ্ঠানটি আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক প্রদত্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তি অনুযায়ী সিকিমের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলার দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সমতলে মালদায় 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে ট্যাটংয়ে 27.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। এবারে শ্রোতা বন্ধুদের শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন সম্পর্কে জানিয়ে দিই। শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচলে ধীর গতি ও বিলম্বের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও চালকদের সতর্ক থাকার ও ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা যেমন দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া NH10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 সালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। এছাড়া শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকুপার শিলিগুড়ি থেকে আমবাড়ি শাহুডাঙ্গি যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রুট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে স্ট্যান্ড বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহন চলাচলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে কিংবা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসে দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল আজকের শিলিগুড়ির সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। এবারে শ্রোতা বন্ধুদের আকাশবাণী শিলিগুড়ির প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং তারপর আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি।

আপনাকে জানিয়ে দিই। সন্ধে 6:05 মেঠো সুর। পরবর্তীতে সন্ধে 6:40 ভাওয়াইয়া শিল্পী সোমা রায়। সন্ধে 7:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তীতে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন 8:00। রাত 8:30 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। রাত 9:15 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:30 গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত। রাত 10:30 মনের জানালা। এই ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে শ্রোতা বন্ধুদের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দিই। সন্ধে 6:05 গানের ভেলা, সন্ধে 7:00 জয়মালা, সন্ধে 7:45 পপ এক্সপ্রেস, রাত 8:00 হাওয়া মহল, রাত 8:15 চিত্রালোক। পরবর্তীতে আপকে লিয়ে শুনবেন রাত 9:00 আজ কি ফাঙ্কার, রাত 9:30 ছায়াগীত, রাত 10:00 রাত 10:30 ঢালতি যায় রাত। এই ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মিঠু সুর। শুরু হচ্ছে অনুষ্ঠান মিঠু সুর, যেই অনুষ্ঠানে কিছু মাটির গান থাকছে শ্রোতা বন্ধুদের জন্য এবং সাথে কিছু গল্প, কিছু আড্ডা। আমরা কথায় ফিরব, কিন্তু প্রথমেই একটি গান থাকছে শ্রোতা বন্ধুদের জন্য পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

শ্রোতাবন্ধুরা শুনছেন মেঠো সুর। মেঠো সুরে যেমন আমরা কিছু গল্প, কিছু আড্ডা, গ্রামের জীবন নিয়ে কিছু কথা বলে রাখি, ঠিক তেমনই থাকে কিছু মাটির গান। আজকের মেঠো সুরে অনুষ্ঠানের বিষয় গ্রামীণ জীবন এবং গ্রামীণ জীবনযাত্রা, যা শহরে জীবন থেকে কিছুটা আলাদা। এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবন, এই সমস্ত কিন্তু আমাদের এক ভালোবাসার জায়গা। সেই পরিবেশ নিয়েই আজকে কিছু কথা হবে, কিছু গল্প হবে। তার আগে আমরা আরও একটি গান শুনে নেব কুষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

গ্রামের জীবন মানেই শুধু কিছু কাঁচা রাস্তা, সবুজ মাঠ আর মাটির ঘর নয়। গ্রামের জীবন মানে এক টুকরো শান্তি, এক টুকরো ভালোবাসা আর হাজারো না বলা গল্পের সমাহার। আজকের এই ব্যস্ত শহুরে জীবনে দাঁড়িয়ে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন মনটা যেন বারবার ফিরে পেতে যায় সেই ছোট্ট গ্রামে, যেখানে সকাল শুরু হতো পাখির ডাক আর শিউলি ফুলের গন্ধে। ভোর হতেই গ্রামের আকাশে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে। মাঠের ওপর হালকা কুয়াশা, দূরে গরুর গলার ঘণ্টার শব্দ আর কৃষকের হাঁক ডাক, সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবি। গ্রামের মানুষ খুব সাধারণ হলেও তাদের মনটা হয় অসাধারণ বড়। এখানে একে অপরের দুঃখে সবাই পাশে দাঁড়ায়, সুখ ভাগ করে নেয় নিজের পরিবারের মতো করে। গ্রামের মাটির সঙ্গে মানুষের একটা অদ্ভুত সম্পর্ক থাকে। এই মাটিতেই জন্ম, এই মাটিতেই বড় হওয়া, আর এই মাটির গন্ধেই যেন লুকিয়ে থাকে হাজারো স্মৃতি। বর্ষাকালে যখন মাঠে নতুন ধানের চারা লাগানো হয়, তখন পুরো গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কৃষকের কপালের ঘামে হয়ে ওঠে সোনালী ফসলের হাসি। আজকে মিঠু সুরে গ্রামীণ কথা, গ্রামীণ আড্ডা নিয়ে ফিরব, কিন্তু তার আগে এবারে শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তী গানটি থাকছে রুনা লায়লার কণ্ঠে লালন ফকিরের গান।

গ্রামের বিকেলগুলো ভীষণ সুন্দর। ছোট ছোট বাচ্চারা মাঠে খেলছে, কেউ ফুটবল, কেউ লুকোচুরি, পুকুর পাড়ে বসে কেউ গল্প করছে, কেউ মাছ ধরছে। আর সন্ধে নামতেই দূরের মন্দিরের সেই ধ্বনি, ঝিঝি পোকার শব্দ মিলে তৈরি হয় এক অপূর্ব পরিবেশ। গ্রামের গল্প মানেই শুধু প্রকৃতি নয়, আছে আবেগও। আছে দাদু ঠাকুমার মুখে শোনা পুরনো দিনের গল্প, আছে পিঠে পুলি, নবান্ন, পৌষ পার্বণ, চড়ক কিংবা গ্রামের যাত্রাপালা। এই ছোট ছোট উৎসবগুলোই গ্রামের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। আজ আধুনিকতার ছোঁয়ায় গ্রাম অনেক বদলেছে ঠিকই, কিন্তু এখনও গ্রামের মানুষের সরলতা, আন্তরিকতা আর সম্পর্কের উষ্ণতা কোথাও হারিয়ে যায়নি। শহরের উঁচু দালান হয়তো অনেক সুবিধে দিতে পারে, কিন্তু গ্রামের সেই শান্তি, সেই নির্ভেজাল ভালোবাসা তা কখনোই শহরে পাওয়া সম্ভব নয়। আমরা কথায় ফিরব, এবারে পরবর্তী গানটি থাকছে দীনেন্দ্র চৌধুরীর কণ্ঠে।

শান্তি, এক নির্ভেজাল ভালোবাসা যা কখনোই শহরে পাওয়া যায় না। গ্রাম আমাদের শেকড়, গ্রাম আমাদের সংস্কৃতি, গ্রাম আমাদের আত্মার ঠিকানা। তাই যতই আমরা আধুনিক হই না কেন, মনের এক কোণে গ্রামের জন্য ভালোবাসা চিরকাল থেকেই যাবে। কারণ গ্রামের গল্প মানেই জীবনের গল্প, গ্রামের জীবন মানেই প্রকৃত সুখের আরেক নাম। আমরা কথায় ফিরব, তার আগে পরবর্তী গানটি থাকছে শ্রোতাবন্ধুদের জন্য ফিরোজা বেগমের কণ্ঠে।

মিঠু সুর অনুষ্ঠানে গ্রামীণ জীবন নিয়ে কিছু কথা শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া এবং সাথে কিছু মাটির গান শোনানো হয়। গ্রামের রাত, সেই রাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। শহরের মতো এখানে কোলাহল নেই, নেই গাড়ির শব্দ, ব্যস্ততার চাপ, চারিদিকে শুধু নীরবতা, আকাশ ভরা তারা আর শীতল হাওয়ার ছোঁয়া। মাটির উঠোনে খাটিয়া পেতে বসে পরিবারের সবাই একসাথে গল্প করছে, এই দৃশ্যটাই যেন গ্রামের আসল পরিচয়। গ্রামের মানুষ অল্পতেই খুশি থাকতে জানে, তাদের জীবনে হয়তো অনেক অভাব রয়েছে কিন্তু মনের দিক থেকে তারা ভীষণ ধনী। হয়তোবা এক থালা ভাত আর একটু ভালোবাসা নিয়েই তারা অতিথিকে আপন করে নিতে পারে। এখানে শেখা যায় মানুষের প্রতি সত্যিকারের সম্মান আর সম্পর্কের মূল্য। গ্রামের মেয়েরাও আজ আর পিছিয়ে নেই, সংসার সামলানোর পাশাপাশি তারাও পড়াশোনা করছে, কাজ করছে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছে। একসময় যেসব গ্রামে সুযোগের অভাব ছিল, আজ সেখানেও নতুন প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। এবারে পরবর্তী গানটি থাকছে শ্রোতা বন্ধুদের জন্য সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

এবার একটি অন্য গান গাইছি, বাংলা নয় না হিন্দিও নয়, আসলে গানটি আমাদের দেশের গানই না, বাইরের গান, বিদেশের গান। আপনাদের আশীর্বাদে পৃথিবীর কিছু দেশ আমার ঘোরার সৌভাগ্য হয়েছে, গানটা শিখে এসেছি। গানটি হচ্ছে স্প্যানিশ গান, ল্যাটিন আমেরিকান সং।

একটু বলে নি মানে এই গানটি হচ্ছে কিউবার গান। কিউবা দেশটি আপনারা নিশ্চয়ই জানেন, দুটো আমেরিকা আছে, নর্থ আমেরিকা সাউথ আমেরিকা, তার মাঝখানে খুব ছোট্ট একটা দ্বীপ। দেশটা একেবারে আমাদের দেশের মতো, এরম এরম প্রাকৃতিক পরিবেশ। আমি ওখানে গিয়েছি, কিন্তু গিয়ে একবারও মনে হয়নি যে পৃথিবীর আরেক প্রান্তে আমি চলে এসেছি। তো সে গাইছে

একটা কথা বলি, এখানে হয় না, এখানে কি হয় যে গান ভালো লাগলে গানের পরে আপনারা সবাই হাততালি দেন, আমার সব গানে আপনারা হাততালি দিয়েছেন, এর জন্য আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এ ধরনের গানে একটু সঙ্গে যোগ দিলে ভালো হয়, মানে সঙ্গে তালে তালে তাল দিলে ভালো হয়, দেওয়া যাবে কি? কি যাবে যাবে, খুব ভালো, চলুন তাহলে সবাই।

আজকে অনুষ্ঠানের শেষ গানটি ছিল একটু অন্যরকমের, যদিও এটিও একটি মাঠের গান, আমাদের দেশের নয়, বিদেশের। সময় বদলালেও, যুগ পাল্টালেও গ্রামের গল্প কিন্তু কখনোই পুরনো হবে না, কারণ গ্রামের প্রতিটি সকাল নতুন আশা শেখায় আর প্রতিটি সন্ধ্যে মনে করিয়ে দেয় সুখ মানে শুধু বড় বাড়ি বা অনেক টাকা নয়, সুখ মানে শান্তিতে বাঁচতে পারা, আপন মানুষদের নিয়ে হাসতে পারা। আকাশবাণী শিলিগুড়ি, মিঠু সুর অনুষ্ঠানটি সম্পন্ন হলো।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান। প্রথম গানটি সোমা রায়ের কণ্ঠে, শিল্পী সোমা রায়।

এই গানটির সাথে শেষ হলো ভাওয়াইয়া গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এবার নেপালি প্রাদেশিক সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরবর্তী গানটি শ্রোতা বন্ধুরা শুনবেন, গ্রাউন্ড জিরো ছায়াছবি থেকে বিশাল মিশ্রার কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী গানটি থাকছে অ্যাটাক ছায়াছবি থেকে জুবিন নটিয়াল ও শাশ্বত সচদেবের কণ্ঠে, শাশ্বত সচদেবের সুরে।

হিন্দিতে আছে বীর গানের পরবর্তী গানটি শুনবেন শ্রোতা বন্ধুরা অরিজিৎ সিং এর কণ্ঠে লাল সিং চাড্ডা ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের শেষ গানটি শ্রোতা বন্ধুরা শুনবেন, সত্য প্রেম কি কথা, ছায়াছবি থেকে অরিজিৎ সিং ও তুলসী কুমারের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করনা চাহতা ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজওয়ানো কি রোজি রোটি ছিন রহে হ্যায়, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিয়ো কো নিশানা বনা রহে হ্যায়, এ বরদাস্ত নহীঁ হোগা, এ ঘুসপেঠিয়ে ভোলে ভালে আদিবাসিও কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রহে হ্যায়, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেকি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রিত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাঞ্জাবিন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে চল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের DRI এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা 2 ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক

0: ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বিমানবাহিনী, আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। আইপিএল ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ শেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এবারে শ্রোতা বন্ধুদের আজকের আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দিই। 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7:30 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র, 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 গানে গানে, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ সেন, 10:30 মনের জানালা। এ ছিল আজকের আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে শ্রোতা বন্ধুদের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দিই। 8:00 হাওয়া মহল, 8:15 এই চিত্রলোক, পরবর্তীতে আজ কি ফাঁকা, 9:30 ছায়াগীত, 10:00, 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ শ্রোতা বন্ধুরা শুনলেন আকাশবাণী শিলিগুড়ি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর পরবর্তী অনুষ্ঠান সূচি। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই গৌরবময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবান্ত। দ্বিতীয় পর্বে থাকবেন সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।

0: आय का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। এরপর মুখ্যমন্ত্রী লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ঈদের নামাজ এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত এরাজ্যে চালু করা হবে। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিনে গানে কবিতায় তাকে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণ মাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: কেন্দ্রের এক পের মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে মানুষকে অবহিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21 জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। 5 জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে। তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য।
0: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্থির করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। ঈদের নামাজ এবার রেড রোডে নয়, ব্রিগেডে হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2,000 পুলিশ মোতায়েন থাকবে, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে এখন বৈঠক করছেন। বিরোধী দলের কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5 জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনার প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। মালদার হবিপুর ব্লকের সীমান্ত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যের চেক। হবিপুর ব্লকে জিতু মঞ্চে 212 জন জমি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির দাম বাবদ প্রাপ্ত অর্থ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণা। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রিন্সিপাল সুস্মিতা চক্রবর্তী ছাড়াও রয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য শক্তিপদ জানা এবং শ্রেণী শিক্ষিকা। আজ সকাল থেকে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা এই গাফিলতির জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে তিনি বলেন,
2: আমরা প্রত্যেকের সাজা চাই, শুধু অ্যারেস্ট করলে হবে না। কদিন পর বের পেয়ে বেরিয়ে আসবে, আমরা অ্যারেস্ট চাই না। আমরা আমার ছেলেকে যারা তীরে তীরে মেরে ফেললো, ওদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা চাই। ওরা যেন কোনোদিন জেল থেকে না বেরোতে পারে। আমার ছেলে যেন আমার কোলে যেমন ফিরে আসবে না, ওরাও যেন আমার বাড়ির কোনোদিন না ফিরতে পারে। পুলিশ প্রশাসন সবার কাছে আমার একই আবেদন।
0: কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধায়। রাজ্য সচিবালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পদস্থ আধিকারিকগণ। বিধানসভায় কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা। একটি প্রতিবেদন,
3: কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় নিউটাউনে নজরুল তীর্থে। অংশ নেন প্রথিতযশা শিল্পী।

0: এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি জেলা সদর ও মহকুমায় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটদের সঙ্গে অংশগ্রহণ করেন স্থানীয় নজরুলপ্রেমী সকলেই। কাজী নজরুল ইসলামের মূর্তিতে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কবির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। আজ সকাল থেকেই রাজ্যের বহু জায়গায় তাঁর দৃপ্ত লেখনী সোচ্চার ছিল পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে।
1: আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামীকালের জন্য 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে তিনটি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং সাথে বাংলা ও হিন্দি ছায়াছবির নানাবিধ গান, থাকছে কিছু গল্প, কিছু আড্ডা। আজকের কথার বিষয় শরীরচর্চা ও যোগব্যায়াম। শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম মানুষের শরীর ও মন সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত শারীরিক ব্যায়াম করলে শরীর শক্তিশালী হয়, কর্মক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে। হাঁটা, দৌড়ানো, লাফ দেওয়া, ফ্রি হ্যান্ড ব্যায়াম ইত্যাদি শারীরিক ব্যায়ামের উদাহরণ। আজকের আলোচনায় থাকছে এই বিষয় এবং তার সাথে থাকছে বাংলা ছায়াছবির নানাবিধ গান। প্রথম গানটি থাকছে কিশোর কুমারের কণ্ঠে।

যোগব্যায়াম হলো শরীর মন ও শ্বাস প্রশ্বাসের সমন্বয়ের একটি অনুশীলন। নিয়মিত যোগব্যায়াম করলে শরীর নমনীয় হয়, মন শান্ত থাকে এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করতে পারে। বিভিন্ন ধরনের আসন, শ্বাস প্রশ্বাসের অনুশীলন ও ধ্যান যোগব্যায়ামের অংশ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম উপকারী। আমরা ফিরবো আবারও কথায়, তার আগে পরবর্তীতে আরও একটি গান থাকছে কিশোর কুমারের কণ্ঠে।

শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম মানুষের সুস্থ ও সুন্দর জীবন গঠনের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে সুস্থ থাকার জন্য নিয়মিত যোগব্যায়াম ও ব্যায়াম তার প্রয়োজনীয়তা অনেক বেশি। এগুলো শরীরকে শক্তিশালী করার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতিতেও সাহায্য করে। শারীরিক ব্যায়াম হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সচল ও কর্মক্ষম রাখার জন্য নির্দিষ্ট নিয়মে শরীর চর্চা করা, যেমন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো কিংবা ফ্রি হ্যান্ড যে কোনো ধরনের ব্যায়াম। আজকের লাইফ ফোনিন অনুষ্ঠানের বিষয়ে থাকছে এই শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম নিয়ে কিছু কথা, কিছু গল্প, এবং সাথে থাকছে নানাবিধ গান। পরবর্তী আরও একটি গান থাকছে কিশোর কুমারের কণ্ঠে।

যোগব্যায়াম হলো শরীর মন শ্বাস প্রশ্বাসের সমন্বয়ের মাধ্যমে সুস্থতা বজায় রাখার একটি প্রাচীন পদ্ধতি। যোগব্যায়ামের বিভিন্ন আসন ও শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন শরীরকে যেমন নমনীয় করে তোলে, ঠিক তেমনই মনকে শান্ত রাখতেও সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম করলে মনোযোগ বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপ কমতে পারে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। শিক্ষার্থী, কর্মজীবী ও সব বয়সের মানুষের জন্য শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম অত্যন্ত উপকারী। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে কিছু কথা কিছু গল্পে আমরা আমাদের মনের কিছু কথা কিছু সচেতনতা বার্তা ভাগ করে নিই শ্রোতা বন্ধুদের সাথে, এবং তার সাথে এবারে পরবর্তী গানটি থাকছে কিশোর কুমারের কণ্ঠে।

শিক্ষার্থী, কর্মজীবী ও সব বয়সের মানুষের জন্যই শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম অত্যন্ত উপকারী। যোগব্যায়াম হলো শরীর মন শ্বাস প্রশ্বাসের সমন্বয়ের মাধ্যমে সুস্থতা বজায় রাখার একটি পদ্ধতি। এই যোগব্যায়ামের বিভিন্ন আসন ও শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন শরীরকে আরও নমনীয় ও মনকে আরও শান্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন কিছু সময় ব্যায়াম ও যোগব্যায়াম করলে শরীর সতেজ থাকে, ভালো অভ্যেস গড়ে ওঠে এবং সুস্থ জীবনযাপন সহজ হয়। তাই আমাদের সবার উচিত নিয়মিত শরীরচর্চা ও দৈনন্দিন যোগব্যায়ামকে আমাদের জীবনের অংশ করে নেওয়া। আজকের সময় একেবারে শেষের পথে, তাই এই অনুষ্ঠানের শেষ গানটি থাকছে কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি, শেষ হলো লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুরু হলো আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী শ্যামল মিত্র।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী শ্যামল মিত্র, আকাশবাণী শিলিগুড়ি। এখন প্রথমেই সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

এই গানটির সাথে শেষ হলো গজলের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু করছি গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় আমাদের রূপচর্চা এবং কিছু কথা কিছু গল্পের পাশাপাশি থাকবে বাংলা ও হিন্দি ছায়াছবির নানাবিধ গান গল্প। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যোগাযোগ নম্বরে 9434076705। আবারও বলছি 9434076705। আমরা কথায় ফিরব, তার আগে প্রথম গানটি থাকছে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: রূপচর্চা বলতে শরীর ত্বক ও চুলের যত্ন নেওয়ার অভ্যাসকে বোঝায়। সুন্দর দেখানোর জন্য শুধু প্রসাধনী ব্যবহার করাই রূপচর্চা নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত যত্নও এর গুরুত্বপূর্ণ অংশ। ত্বকের যত্নের ক্ষেত্রে প্রতিদিন মুখ পরিষ্কার রাখা জরুরি। নিজের ত্বকের ধরন অর্থাৎ শুষ্ক, তৈলাক্ত বা মিশ্র এই অনুযায়ী হালকাভাবে ধুয়ে নেওয়া আমাদের জন্য উপকারী। মুখ ধোয়ার পর ত্বককে আর্দ্র রাখাও আমাদের কর্তব্য। দিনের বেলায় বাইরে গেলে রোদ থেকে ত্বককে সুরক্ষা দেওয়াও আমাদের এক পরম কর্তব্য। তবেই আমাদের ত্বক আরও হাসি খুশি হয়ে ওঠে। আজকে এই বিষয় নিয়ে শ্রোতা বন্ধুদের সাথে কথা হবে, গল্প হবে এবং তার সাথে থাকছে নানান রকমের বাংলা গান। প্রথমেই আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, ফোনটি ধরে নিচ্ছি। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম। দিদি ভাই,
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: দিদি ভাই, আমিও আশা করি ভালো আছেন। আমারও কোন আপনাদের এই অনুষ্ঠানে,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি ভাই বলুন।
0: হ্যাঁ, আজকের বিষয় রূপচর্চা, তো আপনার এ বিষয়ে কি বলার রয়েছে, একটু কিছু কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন।
1: দিদি ভাই, বিষয়টা তো রূপচর্চা। হ্যাঁ, রূপচর্চা, দেখুন দিদি ভাই, এই রূপচর্চা বলেন তাহলে অ্যাকচুয়ালি মানে অনেক সময় নিয়মাবলী মেনে চলা হয়। আর তো এবার ধরুন সেই হিসাবে আমাদের ওই সময়টা খুব অভাব।
0: একদমই তাই, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে।
1: হ্যাঁ, শরীরকে যত্ন নিতে হবে এবং শরীরকে ভালোবাসতে হবে, সেই জিনিসটা তো আলাদা জিনিস। কিন্তু এই জায়গায় কি কোনো কিছু ইউজ করি না, যেমন মাখি না, আর অন্য কোনো সময় সেরকম ওই তেল টেল।
0: আচ্ছা আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: হ্যাঁ, আমাদের অনুষ্ঠান খুব সুন্দর লাগে। আপনাদের
0: অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত সাহস যোগান জন্যই আমরা অনুষ্ঠান পরিচালনা করার সাহস পাই। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠান যেন অটুট বন্ধনে আবদ্ধ থাকে।
0: অবশ্যই অবশ্যই,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন। পরবর্তী গানে আমরা চলে যাচ্ছি। এবারে পরবর্তী গানটি থাকছে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর কণ্ঠে, দশম অবতার ছায়াছবি থেকে।

ত্বকের যত্নের ক্ষেত্রে আমাদের যেমন আমাদের ত্বকের নানাবিধ উপকরণ দিয়ে আমরা ত্বকের যত্ন নিতে পারি, যেমন টক দই, মধু, অ্যালোভেরা বা শসা দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়, ঠিক তেমনই আমাদের যে চুলের যত্নও কিন্তু রূপচর্চার একটি বড় অংশ। নিয়মিত আমাদের চুল পরিষ্কার রাখা, প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করা, অতিরিক্ত গরম যন্ত্র কম ব্যবহার করা ইত্যাদি। রূপচর্চার আরও একটি বিষয় হলো আমাদের শরীরকে বাইরে থেকে যতটা না চর্চা করার উপযোগিতা রয়েছে, তার থেকেও বেশি কিন্তু উপযোগিতা রয়েছে আমাদের ভেতর থেকে শরীরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার। অর্থাৎ আমাদের রোজকার রোজ নামচার, খাওয়া দাওয়া, কাজকর্ম, ঘুম কিংবা শরীরচর্চা, কথাবার্তা, চিন্তা, এই সব কিছুর প্রভাবই কিন্তু পড়ে আমাদের চেহারায়। একজন মানুষ দেখতে সুন্দর কি দেখতে সুন্দর নয় এই ব্যাপারটি কিন্তু অনেকটাই আপেক্ষিক, কিন্তু যখন কোনো মানুষ খুব চিন্তায় থাকেন, খুব দুশ্চিন্তায় ভোগেন, তার প্রত্যেক দিনের কাজের দায়িত্বে, কাজের চাপে যখন তিনি নিজের শরীরের দিকে খেয়াল করে উঠতে পারেন না, পর্যাপ্ত ঘুম হয় না, ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, তখন কিন্তু তার চেহারা বাইরে থেকে দেখেই বোঝা যায়। অর্থাৎ রূপচর্চা মানে কিন্তু শুধুমাত্র নারীদের বিষয় নয়, রূপচর্চা এমন একটি বিষয় যেটি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকলের জন্য উপযোগী। এবং রূপচর্চা অর্থাৎ নিজেকে আরও বেশি করে ভালোবাসা, নিজের শরীরকে ভেতর থেকে, শারীরিক সমস্ত গোলযোগের ঊর্ধ্বে গিয়ে ভেতর থেকে নিজের শরীরকে আরও বেশি সুস্থ এবং সবল করে তোলা। আমরা কথায় ফিরব, এবারে পরবর্তী একটি গান থাকছে অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে, হরিপদ ব্যান্ডওয়ালা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন গানে কানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় রূপচর্চা এবং তার সাথে কিছু গান, কিছু গল্প, বাংলা ছায়াছবির গান শোনানো হচ্ছে শ্রোতা বন্ধুদের। এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম অর্থাৎ রূপচর্চা, রূপচর্চা মানে শুধুমাত্র একজন মানুষের বাহ্যিক রূপ তারই চর্চা নয়, তার সাথে আমাদের আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, পর্যাপ্ত ঘুম, শাক সবজি খাওয়া, ফল খাওয়া, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু একজন মানুষ তার নিজস্ব সুস্থ জীবনযাপন করতে পারে। এবং অবশ্যই প্রত্যেক দিনের রুটিনে কিন্তু শরীরচর্চা এবং ঘুম একেবারেই প্রচণ্ডই জরুরি। এবং তার সাথে আরও একটি অত্যন্ত জরুরি জিনিস হলো আমাদের যত চিন্তা মুক্ত থাকা যায়, দুশ্চিন্তা মুক্তভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চললেই কিন্তু আমাদের শরীর, রূপ সবই ধীরে ধীরে বিকশিত হবে। আরও একটি বিষয় হয়েছে, সেটি হলো রূপচর্চা, শরীরচর্চা সব কিছুই ভালো লাগে যদি আমরা নিজেরা মন থেকে একজন প্রকৃত ভালো মানুষ হয়ে উঠতে পারি, তবেই কিন্তু আমাদের সেই রূপের সার্থকতা। আমরা আবার কথায় ফিরব, তার আগে একটি গান থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে হিরোগিরি ছায়াছবি থেকে।

এই গানটির সাথেই সমাপ্ত হলো আজকের কানে কানে লাইভ ফোন ইন অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শ্রোতা বন্ধুরা শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরার জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এই রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা 2টি সোনা, 2টি রুপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটানসের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर ডেমোগ্রাফি মিশন শুরু করার নির্ণয় কিয়া হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্জয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়া

0: ইকোলজিক্যাল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা MAPP প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত MAPP কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এ রাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে OBC সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যে সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে SIR এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত NIA হেফাজতে পাঠানো হয়। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে CCTV ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কনবাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে IPL এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ ও নিউজ অন AIR অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন।

এই গানটির সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। মনের জানালা এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাথে কিছু মনের আন্তরিক কথা ভাগ করে নেওয়ার একটি অনুষ্ঠান, যেখানে শ্রোতা বন্ধুদের সাথে এক বন্ধনে আমরা জড়িত হই এবং তার সাথে থাকছে কিছু বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান মনের জানালা। আগামী কিছু সময় আমরা একসাথে থাকব গান, গল্প, অনুভূতি আর জীবনের নানা রং নিয়ে। জীবনে এমন অনেক কথা থাকে যা সবসময় সবাইকে বলা হয়ে ওঠে না। কিছু কথা থাকে শুধু মনের ভেতরে, কিছু অনুভূতি থাকে সময়ের অপেক্ষায়, আর সেই সব না বলা কথা, না শোনানো গল্প, ছোট ছোট সাফল্য, বড় বড় স্বপ্ন আর জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9434077605। আবারও বলছি 9434077605। আমরা কথায় ফিরব, তার আগে শুনে নিই আজকের মনের জানালা অনুষ্ঠানের প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গণদেবতা ছায়াছবি থেকে।

0: হচ্ছে?
1: অমন করে গাছ দে দুগ্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
0: কে মানা করছে? গা না গা, গাইতে পারলে গা কেনে?
1: হলো সই, দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে, বিষ মাথায় উঠেছে।

0: দুগ্গা রে, অ দুগ্গা, দুগদুগুনি বুঝিস?
1: কি
0: দুগদুগুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে, খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: স্বপ্নে সে মাস চেনা গোর, ভরা ভাদুর মাসে ভরা দেহের কানায় কানায় আরো সব

0: Amici.
1: জীবনে এমন অনেক কথা থাকে যা হয়তো সবসময় সবাইকে বলা যায় না। কিছু কথা থাকে শুধু মনের ভেতরে, কিছু অনুভূতি থাকে সময়ের অপেক্ষায়, আর সেই সব না বলা কথা, ছোট ছোট সাফল্য, বড় বড় স্বপ্ন, এই নিয়েই মনের জানালা। এখানে কোনো বড় বা ছোট মানুষ নেই, এখানে সবাই সমান, কারণ প্রত্যেকের মানুষের জীবনের গল্প আলাদা, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে থাকে শেখার মতো কিছু। আমাদের মাঝে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কলটি ধরে নেওয়া যাক। হ্যালো।
2: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি, আপনি কিরকম আছেন?
1: হ্যাঁ আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
2: খুব ভালো আপনাদের, সত্যি করে দিদি ভাই, মানে আমরা তো অদ্ভুত ভাবে জড়িয়ে আছি প্রথম দিন থেকে, যেদিন থেকে আরম্ভ হয়েছে। তো দেখুন দিদি ভাই, আমরা এক আত্মা এক প্রাণ হয়ে গেছি, মানে তারবিহীন বেতারের সাথে আমরা যোগাযোগ করে আপনাদের সাথে জুড়ে আছি। মানে আমার আমার ঘর বাড়ি সবই, হ্যাঁ, শিলিগুড়ি, এই যে আমরা একসাথে এক পরিবার হয়ে গেছি, তো সেই জায়গাটায় দিদি ভাই কিছু বলার কিছু নেই। হ্যাঁ, আপনাদের পরিবেশনা, আপনাদের যে উপস্থাপক উপস্থাপিকা যারা আছে তাদেরকে সত্যি করে শতকোটি প্রণাম দিদি ভাই।
1: অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের অনুষ্ঠান শোনেন জন্যই আমরা অনুষ্ঠান পরিচালনা করার সাহস পাই।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, তো এবং আমাদের কয়েকজন আপনাদের উপস্থাপক উপস্থাপিকা আছে, আমরা বললেই বলবে প্রবীরবাবু বলছেন, তো এই যে পাওয়া, এটাই তো সব থেকে দিদি ভাই বড় পাওয়া। এর থেকে আর কি পাওয়ার আছে? দেখেন, মনের জানালা, আজকে আপনি যে মনের জানালা আমাকে বলেছেন, আমি জানালা খুলে আপনাকে সব বলতে চাই যে আপনারা সত্যি করেই আমাদের জানলা মানে খোলার, মানে আপনারা জানলা খুলে দিয়েছেন, আমরা সেই জানলায় উঁকি মারছি। তো সেই জায়গা থেকে অনেক, মানে আমরা এই যে গান শুনি আপনাদের, ওই তাহলে পরিচালনার যে সব তথ্যগুলো দেন, সত্যি করেই আমরা মানে খুব উপকৃত। কৃষিজাত, তারপরে আপনি,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
2: হ্যাঁ
1: হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো থাকবেন।
2: অনেকদিন পর কথা হলো দিদি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন,
2: ভালো থাকবেন।
1: শুভরাত্রি। আমরা শুনে চলেছি মনের জানালা অনুষ্ঠানের কিছু গল্প, কিছু আড্ডা, কিছু কথা ভাগ করে নেওয়া, ঠিক তেমনই কিছু বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি থাকছে আশা ভোসলের কণ্ঠে।

0: জীবনের পথ সবসময় একরকম হয় না, কখনো সামনে আলো থাকে, আবার কখনো পথ অন্ধকার মনে হয়, কিন্তু প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখায়। মনে রাখবেন, আপনার স্বপ্ন যত ছোটই হোক না কেন, তার মূল্য আছে। আপনার কথা গুরুত্বপূর্ণ, আপনার চেষ্টা গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে একজন শ্রোতা বন্ধুকে পাওয়া গিয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি তার সাথে। হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: আপনাদের অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে, এবং এই আপনাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেমন মনের জানালা, মনকে আমরা সতর্ক রাখতে পারি, জানতে পারি, অনেক শিখতে পারি, এটার জন্য আমাদের ভালো লাগে। আপনাদের শিলিগুড়ি স্টেশনে যে সমস্ত উপস্থাপক এবং উপস্থাপিকারা রয়েছেন প্রত্যেককে এবং অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু জানাতে পারি।
0: অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমাদের পাশে থাকুন, আমাদেরও ভালো লাগে। আপনাদের এই সমস্ত কথা শুনলে আমরাও কাজ করার সাহস পাই।
1: হ্যাঁ দিদিভাই, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার নমস্কার। পরবর্তীতে মনির জানালায় আরও একটি গান থাকছে, গানটি থাকছে মান্না দের কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

মনের জানালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাথে মনের কিছু কথা ভাগ করে নেওয়ার এই অনুষ্ঠান। আমরা শ্রোতা বন্ধুদের সাথে কিছু মনের কথা ভাগ করে নিলাম। জীবনের পথ যেমন সবসময় একরকম হয় না, কখনো সামনে আসে আলো, আবার কখনো পথ অন্ধকার হয়, ঠিক তেমনই প্রতিটি দিন আমাদের কিন্তু নতুন কিছু শেখায়। অনেক সময় জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা মনে হয় আমরা বুঝি ভুল, হয়তোবা আমি ঠিকটি করিনি, হয়তোবা আমার ভুলের মাশুল দিতে হচ্ছে আমার কাছের মানুষগুলোকে, কিন্তু তা নয়। সবসময় নিজেদের ওপর বিশ্বাসটা রাখা জরুরি। নিজের ওপরে বিশ্বাস থাকলেই মনে হবে যে না, যা করেছি যদি তা ভুল হয়েও থাকে, তার থেকেই শেখার জন্ম, পরবর্তীতে যাতে এমন ভুল না হয় সেদিকে নজর রাখা জরুরি, এবং তার সাথে অত্যন্ত জরুরি নিজের কথা শোনা। আপনার কথাই গুরুত্বপূর্ণ এবং চেষ্টা গুরুত্বপূর্ণ। মনের জানালা অনুষ্ঠানে এবারে পরবর্তী গানটি থাকছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, কি করি স্বজনীর ছায়াছবি থেকে।

সাফল্য মানুষকে আনন্দ দেয় আর ব্যর্থতা মানুষকে শক্তি দেয়। জীবনের পথে আমরা সবাই সাফল্য চাই, কারণ সাফল্য আমাদের পরিশ্রমের ফল দেখায়, আত্মবিশ্বাস বাড়ায়, সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। কিন্তু জীবনের সব দিন একরকম হয় না। কিছুদিন আমাদের জয় এনে দেয়, আবার কিছুদিন শেখায় অপেক্ষা করতে। ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতা অনেক সময় এমন একটি আয়না যেখানে মানুষ নিজের ভুল, নিজের সম্ভাবনা আর নিজের নতুন পথ খুঁজে পায়। যে মানুষ কোনোদিনও হেরে যায়নি সে হয়তো জয়ের আনন্দ জানে, কিন্তু সে মানুষ কিন্তু আসল আনন্দই জানে না। যে মানুষ হেরে গিয়েও আবার শুরু করেছে সেই প্রকৃত জীবনের গভীরতা জানে। আজকের এই মনির জানালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা হলো। সময় একেবারে শেষের দিকে, আপনারা মনের জানালায় কোনো কথা ভাগ করে নিতে চাইলে যোগাযোগ করে জানাতে পারেন এই নম্বরে 9434076705। আজকের অনুষ্ঠানের পরবর্তী গানটি থাকছে মান্না দের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হিন্দি সংবাদ এবং তারপর ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক প্রদত্ত আবহাওয়া সাধারণ বিজ্ঞপ্তি অনুযায়ী সিকিমের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলার দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সমতলে মালদায় 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে ত্যাডঙে 27.3 ডিগ্রি সেলসিয়াস। এবারে শ্রোতা বন্ধুদের আগামীকালের আকাশবাণী শিলিগুড়ির প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে জানিয়ে দিই। সকাল 5:55 বন্দে মাতরম, সকাল 6:05 অমৃতবাণী, সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, পরবর্তীতে সকাল 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, আরোগ্য শুনবেন শিশুদের হৃদরোগ বলবেন ডাক্তার দেবাশিস বিশ্বাস, সকাল 6:35 ভাওয়াইয়া শিল্পী কৃষ্ণা বর্মন, সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীত অনিরুদ্ধ ঘোষাল, সকাল 7:00 প্রত্যুষা, পরবর্তীতে নজরুলগীতি শুনবেন রেবা সোমের কণ্ঠে সকাল 7:45। হ্যালো আকাশবাণী সকাল 8:30, সকাল 9:00 আধুনিক গান শিল্পী শোভন গাঙ্গুলি, পরবর্তীতে 9:25 জেলার চিঠি, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর পণ্ডিত শিব কুমার শর্মা রাগ সোহনি, সকাল 10:00 সীমান্ত কথা, সকাল 10:20 রজনীকান্তের গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়, বিজ্ঞপত দত্ত দ্বারা আয়োজিত বিশেষ অনুষ্ঠান NCERT পর্ব 1293 শুনবেন সকাল 10:30, বেলা 11:00 কিছু কথায় কিছু গানে, বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য জীবনবিজ্ঞান নবম শ্রেণীর শিক্ষিকা থাকছেন মিঠু মল্লিক এবং ননীগোপাল বর্মন, এবং অঙ্কন দাস ছাত্র থাকছেন বিদ্যালয় হাতিয়া হাই স্কুল, পরবর্তীতে বেলা 12:00 কথায় সুরে, বেলা 1:00 মহিলা মজলিস। এ ছিল আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। এতক্ষণ অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ ও নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে এখন 11:13। আজকে সান্ধ্য অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।